আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুরু হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। আজ বৃহস্পতিবার 25 জুন 2026 খ্রিস্টাব্দ, 10-ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আমাদের স্টুডিও ঘড়িতে এখন সময় সকাল 6:04 হয়ে 5 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

আকাশবাণী বিলুনিয়া, এখন শুনুন অমৃতবাণী। এতে শুনুন ঋগ্বেদ থেকে পাঠ।

0: বাক নামে পরিচিতা স্ত্রী ঋষি নিজ আত্মাতে পরমাত্মার উপলব্ধি করে পরমাত্ম ভাবনার প্রবুদ্ধ আলোকে হয়েছেন উদ্দীপ্ত, তাই তার কণ্ঠে উৎসারিত হল, আমি রুদ্রগ নবসুগণের সঙ্গে বিচরণ করি, আমি আদিত্যের সঙ্গে এবং সকল দেবতাদের সঙ্গে থাকি, আমি মিত্র বরুণ এ উভয়কে ধারণ করি, আমি ইন্দ্র অগ্নি এবং অশ্বিনীর গলকে অবলম্বন করি, যে সোম আঘাতের ফলে সমুৎপন্ন আমি তাকে ধারণ করি, আমি তষ্টা পূষা অভগকে ধারণ করি, যে যজমান যজ্ঞ সামগ্রী আয়োজন পূর্বক সোমরস প্রস্তুত করেন আমি তাকে ধনদান করি, আমি রাজ্যের অধীশ্বরী ধন উপস্থিত করেছি জ্ঞান সম্পন্ন এবং যজ্ঞ উপযোগী বস্তু সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এরূপে দেবতারা নানা স্থানে সন্নিবেশিত করেছেন আমাকে, আমার আশ্রয়স্থান বিস্তর বহু প্রাণীর মধ্যে আমি আবিষ্ট, যিনি দেখেন প্রাণ ধারণ করেন শুনেন অথবা খাদ্য গ্রহণ করেন তিনি এ সকল কাজ করেন আমার সহায়তাতে, আমাকে যারা মানে না তারা ক্ষয় হয়ে যায়, হে বিদ্বান শুনো আমি যা বলছি তা শ্রদ্ধার যোগ্য, দেবতা ও মানুষ যার শরণাগত হয় তাঁর বিষয় আমি উপদেশ দিই, যাকে ইচ্ছা আমি বলবান স্তুতা অথবা ঋষি অথবা বুদ্ধিমান করতে পারি, রুদ্র যখন বিদ্বেষী শত্রুপতি উদ্যত হন তখন আমি বিস্তার করি তাঁর ধনু, লোকের জন্য আমি যুদ্ধ করি, আমি আবিষ্ট হয়েছি দুলুকে ও ভুলুকে।
1: এতক্ষণ শুনলেন অমৃতবাণী, এতে শুনলেন ঋগ্বেদ থেকে পাঠ।

আকাশবাণী বিলুনিয়া, এখন শুনুন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শিল্পী ভোলানাথ মুখোপাধ্যায়।

এ তখন শুনলেন সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি। শিল্পী ছিলেন ভোলানাথ মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী বিলুনিয়া কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে আগরতলা কেন্দ্র থেকে হায়ুং নিখরাং অনুষ্ঠানটি।

আকাশবাণী আগরতলা। যতন ফুমকচং জরানি খাকা হামিয়া ফরাই চেঙ্গো তিনি ফুংনি হায়ুংনি খরং পান্দা অবান্দা আওয়িং দঙ্গ সাসাই নেরা দকি চুকু কিলো হারসু নেরা থামপি দক ফুটা বড়ি মিটার ও সারাসা ফুটা দক মেগা হারসু বাক্সা খাই আওয়াইং দঙ্গ তিনি শালমারিং খা তিনি তালিয়ং তাল নিয়ে শালবরী চিবরীরা থামচি বা ত্রিপুরা বেশি তিনি খা সাংরং শাল জুন তাল নেই শাল নৈচিবা নৈশাই নৈচি দক ইংরেজি বেশি

0: sak sakno naitogi manahangke sakni bagai wanchukyawoi buini bagai samongkhalai thani salbrumno langmano tinino nini paithak sal hnei wanchukoi nahati sitra yaklap kawoi nogahap ma chaya haino chaya sitra wanchuk mongno bo nini wanchuk mongni bisingo tubu ma chaya কেবল রোগ জেফ্রু ফানো কেবনো নাকারি মাইয়া নাকারমুং ওংখা কাইসা ফান গনাং এবা গ্রাক সামু শাকনি ফানিয়া খানি ফানছে গ্রাক গোক ফান নং যে সামুঙ্গ নং যে সাও নং যে ওয়ানসুগ তে যে সামুঙ্গ যে সামুং রোগ খালায়ো যত নি বিশিং তৈন নিনি খাকচাংমা ফাইনাই আনি ধর্ম কাইসা আরে নি বিশৃঙ্গ খাজাকিয়া আনি ধর্ম ওংখা হামজাকমাতেই যত বাই বুলাইয়া ওয়ালাইয়া ওই টংকচাং খাই টংলাইসে বুইনি সিতরা চাইয়া ওয়ানসমুং আং আনি খা বিশৃঙ্গ তুবুয়া অহায়ুং বড় গ্রগনি নাংমানে গবাং মা মানৈ নরখা পিয়াবা বড় গ্রগনি লু মান্না মুসুং সুকমানি আবরংনি বাকইয়া হামজাকমারই মানমানি ফান্ন ওংখা বুইন শিগ্রি কর খালাই মানমানি ফাননি সেলাই নাংকুকমানি তৈতং সুকনাই ফান সালব্রুমন কিসা সরংদি সালব্রুমন সাকন কিসা সেলাই দি অক কাহামরক সংখনা লাইখা মহাত্মা গান্ধীজি সালংমানি কক্রগ্ন ফাইদে হাই কেতাবুক সঙ্গ নাই নাইলেন তিনিতেই হাই সালো লাইবুমা রগ তাম তাম পাতিকা আবার অন্য কিচ্ছা নাই নাইলে
1: আও ফারি চং বুল নাইলে তিনি কাইসা নাংকক মানে সাল হাইন হাই না রেক জাক তঙ্গ আবংখা হায়ং ভিটিলিগো সাল ভিটিলিগো অংখা বুকরনি বেমার বসাগো ফুটিক ফাটা গেবা থোপা থোপা খাইয়েই ফুরসাসা আংমানি চং নৌকো আবো নচং মিশিকা চাওবিহীন অ বেমার নতুই সিসারি মৌ নি সাল হেনে তিনি নারক জাক্ষা মনোকারী তঙ্গ 1975 বিশি ও আজরাও মন্ত্রকরা ইন্দিরা গান্ধী তঙ্গনি জরাও তিনি নি সালো ইমার্জেন্সি হেনে সাকলাই জাক্ষা আবো বিশিক নি জরাতেই তঙ্খা 1932 বিশি ও ভারত হাস্তে নি পুইলা ক্রিকেট টেস্ট ম্যাচ থংজাখা ব্রিটেন অবহাইকে তঙ্গ 2009 বিশি ও হায়ুংনি খরকসা সিনিজাক রেচাপ গ্রং বংখা মাইকেল জ্যাকসন ব তিনি নি সালো থেমানি অবহাইকে তঙ্গতে গিসা মেরি কিউরি হিনে চং বিনি ওয়াকনতি বোমা পরীক্ষা চিনি লাই বোমা এবার হিস্ট্রি বুক রগ আর ব পুইলা বল পুইলা বরই নাই 1903 বিশি ও ব কাইস নোবেল প্রাইজ এবার সকারিয়া ফার জাক্ষা ফিজিক্স স তে বিনি সাই পেরিগুরি নি লগি লগি বরক রেডিও এবার রেডিয়াম নতেই সামংখলাই জাগা তাবুক রেডিয়াম গবং মা সামগো থেপা জাগো চং ক্যান্সার খাঙ্কে আরো রে রেনা রক গাই অমাহাই কতর কতর ইন্ডাস্ট্রি রগ তে গবং মা জাগাও সামুং নাং জাগো অ রেডিয়াম ফারি আসুক জরতি খানালাইখা কাইসা কাইনি লাইবমানি কক নতি চং তাবো খানালাইনে সালকামা সা খামক্রাইয় সিগেলা ইনফেকশন নতি এবা সিগেলোসিস হিন অবন সিগেলা অংখা ইয়ং হামিয়ানি বিশিংতি বুবুক সাও বেমার মানজাকমানি অ ইয়ং র তুই তেই চামুংনি বিশিংতি মানজাগো তুমুং চামুং র কাহামকে সুইয়া হাঙ্গাই হায়াকে তুই পুকুরি রগ তুকু খাঙ্কে বিনি তুই রক নংজা খাঙ্কে আবো হাইকে ব অসিগেলানি ইনফেকশন বেমার মানজাকে মানো হাঙ্গাই তুমুং খরকসা বরক মানজাক খে বিনি খিও ব অ ইয়ং হামিয়া তংরকি থাঙ্গ আব

0: bagai je kita is kimani se timani holo ya kaham ke sunani nago tei je maniyo a bemar ganang tango chamung hindi tei hindi eba mani khaniyo hindi abo aro ayong rok bahari tango gyabo haikeno te khoroksani thaniyo bo o bemar sholowi thangi manu tabu jese umoni borok no manjagi manu o bemar na phiaba obo bishi ban umoni cherai rok ngai tebu daktino manjagi manu tamlingke borok ni shak ta tabuk norom ungmani jorakho ngai sigela tabuk in khepeni kokta mao nai khanke chini barot hakotor ni kerala o o sigela ni infection bemar kusungi tongo obo o bishi ni january tal ni simi chengai nai tabuk shak jara bebagai sara briji dog jana manjakha te o jun talo hunkai snichi jana manjakha hani bo saiman kha abo kochikode te malapuram haste wo nokabanku borok manjago te bini sinimari rokna ne thanka hunkai tabuk salsa yakaba baksha ni thani wo hunke salsa salni ni bisingo no sinimari rokna jaknai haikaba baksha ba hati barsa phananango tabuk bini soi soi builawo nane thangangke diarrhea ba khikenjo kimani te khikenjo kimani logi aro thui te kungti hai limi ponokhri mano gai bohok belai sanai bohok bukcha phrupano khinani muchungnai ba khinai kulum belai kanai te kubukubanai gai obno hamrinani thanga gai eba bufru sak ham nogo thangnani nangno gai jefru kiwo thui nokoro te kulum belai barizak yakaba sara nei degree fahrenheit tumung kulum barizak ke yakaba busak ni tei komi wi bokhorok rok mihim ke shutiya eba bukhugram prakhe brum brum ka bakhe o jarao ge dakti dakti phat phat sakham nogo ma thangnai obno ka terena ni gai tabu pulao nangkuk maningkha sakno sapsutra khe tonnani te chamung nangmung chaprung maimui songpru rogo yak kaham ke sunani te phol pokra rok suwi chanani ngai obahai ke mai ketang te phol pokra rok no bo kaham ke suwi songnani chanani nangnai te lama phalmani chamung rok no huske chathai te pukri rogo pulao samahai eba swimming pool rogo phano te yokhang gai aroni teino nungjai atike tongnani phiaba sajago kabangkuk borok no salbri eba sal bani jorawon hami thango phiaba baksha nge tumung sak kebeloi hati bani jorarok hamya hankai dakti dakti no sakham nago ma thangnai
1: sakham karani kokni khnalai mane yagulo phaidi hai ke tabu khnalai ne sing tangbitini kogo khnalai ne goyam eba goaba kaimanorogi koglam goyam eba goaba hatiwo kabangma beremni no manthogo romde bnr lokno taiwan pink omohai kaham beremni goyam rok hatiwo paina thanka sung belai morokhema payo chung nogono o goyam rok no kai mano te kabangke kai nei bathai rok phalei rang rok aji manu joto jorawno te joto beremni hawano bono kai mano kaham beremni কলম চারা এবা বুসা কাইনা বাগৈ মিষ্কি রক রুই হা মাছানাম নাই তে কাইসাতেই কাইসা বুফাং ছয় ফুট সে খাকচাল হাকচালকে কাইমাংখে কাহাম তে কাইসা সুংবন বুতাং বুতাং খে কাইম হংকে দশ ফুট রক হাকচাল হাকচালকে কাইনা নাংনাই বুফাং কাইমানি ইয়াগুলো তুই রক জরা জরা রানানি নাংনাই পুলানি বিশুয় সং বুথাই থাইমানকে বনো সং বেদেক বেলাকে হিলিকি থাঙ এবা বেদেক বন রমই নারাংনানি বাঙে আশক ফানরক ইয়াক হানি বাকে সঙ্গ পুজানি বিষয়কে বন সঙ্গ খাগে খিমনা নাংনাই তেইনি বিষয়নি সুমি হিংকে সঙ্গন আথাই নারাগৈ সঙ্গ বন বথাই নাই মানু তে বথাই লেবু বাই বাকসা অংকা হাঙ্কে বন ইংসা কুকসা নি ইয়াকনি ইয়াকাক রানানি বাকে হিংকে সঙ্গন পুইলাও ফর্ম বাই উলো সাকাও পলিথিন বাইকে খাওয়াই রানানি নাংনাই তে জরা জরাও ইয়ং রকনি ইয়াকনি বাকে হিংকে ইয়াকাকনানি বাকে হিংকে বিথি রক মারানাই বুথাই চ

0: মনকাহাই বনসংখাগৈ না হামানে ইয়াগুলো সঙ্গেদেক বনসং তানে মারনাই তামো হামালে বোথে খাগমানে ইয়াগুলো সঙ্গবন বেদেক রোগ সঙ্গবন তানে রেখাহাই হাইনে হাই কতাল বেদেক আচাইনে বেরুদম আচাইনে তেনি বিষয় ব বোথাই থাইনানি বাকে ব রেডি ইংনে আশোক জরাসং খালাইখা সয়াম গাইমানো রোগী কগলাম রোগ ফাইদেহাই কেতাবো স নাই নাইলেন ককথম রগ তামো তামো দং কিসা বুসকাংনি অগাস্ট আলে সাল নচি সানিসিমি সাল নচি থাম জরা খোয়াই খোয়াইও লোক আদালত আচক রাজাকাই আপনি বাকে হেল্পলাইন নাম্বার বি রাজাকা রাজাকা 15100 ও হেল্পলাইন থাঙে নাই নরক ককদকনি বিশংতৈ নরক মানজুইমানো হায়াকে বা https://khwai.trp.decodes.gov.in ও ওয়েবসাইট ও থাঙে নাই কাহামকে নাই মানো হনে সাজাকা ভারত হাকতনি যতনি সলাই কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড এবা পদ্ম সকাতনি বাকেই কয়মংবলাই ইয়াফারনানি বাকেই কবক জাখা খুচা জাখা 1954 বিশিনি সিমি কগ্রবাইতে রং থংমং তে লুকো হামক্রাইনি সামং তাংনাই তে সৈনিমং তে তাংরং তাই দঙ্গ পাইফালতে সামমং আকন্দ তাই দঙ্গ পাইফলাই সামুং তাই অহাকতনি যত কুচুক বেরেমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত ইয়াফার জাগনা হিনে সাজাকা ও সকাতনি বিশৃঙ্গ তঙ্গ পদ্মবিভূষণ তে পদ্মভূষণ তে পদ্মশ্রী সকাত কয়মংবলাই রনাই লুকুরংনি থানে ও সাকলাইমুং সাজাকা 2027 নৈশাইনি বিশিনি লুকুচং রায়দা সালন কিতিংগৈ ভারত হাফাংনি পদ্ম সকাতনি বাকেই অনলাইন কয়লাই ইয়াফানানি নাংনাই বিনি বাকেই রোজাকা https://awards.gov.in ও পোর্টাল নি বিশংতৈ থাঙে নাই বরক বরংনি কয়লাই রক রিমানো তে জুলাই তালনি সাল থামচিসা নৈশাই নৈচি দক ইংরেজি বিশ্বনি সালমারিনি বিশৃঙ্গ অনলাইন ও কৈমং নারাক জাগনাহিনি সাকলাই জাখা
1: বসকাং তে সালসা তং খাইন সালথাম নি বাকে আবং খা স্নিচি নৈচি স্নি নিশিমি নৈচি চুকু জরা নিউ দিল্লি হাস্তে ও আর স্টেডিয়াম ত্রিপুরা হাস্তে নি যতনি সিলাই এবার কুইন অফ ফ্রুটস আবং খা আনারস নি তের খাইজাকাই তে আরো বুস ফুংনি দাম চিসা তাম্মানি সিমি হরনি দাম চুকু তাম্মা জরা তংনাই তে আরো জুদা জুদা মশামুং রচাপমুং তে চামুংনি স্টল রকব খুলকজাকাই হেনে সাজাখা
0: গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রেভেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নি বখাক্তে সাজাখা স্কলারশিপ নি বাকে এসটি স্টুডেন্ট রক নি বাকে কাইসা সাকলাইম আবংখা প্রি মেট্রিক স্কলারশিপ ক্লাস 9-10 রক নি বাকে নাই বরং নি বাকে অকয়মগুলাই রেজিস্ট্রেশন তে সাবমিশন তে রিসাবমিশন যারা কয়মংলাই রমানি ইয়াগুলো আব চাইয়া উংজাকাঙ্গাই হাইনহাই রিসাবমিশন খালাইনানি খালাইজাকনাই অগাস্টালনি সালথামচিসা নৈশাই নৈচি দক ইংরেজি বিশ্বনি বিশৃঙ্গ তে বরংনি ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন তে রিভেরিফিকেশন উংনাই সেপ্টেম্বর তালনি সালচিনি বিশৃঙ্গ নৈশাই নৈচি দক ইংরেজি বিশ্ব ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন সেপ্টেম্বর তালনে সালথামচি নৈশাই নিচিত ইংরেজি বিশ্ব

আশোকঝরা সত্যরঞ্জন দেববর্মণি খরঙ্গ রচা মুখনার জাকা আকাশবাণী আগরতলা অবনী লগ্ন তিনি ফুংনি হায়ংনি খরং পান্ডা অরণ পাইকা যতন হামবাই এতক্ষণ শুনলেন গগপরুক অনুষ্ঠান হায়ংনি খরং। এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান হায়ংনি খরাং আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 6:55 হয়ে 32 সেকেন্ড।

এখন জানিয়ে দিচ্ছি অনুষ্ঠান পরিচিতি। একটু পরে অর্থাৎ সকাল সাতটায় তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে 7:25 কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, 7:35 আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলায় সংবাদ ও 7:40 আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ, সকাল 7:45 গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিক, সকাল 8টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, 8:15 শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বাংলা ছায়াছবির গান, সকাল 9টায় প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে বিশেষ সংবাদ, 9:05 শুনবেন গানে গানে অনুষ্ঠানটি, সকাল 10টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 10:05 দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, 10:30 শুনবেন ভজন অনুষ্ঠানে ভক্তিমূলক গান হিন্দিতে শিল্পী পণ্ডিত ইয়শরাজ। সকাল 11টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 11:05 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান, দুপুর 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, 1:40 আবারও ককবরক অনুষ্ঠান FM উজ্জয়ন্তীর আগরতলা কেন্দ্র থেকে, দুপুর 2 মধ্যাহ্ন সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 2:15 শুনবেন কবিতার আকাশ এই অনুষ্ঠানটি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়, 2:30 শুনবেন প্রথমে আমার কথা, আজ আমার কথায় কথা বলবেন সুচন্দা চৌধুরী, যোগা টিচার, বেলটিলা বিলোনিয়া সাউথ ত্রিপুরা, এর ঠিক অব্যবহিত পরে শুনবেন এপক্ষের গিন্নি। বিকেল 3টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান বিবিধ ভারতী, বিকেল 5টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 5:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, বিকেল 5:10 পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানীয় অনুষ্ঠান অবকাশ রঞ্জনী, 5:45 শুনবেন লোকসঙ্গীতের অনুষ্ঠানে লোকগান, সন্ধ্যে 6টায় ককবরক অনুষ্ঠান, 6:30 শুনবেন কৃষক ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণ বাণী, সন্ধ্যে 7:05 দিল্লি কেন্দ্র থেকে ICC ওমেন্স T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ধারা বিবরণী, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ, 7:55 আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলায় সংবাদ, রাত 8:05 আবারও শুনতে পাবেন ICC ওমেন্স T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ধারা বিবরণী। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। প্রথমেই চলে যাব ইতিহাসের পাতায়। আজকের এই দিনে ঘটে গেছে ইতিহাসে নানা উল্লেখযোগ্য ঘটনাসমূহ, বিশিষ্ট ব্যক্তিবর্গদের জন্ম ও মৃত্যু। 1817 সালের আজকের এই দিনে প্রথম গ্যাস কোম্পানি প্রতিষ্ঠিত করা হয় 1817 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারত সংস্কারক সভা কর্তৃক ভারত আশ্রম গঠিত হয় 1872 সালে, ঠিক আজকের এই দিনেই। আজকের এই দিনে অর্থাৎ 1934 সালে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠিত করা হয়েছিল ইতালিতে। আজকের এই দিনে অর্থাৎ 2013 সালে গণজাগরণ মঞ্চে সৃষ্টি করা হয়েছিল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে। 1949 সালের আজকের এই দিনে চার্লস রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন প্রিন্স অফ ওয়েলসে। ১৮৬৬ সালের ঠিক আজকের দিনে স্যার আর্থার

কিথ জন্মগ্রহণ করেন, যিনি একজন স্কটিশ নৃতাত্ত্বিক ছিলেন। নোবেল পুরস্কার বিজয়ী রবার্ট হফস্টার্টার, যিনি 1915 সালে আজকের এই দিনে জন্মেছিলেন। 1976 সালে ভারতের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন আজকের দিনে জন্মগ্রহণ করেন। জনপ্রিয় পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো জন্মগ্রহণ করেন ঠিক আজকের এই দিনে। 1999 সালে জন্মগ্রহণ করেন আজকের দিনে জন লিন্ডন, যিনি ছিলেন একজন ইংরেজ উদ্ভিদ বিজ্ঞানী। 1979 সালের ঠিক আজকের এই দিনে মৃত্যুবরণ করেছিলেন ইংরেজ ক্রিকেটার এডি পেন্টার। ব্রায়ান জাকোস 2011 সালে মারা যান, তিনি একজন লেখক হিসেবে পরিচিত ছিলেন। 1888 সালের ঠিক এই দিনেই ওলন্দাজের বিখ্যাত চিত্রশিল্পী আন্তন মাও মৃত্যুবরণ করেন। গ্যাসপার ইস্কট, যিনি একজন জার্মান গণিতবিদ হিসেবে পরিচিত, তিনি 1608 সালের ঠিক এই দিনেই মৃত্যুবরণ করেন। 1955 সালের এই দিনে মারা যান করুণানিধান বন্দ্যোপাধ্যায়, তিনি একজন ভারতীয় কবি ছিলেন। শুনলেন ইতিহাসের পাতায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী।

আজ সংবিধান হত্যা দিবস। 1975 সালের 25শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ঘোষিত জরুরি অবস্থার দিনটির স্মরণে ভারত সরকার প্রতি বছর 25শে জুন তারিখটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় গণতন্ত্রের উপর আঘাত এবং মৌলিক অধিকার খর্ব করার ঘটনাগুলোকে স্মরণ করতেই এই পদক্ষেপ। 1975 সালের 25শে জুন থেকে 1977 সালের 21শে মার্চ পর্যন্ত দীর্ঘ 21 মাস ভারতে জরুরি অবস্থা জারি ছিল। এই সময়ে সমস্ত মৌলিক অধিকার স্থগিত রাখা হয়েছিল। বিরোধী রাজনৈতিক নেতাদের বিনা বিচারে কারাগারে বন্দী রাখা হয়েছিল। সংবাদ মাধ্যমের উপর কঠোর সেন্সরশিপ আরোপ করা হয়েছিল। এই দিবসের তাৎপর্য, কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের তথ্য অনুযায়ী এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হল জরুরি অবস্থার সময় যারা অমানবিক অত্যাচার ও নির্যাতন সহ্য করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা। গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখা এবং ভবিষ্যতে যাতে সংবিধানের অবমাননা না হয় সেই বিষয়ে দেশবাসীকে সচেতন করা। শুনলেন সংবিধান হত্যা দিবস সম্পর্কে।

কেন্দ্র সরকারের ফ্ল্যাগশিপ বা অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলি দেশের সামগ্রিক উন্নয়ন, জনকল্যাণ এবং আত্মনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। কৃষক, নারী, যুব সমাজ, শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন

উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু রয়েছে, যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করছে, আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা আবাসনের সুযোগ বৃদ্ধি করছে এবং জল জীবন মিশন নিরাপদ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও ডিজিটাল প্রযুক্তির প্রসার, দক্ষতা উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং অবকাঠামোর নির্মাণের মাধ্যমে উন্নত ও আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই কর্মসূচিগুলি। দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই উদ্যোগগুলি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করছে। শুনলেন ভারত সরকারের ফ্ল্যাগশিপ ও তার অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলো নিয়ে কিছু কথা।

আপনারা শুনছেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। এবারে আমরা চলে যাব স্বাস্থ্য তথ্যে। স্বাস্থ্য তথ্যে আজ জানব সোরিয়াসিস কি এবং এর লক্ষণ ও প্রতিকার নিয়ে। সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন ত্বকের রোগ, যার কারণে ত্বকের কোষ দ্রুত জমতে শুরু করে। এর ফলে ত্বকে পুরু, লাল ছোপ এবং রুপুলি আঁশের মতো আস্তরণ তৈরি হয়, যা মারাত্মকভাবে চুলকায় ও ব্যথা করে।

সোরিয়াসিসের সঠিক কারণ সম্পূর্ণরূপে বোঝা যায় না, তবে এটি ইমিউন সিস্টেমের সাথে একটি সমস্যার সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। সোরিয়াসিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইমিউন সিস্টেম ভুলবশত সুস্থ ত্বকের কোষগুলিকে আক্রমণ করে, যার ফলে তারা দ্রুত পুনরুৎপাদন করে এবং ত্বকের পৃষ্ঠে স্তূপ করে। সোরিয়াসিস শরীরের যে কোনো অংশে হতে পারে, তবে এটি সাধারণত মাথার ত্বক, কনুই, হাঁটু এবং পিঠের নিচের অংশে দেখা যায়। সোরিয়াসিসের তীব্রতা ব্যক্তি থেকে ব্যক্তিকে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। কিছু লোক শুধুমাত্র হালকা উপসর্গ অনুভব করে যখন অন্যদের আরও গুরুতর ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়। সোরিয়াসিসের সঠিক কারণগুলি সম্পূর্ণরূপে বোঝা যায় না, তবে এটি জেনেটিক, পরিবেশগত এবং প্রতিরোধ ব্যবস্থার কারণগুলির সংমিশ্রণ বলে মনে করা হয়। যেমন জিনগত কারণসমূহ সোরিয়াসিস পরিবারগুলিতে চলতে থাকে এবং এটি বিশ্বাস করা হয় যে কিছু জেনেটিক মিউটেশন এই অবস্থার বিকাশের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। পরিবেশগত কারণ, কিছু পরিবেশগত কারণ সোরিয়াসিসকে ট্রিগার করতে পারে, বা যাদের ইতিমধ্যে এই অবস্থা রয়েছে তাদের মধ্যে লক্ষণগুলি আরও খারাপ করতে পারে। এর মধ্যে

সংক্রমণ ত্বকে আঘাত, চাপ এবং ঠান্ডা আবহাওয়া অন্তর্ভুক্ত থাকতে পারে। ইমিউন সিস্টেমের কারণগুলি। সোরিয়াসিসকে একটি অটোইমিউন ডিজর্ডার হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, কারণ ইমিউন সিস্টেম স্বাস্থ্যকর ত্বকের কোষগুলিকে আক্রমণ করার জন্য দায়ী, যার ফলে প্রদাহ হয় এবং ত্বকের কোষগুলি তৈরি হয়। সোরিয়াসিস একটি জটিল অবস্থা যার বিকাশে একাধিক কারণ অবদান রাখে। যদিও যেমন সোরিয়াসিসের লক্ষণ, যদিও ব্যক্তিদের মধ্যে সোরিয়াসিসে প্রচুর পরিমাণে তারতম্য হতে পারে, কিছু লক্ষণ রয়েছে যা সাধারণত অভিজ্ঞ হয়, যার মধ্যে রয়েছে পুরু রূপালি আঁশ দিয়ে আচ্ছাদিত ত্বকের লাল ছোপ, শুষ্ক ফাটা ত্বক বা যা রক্তপাত হতে পারে, আক্রান্ত স্থানে জ্বালাফোড়া, চুলকানি বা ব্যথা, ছোট স্কেলিং দাগ যেমন সাধারণত শিশুদের মধ্যে দেখা যায়, পুরু ছিদ্রযুক্ত বা ছিদ্রযুক্ত নখ, ফোলা এবং শক্ত জয়েন্টগুলি। সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী অবস্থা যার মানে লক্ষণগুলি সময়ের সাথে আসতে পারে এবং যেতে পারে। কিছু লোক ক্ষমার সময়কাল অনুভব করতে পারে যেখানে তাদের সামান্য বা কোনো উপসর্গ নেই, অন্যদিকে তাদের লক্ষণগুলির ঘন ঘন ফ্লেয়ার আপ হতে পারে।

গানটির শিল্পী ছিলেন অনুরাধা পাড়োয়াল। এবারে ভারতে সম্প্রচার সম্পর্কে কিছু কথা। ভারতে সম্প্রচারের ইতিহাস প্রায় এক শতাব্দী পুরনো। রেডিও, টেলিভিশন এবং বর্তমানে ডিজিটাল মাধ্যমে তথ্য, শিক্ষা, বিনোদন ও জনসচেতনতা বৃদ্ধিতে সম্প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতার পর থেকে দেশের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে সম্প্রচার মাধ্যম এক শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করছে। আজকের দিনে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সম্প্রচারের পরিধি ও প্রভাব আরও বৃদ্ধি পেয়েছে। আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও ভারতের জাতীয় বেতার সম্প্রচার সংস্থা। 1936 সালে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং 1957 সালে আকাশবাণী নামটি সরকারি স্বীকৃতি পায়। দেশের বিভিন্ন ভাষায় সংবাদ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, সংস্কৃতি, সঙ্গীত ও বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করে আকাশবাণী। শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন ও ভারতীয় সংস্কৃতির সুরক্ষণ ও প্রসারে আকাশবাণী আজও একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিসেবে সমাদৃত।

সুইজারল্যান্ড কানাডাকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ সেরা হলো। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে রাউন্ড অফ 32-এর টিকিট পাকা করল সুইসরা। নকআউটের টিকিট আগেই নিশ্চিত হয়েছিল, সুযোগ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে পা রাখা, সেটা পুরোপুরি কাজে লাগালো সুইজারল্যান্ড। বুধবার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ কানাডাকে 2-1 গোলে হারালেন গ্রানিট জাকারা। শুনলেন খেলার খবর।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা ছিলাম তত্ত্ববিদিক অনুষ্ঠান আজ সকালে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

আকাশবাণী বিলুনিয়া কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হচ্ছে প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলায় সংবাদ। এর ঠিক পরেই শুনবেন আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলায় সংবাদ ও ককবরক সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। পশ্চিমবঙ্গের কলকাতায় তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার 2। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথরাগড়ের লিপুলেক পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পথ পুনরুজ্জীবিত হবে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল, মরক্কো, সুইজারল্যান্ড ও কানাডা। গতকাল ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এই প্রকল্পগুলির লক্ষ্য শিল্প পরিকাঠামোয় উন্নয়ন, জনকল্যাণ ও সর্বোপরি অর্থনৈতিক অগ্রগতি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রকল্প বাস্তবায়নে দেরি হলে ব্যয় বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ সময়মতো এর সুফল থেকে বঞ্চিত হয়। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে অমীমাংসিত বিষয়গুলি দ্রুত সমাধানের এবং প্রকল্পগুলির নিয়মিত তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি বৈঠকে যক্ষ্মামুক্ত ভারত অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী যক্ষ্মার নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের উপর জোর দেন। জনসচেতনতামূলক প্রচারে এনসিসি ক্যাডেট ও মাই ভারত স্বেচ্ছাসেবকদের যুক্ত করার কথা বলেছেন শ্রী মোদী। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী সাইবার অপরাধ ও ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত অভিযোগগুলিও পর্যালোচনা করেন। সাইবার জালিয়াতি প্রতিরোধে অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং বিভিন্ন সংস্থার মধ্যে উন্নত সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন তিনি। রাজ্যগুলোকে ই-জিরো FIR ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান শ্রী মোদী। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। আগামী মাসের 15 তারিখ ভারত

ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সেটা ও দ্বৈত অবদান বিষয়ক চুক্তি ডিসিসি কার্যকর হবে। এর আগে মন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরে শ্রী গোয়েল ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী পিটার কাইলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ চুক্তির বাস্তবায়ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে কথা হবে তাদের মধ্যে। পাশাপাশি শ্রী গোয়েল লন্ডনে আয়োজিত ইন্ডিয়া গ্লোবাল ফোরামের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমস হেন গ্রিয়ার এবং তাঁর প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বাণিজ্যদূত গ্রিয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টারও প্রশংসা করেন। কেন্দ্রীয় শিল্প বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংস্থাগুলির সঙ্গেও এক বৈঠক করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারতের রপ্তানির পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি খতিয়ে দেখা ও বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা খতিয়ে দেখা হয় বৈঠকে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা এমএসএমইকে আরও সহায়তা করা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ আরও সম্প্রসারিত করা, রপ্তানি ও সুযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশ্বব্যাপী শৃঙ্খলে ভারতের ভূমিকা আরও সম্প্রসারিত করার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। গ্রামীণ উন্নয়ন বিভাগ নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক একটি জাতীয় কর্মশালার আয়োজন করছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনের এই অনুষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয়ে উন্নয়নের লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করবে। মন্ত্রক আরও জানিয়েছে, এই কর্মশালার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার এমন সব ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করা যা বড় পরিসরে প্রয়োগ করা যাবে। অন্যদিকে এর মাধ্যমে দেশজুড়ে প্রযুক্তি গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুতির পাশাপাশি ডেটা ইকোসিস্টেমের প্রস্তুতির বিষয়টিরও মূল্যায়ন করা হবে। এই কর্মশালায় নীতি আয়োগ, ইন্ডিয়া এআই মিশন, শীর্ষস্থানীয় প্রধান অংশীদার, প্রযুক্তি স্টার্টআপ, শিক্ষাবিদ সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। ভারত আজও আগামীকাল হরিয়ানার গুরুগ্রামে একাদশ ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠকের আয়োজন করছে। এই বৈঠকে জ্বালানি নিরাপত্তা, স্থায়িত্ব, জ্বালানির সহজলভ্যতা এবং প্রযুক্তি ও উদ্ভাবনের প্রয়োগ নিয়ে আলোচনা হবে। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথরাগড়ের লিপুলেক পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পুনরুজ্জীবিত হবে। পিথরাগড়ের ধারচুলায় বাণিজ্য আধিকারিক আশিস যোশী জানান, 26 জনের জন্য বাণিজ্য অনুমতি বা ট্রেড পাস ইস্যু করা হয়েছে। এর মধ্যে 17 জন ব্যবসায়ী ও 9 জন সাহায্যকারী। দুই দেশের বাণিজ্য সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে ধারচুলার গুঞ্জিতে একটি শুল্ক দপ্তরের অফিসও খোলা হয়েছে। দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলতি মাসের 30 তারিখ থেকে শুরু হবে। এই উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে ভারতীয় জনতা পার্টি, আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিকী বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের ওপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল তাঁকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল, নতুন দিল্লিতে আজ তার সমাপ্তি অনুষ্ঠান। এই উপলক্ষে সংবিধান হত্যা দিবস ও গণতন্ত্র দীর্ঘজীবী হোক শীর্ষক প্রদর্শনীর পাশাপাশি সংবিধান হত্যা দিবস নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

পশ্চিমবঙ্গের কলকাতার তালাতড়ার ব্রেসব্রিজের কাছে নির্মীয়মাণ একটি গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, বাকি 18 জন চিকিৎসাধীন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, সেনাবাহিনী, NDRF, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে। অন্যদিকে তারাতলা কাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এখন থেকে এই ঘটনায় সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন কুণাল আগরওয়াল এর নেতৃত্বে কাজ করবে সিট। ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ধৃতদের নাম সৈয়দ মোহাম্মদ গুলজার এবং কমল সামন্ত। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। ভারত পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম 2 ম্যাচে জয়ের পর গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে। 3 ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে ভারত গ্রুপে তে দ্বিতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচ জিতলে ভারতের সেমিফাইনালের পথ অনেকটাই প্রশস্ত হবে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে গুয়াদালুপে স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে এবং মেক্সিকো সিটি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। 2টি খেলাই ভারতীয় সময় সকাল 6:30 শুরু হবে। অন্যদিকে গতরাতে গ্রুপ সি থেকে ব্রাজিল, মরক্কো এবং গ্রুপ বি থেকে সুইজারল্যান্ড, কানাডা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। মিয়ামি স্টেডিয়ামে ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র ও 1টি গোল করেন ম্যাথিউস কুনহা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির সেবাতীর্থে প্রগতির 52তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। প্রগতি হল সক্রিয় শাসন ও নির্ধারিত সময়ের প্রকল্প বাস্তবায়নের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি সক্ষম একটি বহুমুখী প্ল্যাটফর্ম। গতকালের বৈঠকে তিনি 4টি রাজ্যে সড়ক, বিদ্যুৎ, শিল্প, করিডোর ও মেট্রো রেল খাতের প্রায় 30,000 কোটি টাকা বিনিয়োগে 4টি প্রধান পরিকাঠামো প্রকল্প পর্যালোচনা করেন। অর্থনৈতিক সমৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ, শিল্প উন্নয়ন এবং জনকল্যাণকে ত্বরান্বিত করার লক্ষ্যে গৃহীত এই প্রকল্পগুলোর সময়সীমা, আন্তঃসংস্থা সমন্বয় এবং অমীমাংসিত বিষয়গুলোর দ্রুত সমাধানের উপর গুরুত্ব দিয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়। ত্রিপুরা সরকার নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহে রাজ্যের 12টি নদীর প্রবাহিত জল ব্যবহারের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার সেজন্য মিশন মোডে গড়বে ত্রিপুরা ওয়াটার গ্রিড। গতকাল আগরতলায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, জনগণের জন্য নিরাপদ বিশুদ্ধ পানীয় জল সরবরাহে ত্রিপুরা ওয়াটার গ্রিড গঠন করা হবে। বৈঠকে রাজ্যের 12টি নদীর প্রবাহিত জলকে কাজে লাগিয়ে পানীয় জল সরবরাহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি অর্থবছরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ে ত্রিপুরার জন্য আনুমানিক 211 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে 163 কিলোমিটার 872 মিটার দৈর্ঘ্যের 96টি সড়ক নির্মাণে অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে রাজ্যের 96টি জনপদে প্রথমবারের মতো সারা বছর ব্যবহারযোগ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। এই উন্নত যোগাযোগ ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নেও অবদান রাখবে। এই অনুমোদন ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রক এখন পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ত্রিপুরায় 6,284 কিলোমিটার দৈর্ঘ্যের 1,594টি সড়ক নির্মাণের কাজ এবং 66টি সেতুর অনুমোদন দিয়েছে, যার জন্য মোট 4,479 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর ত্রিপুরা সীমান্তের নবনিযুক্ত মহাপরিদর্শক প্রিন্স ইরানি গতকাল দক্ষিণ জেলার বিলোনিয়ায় বিএসএফ 43 বাহিনীর বিলোনিয়া, আমজাদনগর, মুন্ডাপাড়া, ওয়াইসি নগর সীমান্ত চৌকি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা প্রস্তুতি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের বিষয়গুলি পর্যালোচনা করে সীমান্ত নিরাপত্তা ও সতর্কতা আরও জোরদার করার নির্দেশ দেন। দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ

পি জেলা পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্রশেখর বিএসএফ আধিকারিকরা তাঁকে বিলোনিয়া স্বাগত জানান। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া বা NHAI দেশজুড়ে জাতীয় মহাসড়ক করিডোর বরাবর অনুমোদন ছাড়া পার্কিং এবং অবৈধ দখল রোধ করার প্রয়াস জোরদার করেছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ প্রতিপালন করে এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেটি নিরাপদ, আরও কার্যকর এবং ব্যবহার বান্ধব জাতীয় মহাসড়ক পরিকাঠামো তৈরির লক্ষ্যে NHAI এর ধারাবাহিক প্রতিশ্রুতির একটি অংশ। জম্পুই জলায় TSR এর সপ্তম ব্যাটেলিয়নের সদর দপ্তরে গতকাল মেগা রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজের অঙ্গ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে TSR এর অফিসার ও জওয়ানরা উৎসাহের সঙ্গে অংশ নেন। শিবিরে মোট 130 জন TSR জওয়ান রক্তদান করেন। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস অর্থাৎ IGNCA নয়াদিল্লিতে ঐতিহ্যবাহী গৃহস্থালী সরঞ্জামের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে একটি প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটি 2 জুলাই পর্যন্ত খোলা থাকবে। IGNCA নয়াদিল্লিতে ধাতু, বাঁশ ও কাদামাটিতে জীবন্ত ঐতিহ্য উত্তর পূর্ব ভারতের ঐতিহ্যবাহী বাসনপত্র শীর্ষক বিরল স্বতন্ত্র প্রদর্শনীতে উত্তর পূর্ব ভারতের লোকজীবন, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ঝলক তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 153তম পর্ব, 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এই মাসের 26 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। 2026 বিশ্বকাপ ফুটবলের গ্রুপ বি এবং গ্রুপ সির সবকটা ম্যাচই সম্পন্ন হলো। গ্রুপ বিতে বসনিয়া হার্জেগোভিনা কাতারকে 3-1 গোলে হারিয়েছে। অন্য ম্যাচে সুইজারল্যান্ড কানাডাকে 2-1 গোলে হারিয়ে নকআউট পর্বে কোয়ালিফাই করেছে এবং কানাডা শেষ ম্যাচে হেরেও পরবর্তী পর্যায়ে কোয়ালিফাই করল। অন্যদিকে গ্রুপ সিতে মরক্কো হাইতিকে 4-2 গোলে হারিয়ে নকআউটে নিজেদের জায়গা পাকা করল। অন্য ম্যাচে ব্রাজিল স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে নকআউটে নিজেদের স্থান চূড়ান্ত করেছে। ভারতীয় সময় আজ সকাল 6:30 গ্রুপের বাকি দুটি ম্যাচ শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাচ দুটির ফলাফল প্রথমার্ধ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা 0, দক্ষিণ কোরিয়া 0, অন্য ম্যাচে চেকিয়া 0, মেক্সিকো 0। মেক্সিকো 1 ম্যাচ বাকি থাকতে নকআউটে নিজেদের জায়গা চূড়ান্ত করায় গ্রুপেতে 1টি স্থান বাকি রয়েছে। আগামী 24 ঘন্টায় রাজ্যে সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া দিল্লি কেতাল নিয়ে সেবা তীর্থ ও প্রগতি নিয়ে ফিল বাঁচি নেই ককলাম সালাইমানো তুই দুলখা প্রগতি এংখা কাহাম নাইকল মুংতেই জরাব সামুং মুখ থাংখাইনাব কক থুমতে মানজুমুং তাং সেবরেকজা কাইসা কতর প্ল্যাটফর্ম ককলাম সালাইমাব মোজাং মৌদি কাইব্রী হাস্তে নি লাহার চং ফেরাং স্নামখর করিডোরতে মেট্রো রেল নি বাবাইন বেবাগৈ খক থাম সাই রাজাগ্রাং সবাইনাব কাইব্রী কতর তাং বেকরেব সামুং বুতাং নতুই ককলাম সালাইকা অ সামুং বুতাংনি জুদা জুদা নাংকুকমা বাবাইন তুইব আর ককলাম সালাইজাখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে গনাঙ্গিনী জরা কলক তৈ তংসকনাই তৈ খুরুমপুইনি সেবরনা ওয়ানসক তাং ইয়াচাকনাও মিশন মুর্ড সামুং তাংনা নিশাকা ফান বক্সিনকা মিয়া আগরতলা টি আই এফ টি ওয়ার রুম গুমতি তৈমানী তৈ সামুঙ্গ ফনাঙ্গি আগরতলা ও ককসাপ তৈ সেবরনানি বাবাইন তুই কাইসা কুচুক বেরেমনি ককলাম সালাইমা পান্ডাও বসাকা তাবুকনি জরা ও জেতৈখে তৈনি এরেং সবাইমুং অঙ্গৈতঙ্গ এবা জুদা জুদা বখাকতৈ তৈ সামুঙ্গ ফনাংজাগিয়া অঙ্গৈতঙ্গ অ তৈন সামুঙ্গ ফনাংনাও নাংমানি চেতন নাহারনানি নাংথাই আবনি লগি লগি ওয়াতৈমল ওয়াতৈনি তৈ খাতিউই নারগৈ নাংমানি জরাব সামুঙ্গ ফনাংনানি সাকাব ফান বক্সিনকা ব ককলাম সালাইমাও মাঞ্জাখা তাংকরা কিরণ গীতে আকর্ষণ কামি হামকাই নাইখুং অ রাং বিশিব প্রধানমন্ত্রী সড়ক গ্রাম সড়ক যোজনানি উলব্রী বেরেমনি বিশিং ত্রিপুরানি বাগৈ খক নৈরা চিসা রাজাক স্নি চিসা রাসাই হাই রাং সবাইয়ৈ সারা দকচি থাম কিলোমিটার চারা স্নি চি নৈ মিটার কল

0: কাইচুকু চিদক লাহারস নামনাও গসিমুং রখা গসিমুং তাংবতাং রক্তি সেবাই হাস্তেনি কাইচুকু চিদক লুকু আমচায়ো কাহামকু লাহার থাংলাইসু সেপস নামই তিসা জাগানো আবোবাই রং সাকামতে কামিনী হাতিব থাংলাইসু খাইনাও লাইটে সাঙ্গানো তে আমচাইনি লুকুরক বানিয়া খাইমানী সেববাই রং থংতে চুকজাক অঙ্গানো অ তাংবতাং হাপাংনি হামচাজাক ভারত নাম তিসানানী ইমাংনো সাসারনাও কতর বারজা ইয়াসাগানো হই খাকাজাগো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা লুকুরক মানজাক মূতেই খাকামানো ফান্ডিউই কাইসা স্রাই স্রাই কাহামকুক নাইকল মূ সংসাই তিসানা নাহারৈ মুখ্যমন্ত্রী সমীপেশু তাংবতাং কাইসা নাংকুকমানি ইয়াপ্রি মিয়া আগরতলা হাপাংনি তংথাইনগ মুখ্যমন্ত্রী সমীপেশু পান্ডা মানজাগৈ মকন সাকা বশাকা অ চেতনী সেববাই হাস্তিনী জুদা জুদা আমচাইনি লুকুরক বরকলি জঙ্গজাল সান মূতেই কক রকন খানানী সেব মানই দঙ্গ ন্যাশনাল হাইওয়েস অথরিটি অফ ইন্ডিয়া এবা NHAI হাকতর গনাঙ্গই বসংলাহার কতর করিডোর গসিমুংন কারিব পার্কিং তে রাইদা গ্রী দখল ক্লাইমা কাসুনা চাইতকমুং ক্রাক ক্লাইকা লাহার রকালামতে লাহার কতর নাইখুংনি বখাকতে সাজাকা সুপ্রিম কোর্টনি দাগিমুংন রুগই অচেতন নাহার জাখা তে অব নাইমথাংতে কাহামকুক সেব গনাং বসংলাহার কতনি তাংবেক রেপস নাম তিসানা নাহারৈ NHAI নি কাইসা কতর সামুংনি মারি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অ তালনি নৈচিচার শালমারি ককটিশালনি ফুং দামচিসাও আকাশবাণী মান কি বাত পান্ডাও হাকতরতে বুই হাকতরনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মান কি বাতনি ফিল সারা থামচি বা বেরামনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক নবরকনি ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাইগভ ওপেন ফোরাম এবা নমো এপস লুকুরকনি ওয়ানসকমুং রকন রহরি মানবায়ানো টোল ফ্রি নম্বর 1800117800 অ নম্বর কল খাই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ানসকমুং রকন রেকর্ড খাই মানবায়ানো আবনকারীব 1922 নম্বর মিস কল দিবই জে লিঙ্ক মানানো অবতীব এস এম এস খাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বস্কাং সাল নৈচিদক জরা ফিয়কজাক টঙ্গানো ভারত হাপাংনি প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচী এবা PMEGP PM বিশ্বকর্মা হাস্তে হাপাংনি স্বাবলম্বন নকবই জুদা জুদা তাং সামুরগজাক সামুবতাংনতই হজাকমুং পান্ধা কয়লাশহরনি ডলুগাও সংসাজাক হামিয়া স্নামকর্তে বানিয়া নাইকুংনি চেতন বাই সংসাজাক অ সামুবতাংন চেঙ্গেরেখা চন্দিপুর পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন সম্পাদাস পাল আরি আমজাই মরকনাই বাহিনী ত্রিপুরা ও কতাল চংজাক দাগিফাং অক্রা প্রিন্সি রানী মিয়া সালগ্রাহাঙ্কর বিলোনিয়া BSF ব্রিজিথাম বাহিনী বিলোনিয়া আমজাতনগর মুন্ডাপাড়াতে আইসিনগর আরি আমচাই বেড়াইনাইখা বেড়াইমা জরাও আরি আমচাইনি সেব নাইমথাং জুকালিমুংন খবই জুদা জুদা মথানি বিশিং ক্রংলাইমুংনি সেববাই আরি নাইমথাং নতেইব ক্রাক খাইনানি দাগিমুং রেখা ব সালগ্রাহাঙ্কনি হাঙ্কর নাইকলফাং মোহাম্মদ সাজ্জাতপি হাঙ্কর পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ চন্দ্রশেখর তে BSF অফিসারক বনবিলুনিয়াও লামসকা নৈসাই নৈচিদক হায়ুঙ্কা ফুটবলনি গ্রুপ বি তে গ্রুপ সি নি বেবাক ম্যাচ ন পাইখা গ্রুপ বিও বর্ষনিয়া হার্জেগোবিনা কাটার ন থামসা গোল নি ফেরবাই মেচেনখা তে কাইসা ম্যাচ সুইজারল্যান্ড কানাডানো নৈসা গোল নি ফেরবাই মেচেনখা তে কানাডা পাইথাক ম্যাচ চেনিব উলনৈ ভেরম কোয়ালিফাই অংখা তে বাবাসা বখাগ গ্রুপ সিব মরক্কো হাইতিন ব্রৈনৈ গোল নি ফেরবাই মেচেনৈ নক আউট বাই থাং থাইস নামই নাহারকা তে কাইসা ম্যাচ ব্রাজিল স্কটল্যান্ড থাম্বুকজা গোল নি ফেরবাই মেচেনৈ নক আউট বাই থাং থাইস নামই নাহারকা ভারত নি জরানো রুগী তিনি ফুং দাম দক সতী থামচি গ্রুপ নি তে কনৈ ম্যাচ চেঙ্গজাখা পাইথা কক তুমা মান মানো রুগী কনৈ ম্যাচ নি অংখারি অংখা পুইলা বখাগ দক্ষিণ আফ্রিকা বুকজা দক্ষিণ কোরিয়া বুকজা তে কাইসা ম্যাচ চেকিয়া বুকজা মেক্সিকো বুকজা তাবুক নবাতিবানী কক তুমা বুসকাং দাম নিচি ব্রিয় হাস্তেনি বেবাখাঙ্কর কিসানী সিমি বুং খর খরকে কবাং ওয়াতেই ওয়াওয়ান হনি হজাকমং রেখা নবাতিবার নাইখং তিনি সালনি সাকানি তুংমারি 34 ডিগ্রি তে খামানি 26 ডিগ্রি সেলসিয়াসনি গানাকিনি তঙ্গানো আইচুক বুখাগ খামানি তুংমারি তংমানি 27.2 ডিগ্রি সেলসিয়াস ককব্রবাই ককতুমা পরিমুং তাবুক জড়াতেই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানোর সানজা দাম স্নিতাময় সতী ব্রিজি বাও
1: অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘুরেতে এখন সময় সকাল 7:47 হয়ে 37 সেকেন্ড। আকাশবাণী বিলুনিয়া। এখন শুনুন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিক।

এ তখন শুনলেন, গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন প্রমিতা মল্লিক, আকাশবাণী বিলুনিয়া। কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে সমাচার প্রপাত।

এবারে গানটি শুনুন। লড়াই ছায়াছবি থেকে রাহুল দেববর্মণ ও লতা মঙ্গেশকরের কণ্ঠে।

ছায়াগীতি অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন বাংলা ছায়াছবির গান। এবারে গানটি শুনুন মঙ্গলদ্বীপ ছায়াছবি থেকে, শিল্পী বাপি লাহিড়ী ও পঙ্কজ উদাস।

সবশেষ গানটি শুনলেন অনুতাপ ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন কুমার শানু। এই অনুষ্ঠানটি শেষ হলো এই গানটির মধ্য দিয়ে। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে বিশেষ সংবাদ বুলেটিন।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন গানে গানে অনুষ্ঠান।

এবারে গানটি শুনুন, রাজা হিন্দুস্থানি ছায়াছবিটিকে, শিল্পী কুমার শানু, উদিত নারায়ণ। গানটি শুনুন, রাজা হিন্দুস্থানি ছায়াছবি থেকে।

গানটি শুনলেন মুস্কান ছায়াছবি থেকে। শিল্পীরা ছিলেন সোনু নিগম ও অনুরাধা পারওয়াল। এবারে গানটি শুনুন রাজ টু ছায়াছবি থেকে, শিল্পী তোষী সাবরি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন গানে গানে অনুষ্ঠান। সবশেষ গানটি শুনলেন সির্ফ তুম ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন অলকা ইয়াগনিক। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

এতক্ষণ শুনলেন দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানটি এখানে শেষ হলো।

আকাশবাণী বিলুনিয়া, এখন শুনুন ভজন ভক্তিমূলক গান, শিল্পী পণ্ডিত যশরাজ।

এতক্ষণ শুনলেন ভজন অনুষ্ঠানে হিন্দিতে ভক্তিমূলক গান, শিল্পী ছিলেন পণ্ডিত যশরাজ। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যে প্রচারিত হচ্ছে প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এর ঠিক অব্যবহিত পরে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান এফএম উজ্জয়ন্তীর।

kapang ni ta ho te bu phuk song chen khnawi tongo hachuk ni ta chapung ni panda chini bisingo juda juda hadarok ni bisingo je juda juda kok tong mani okok ni ta chapung ok chen khnawi tong mani chen paitha ko khna laikha jogasri bongchen ni khorango ra chapmon haino hai te bu chen ta chapung khna laiyane tamhung kai tabuk jora angi phaika tabuk sak jora ni tini ni কক ভরক নি কক তমানি কক পখরা রকসানা নি বাকে মন্ত্রী বখরক নরেন্দ্র মোদি মিয়া দিল্লি কতাল নি সেবা তীর্থ ও প্রগতি নি ফিল বাঁচি নই ককলাম সালাই মান তিদুলখা কামি হামক্রাই নাইখুঙ্গ রাং বিশ্ব প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নি উলব্রুই বেরেমনি বিশিং ত্রিপুরানি বাগৈ খক নৈরা চিসা রজাক স্নি চিসা রাশাই হাইরাং সবাই সারা দক চিথাম কিলোমিটার চাররা স্নি চি নৈ মিটার কলক কাই চুকু চিদক লাহার স্নাম মান গোসিমুং রেখা ন্যাশনাল হাইওয়েস অথরিটি অফ ইন্ডিয়া এবা NHAI হাক্তর গনাঙ্গে বসং লাহার কতর করিডোর গোসিমুং ন কারি পার্কিং তাই রায়দা করেই দখল খলাইমা কাশোনা চাইতকমুং গড়া খলাইখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাসতে গনাঙ্গই নি বাগৈ জরা কলক তাই তংসকনাই তৈ খুরুমপুইনি সেব্রনা ওয়ানসুকতাং ইয়াচাকনাও মিশন মৌড সামুং তাং না শাখা ফান বক্সিনখা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা শাখা লোকরকনি মানজাকমুং তাই খাকা মানো ফান রুই কাইসা সরাই সরাই কাহামকুক নাইকলমুং সংচাইতিসানা নাহারই মুখ্যমন্ত্রীর সমীপে সুসামুং বতাং কাইসা নাংকুকমা ইয়াপিরি ভারত হাফাংনি প্রধানমন্ত্রী কর্মসৃজন কর্মসূচি এবা PMEGP PM বিশ্বকর্মা হাস্তে হাফাংনি স্বাবলম্বন খবুই জুদা জুদা তাং সামুং রুগজাক সামুং বতাং নতিয়েই হজাকমুং পান্দা কয়লা শহরনি ডলুগাও সংচাজাক্ষা আরি আমচাই মরুকনাই বাহিনী ত্রিপুরানী কতাল চংজাক দাগিফাং অকরা প্রিন্সিরানী মিয়া শালগড়া হাংখর বিলুনিয়া BSF ব্রুইচিথাম বাহিনী বিলুনিয়া আমজাতনগর মুন্ডাপাড়া তাই আইসি নগর আরি আমচাই বেড়াইনাইখা নৈশানুচিতক হায়ুং কাপ ফুটবলনি গ্রুপ বি তাই গ্রুপ সি নি বেবাক ম্যাচ ন পাইখা বসকাং দাম নৈচি ব্রুয় হাস্ত

তিনি বেবাখাঙ্কর কিষানি সিমি বুংখর খরখে ফেরাং কগৈ কবাংখে ওয়াতি ওয়াউই মানো হনে হজাক মংরেখা নবার দিবার নাইখুং তিনি সালনে সাকানি তুংমারি 34 ডিগ্রি তাই খামানি 29 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙানো খানাবাইখা আসুক জরা তাবুকসাক জরানি তিনি ককতমানি কক বক্রক রক হাইডি হিংকে তাবু হাইন হাইচং হাচকনি রচাপ মঙ্গ সাকি ফিলে থাংলাইনু তাবু খানাবাইদি লালডিন পুয়া মলসমনি খরাঙ্গ রচাপ মঙ্গ

0: এইচ আই ভি এইডস ন অসুই কিরিয়াকারে এইচ আই ভিতে এইডস ন সে কাহামকে সিনানাঙ্গ হামজাক মা বাই বাহেকে এইডস ন কা সোনানি আবশে সিদি
1: এইডস ন সেলেং দি এইডস মানজাক নে বরক নয়া এইডস ন কা সোনানি আবশে শৈলামা
0: কাহামকে সিনাবাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাই দি হাস্তিনে জুদা জুদা আমচে ফিয়ক জাক জুবা মং থানি জুবা জু না দি
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতাই নহু হামক্রাই নাইকু ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাগৈ আওয়াই যা
0: এইচ আই ভি এইডস ন অসুই কিরিয়াকারে এইচ আই ভিতে এইডস ন সে কাহামকে সিনানাঙ্গ হামজাক মা বাই বাহেকে এইডস ন কা সোনানি আবশে সিদি
1: এইডস ন সে শেলেং দি এইডস মানজাক নে বরক নয়া এইডস ন কা সোনানি আবশে শৈলামা
0: কাহামকে সিনাবাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাই দি হাস্তিনে জুদা জুদা আমচে ফিয়ক জাক জুবা মং থানি জুবা জু না দি
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতাই নহু হামক্রাই নাইকু ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাগৈ আওয়াই যা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাস্তিনি কিশাসক হাংখর শাখাম নকতাই বখাকস্তে শাখাম নকতঙ্গ
0: রাং নাঙ্গেউ আরো এআরটি সার্ভিস নাউই মানো বিথিও নাউই মানো অসেপ নাউই বাইথনো কাহাম খ্রং খ্রাই তিসাদি
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাখাম তে নহু হাম করে নাইকুম ত্রিপুরা হাফং বাই লুকু হাম করে নি বাকি আওয়াই যা ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাস্তিনি কিশাসক হাংখর শাখাম নকতাই বখাকস্তে শাখাম নকতঙ্গ
0: রাং নাঙ্গেউই আরো এআরটি সার্ভিস নাউই মানো বিথিও নাউই মানো অসেপ নাউই বাইথানো কাহাম খ্রং খ্রাই তিসাদি
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাখাম তে নহু হাম করে নাইকুম ত্রিপুরা হাফাং বাই লুকু হাম করে নি বাকি আওয়াই যা

0: ERT নিচ্ছেন তো?
1: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি আওতাধীন ERT সেন্টার রাজ্যের সবকটি জেলা হাসপাতাল ও সাব ডিভিশনাল হাসপাতালে রয়েছে।
0: বিনামূল্যে ERT পরিষেবা ও ঔষধ গ্রহণ করুন, নিজেকে সুস্থ ও স্বাভাবিক করে তুলুন। আপনি নিয়মিত ERT নিচ্ছেন তো?
1: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি আওতাধীন ERT সেন্টার রাজ্যের সবকটি জেলা হাসপাতাল ও সাব ডিভিশনাল হাসপাতালে রয়েছে।
0: বিনামূল্যে ERT পরিষেবা ও ঔষধ গ্রহণ করুন, নিজেকে সুস্থ ও স্বাভাবিক করে তুলুন। STI মানে যৌনবাহিত সংক্রমণ। এটি এমন একটি সংক্রমণ যা মৌখিক, বায়ুপথ বা যৌনি পথে যৌন মিলনের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয়। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী দ্বারা সৃষ্ট হতে পারে।
1: তাই যৌনবাহিত সংক্রমণ এড়াতে বিবাহ বহির্ভূত যৌনতা থেকে দূরে থাকা, সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা, কন্ডোম ব্যবহার করা, একাধিক যৌন সঙ্গীর নির্বাচন থেকে বিরত থাকাই HIV এইডস মুক্ত থাকার সঠিক পথ।
0: STI মানে যৌনবাহিত সংক্রমণ। এটি এমন একটি সংক্রমণ যা মৌখিক, বায়ুপথ বা যৌনি পথে যৌন মিলনের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে সংক্রমিত হয়। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী দ্বারা সৃষ্ট হতে পারে।
1: তাই যৌনবাহিত সংক্রমণ এড়াতে বিবাহ বহির্ভূত যৌনতা থেকে দূরে থাকা, সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা, কন্ডোম ব্যবহার করা, একাধিক যৌন সঙ্গীর নির্বাচন থেকে বিরত থাকাই HIV এইডস মুক্ত থাকার সঠিক পথ।

0: हेलो हेलो खरंग फैया
1: हेलो हेलो
0: हेलो
1: हेलो हेलो
0: खना खना तबुगन खना
1: खनाको बाय
0: आ दवा को ना सुजरा करें मायंग ही तंग मने आंग बोल रोमिश मालिया ताम निभागे हायंग खा दो सागर निशा बुंग खा
1: आई का गोइंग फ्रॉम द एसन टेरिटो
0: বেলা এখানে ন লামসগো তিনি ও মুই তো মানু বান্ধব হাইকে নং আং বাই অজরাও তামুন কক কাসা শেয়ার খাইন মুজং যে নং তাবুক মুই তো মানু আগিনি কক
1: হ্যালো ভাই, হ্যালো।
0: হি সাদি আং খনাই তঙ্গু তাকু গেছেন ববাই কক সালাই তংমানি পিয়াবা গরং সুগে মানলিয়া নাইগ্রা না তাইসা হ্যালো
1: কাহাম ম্যাডাম?
0: দীপর কাহামসি দীপর থাকা
1: দীপর কাহাম
0: সাগরি সাবংখা
1: আঙ্কা আয়াং উদয়পুর মহারানী নি রাজু
0: ও রাজু ভাই তো
1: কাহাম না তো ম্যাডাম পাবো ওয়াতি ফাই থাকবে ও ওয়াতি ফাই মা জরাও কি কিসাম কিসামই রাবারু শিউই থাকবাই থাক
0: এ ও আতি বোঝি নম তাবুক ন সাতুং তাবুক ন ওয়াতিং তখানা
1: আবাহাই না যে যে ম্যাডাম মই তো মামা পান্ডার থাকছ নাই
0: তাম মুই তো মান ছাগরা দি
1: আবং কে আর ও সিরাই ফ্রো আং সিরাই ফ্রো ও মাইং রু ফাইই উ পোরা রু মান ইয়া মান ন কি সা সাইরিস নাই তাম দা
0: দ দ দ
1: কে হালসা আবং কাতাবো পরীক্ষা তিন তিন এক্সাম তিন তিন ইয়ে জোরাবো ন আ জোরাবো ন মাইং কাতা পারা
0: আয়ঙ্গ কুসুম মায়ুং ফাইবলা না অমরপুর লামাও
1: সতেরো আঠারো জন কাউট এই আয়াং থাইকে ইয়ং সঙ্গে ন গণ সিকান সৌফাইগ্রা খা এই ইয়ং বিশানা কুনৈ দঙ বন বিশাল মাসা দঙ এই বিশা অমর খাবা বন বয়ং অমর আবং তাবকে 80 বছর খাকা দো ফানো ও ইয়ং বিশানা সঙ্গে ও হাতে সাকাও খারি থাকা ইংকে বনে নগ ন থাসা যাগুই বনে ইয়োগ বন মুসুক বৌদৌরি সাজাও ইনে খারবাই খাপু হই সাউনকে তাম খামেদান আব আনি ইয়ং কেনাসে আ বনে নগ গান নগ খানি থেতুই বু ফাও কাউই অর ন আং মুরু সংসনাই নর খানাই কে খাত থাং দি হিনাই বু সালাস ন সাকতা
0: ও
1: ই আবসে ভাই কেন খামেম কৃষ্ণ সাজরা কাউই খাদো আ থেতুই বু ফাও
0: মায়ু
1: কামা
0: কুথি নখন খাই আপনা মায়ুং র
1: মায়ুং বনে গানা লাই পারা বিশে হাবি ফাইবে ইং সিরিং সাহা মুত্রি থাং যা বলেন আর বুকান তলা বাকসানি ন দান্দাল সুবাই খা বাকসান কিরিজা গুই নক বিশিং দিব আমি মাঙ্গুই chỉ trong bây giờ bữa nào biết chung cái bà sang mang lấy với trong bây giờ bác sang sẽ to nó biết xin nó trong này nó được phải là đâu miền
0: oh
1: yeah phát tao trong này chơi nó được phải vô cái giờ phát tao bác cho tôi kỳ giả sẽ được phải như này này bút trong mà dùng nó cái bỏ rong nó bác sẽ được phải ổn chứ ô mà dùng bút sang cái tao một cái sang được mà à mà dùng bút sang cái đâu miền bốn bốn ma nak ra nó khai quý vị thùng rí thùng đó nó phao số bốn thùng mà hay được cái thùng rí thùng đó bỏ rồi nó lấy muốn số vô muốn được thùng bốn vô kêu kỳ vô áo hay cái mình dạ bây giờ mình ngồi chơi giang vô nếu mà nó bốn nó khăn ta vô búa có lo có to bốn số sáu như đó
0: cho tôi sẽ chặt răng nát ta
1: nhỉ bốn cái chặt ta búa có lo búa cũng có lo có to luôn ngô cái làm cái bốn số sáu như khi bác sĩ tổ rút ra cả bác sĩ tổ bút sưu phái tổ mấy cả bác sĩ bác cai trong bấy cả kỳ này cái bộ cai trong mấy cả giờ kỳ nhà trong khâu trong này khâu một đấy trong bấy cả cái à nhá chừng nó cái tổ là bác khó rằng nó khăn khó rồi ta thế khi này nó tổ là vô cái ít cuộc trong vô school thì nó làm ta thế những khi nó tổ là vô khó rằng khăn ra cả kỳ cha khó rằng bấy cái khăn là Barod borser surser ernan amra royese suje dese mena san san somotro obiran gunga jona bagira khase jona meri sabu tong khata
0: chabu sab sabo
1: inke sabu tong chabu no tungunai ne ka amle sabu khamai mok de phaika sabu phaika bo semani ani kisa gana osok phaika ta no no phaika kan ke hom sang ko toma bokro sha ka ho ki bu puri puri puri to ke so sa bo ni nai ma da si ni para ne o so sha ke ba u bo bo no se ma ma ni ja ka o ma o so sha si ble bo no ki sha mo o mo bun kha bo ti ni no go so khang ke bo sai man thang no ni bo no khai ro wo bo no mo noi bu ma so o yo so sha no ba tha gra si ni no go ta thang si da ra si no go no ba tha khai ga di ni ri hon ma se khana ri ma ya bo no sa আবার অন্য মৈতমান মেদান তাবু খান
0: মুনি কথক ব না কি কিরমা সিংসা মুনি কথক ব বিশেষ বুসক সগাং নি কক খানাবো
1: আবো কি মেদান আবো আবো তাবু নি জড়া তে আবো 10 12 বছর কাই খান খানা তা কে ই ই আজ তিনি পারা থাকাবো আবো না কিসা সরকারকে সাইড ইসনে মেন
0: দশ আদি
1: তিনি পারা থাকাবো বং পে চাই কি চাই কাং জব খাতো কে আরো বু আবো হাই নো নো খুংসাকে টংজানাই ওবো হুক খাই আরো নো কে টং টংলাই হুক খাই মা জায়গা ও নো কে খান খাতা বড় কে কেতা মংখা ও আবো হাই নো বুসানো নাকরা খাউই বু মাকে থুরি টংখা কে বু ফাং কে ও জে বু আ কলং কে নো কি লাপ জান কি খাউই রে খাপু কে নো খামু খারমালিয়া খার খাং কে তো আয়া ছোট রাখার জমবাই মান জানাই কিন তং কে নক খং বাই কি খাইতা কেন থানো ইরুসিং টেপ খেলুবই আরো যে বুয়া কলং নি ঠিক কুং সাকাব
0: ছোং কুই
1: কক এর সাং কে বাই ওয়াই সবাই নো আ কেন থাবতি তো খেলিয়া আই হর জুলা জুলা জুলা নাই কেন খারি থাং বাই কা ও মা হাইরুং ছাও মেজান ও মা লাই বাই না সং কুদি শির বাগ মনে কর সবঙ্গো তং সবঙ্গো মা না মা কা পু
0: আবুনতা অব তো হাই নত মুনি কথক নফিয়া বা যে প্রুফ হাই যে মানজাক নাই ব তো বুসু কিরমা সিংসা চিনি অঙ্ক ইয়াং ও উত্তর মহারানী বখাক তো তাল নি তাল থামসাকাং খরক সবরে চ বথার জাখা মায়ুং বাই
1: আব বুংখা হুম হাম বাই মেন সিন
0: আও পেলাই কে হাম বাই তাকু রাজু আও আমি নো লংমানি গবাং মকক রক দো উই থংমানি রক অমরক ন মৈতু খাই হাঙ্কাই মুনি না বুমুছুঙ্গ 사자게 디바 비포드니 코그노 사칸카이 무니 코톡싱고 하네 아바 하이나
2: Hello.
0: Hello.
2: Ang manda ni. Ako, manda jetro ni.
0: Oh.
2: Amba.
0: Oh. Do, sagradi, muito man mani kokta mo to.
2: Muito to, mano. Agi no muito man mani tabun ni muito ropa iko tabun jara ro. Kopa wati cheche.
0: Ah.
2: Tang mani jara ro.
0: Tang wati te wai tong aro?
2: Si yang kacho wanya tong.
0: Oh.
2: Manda jetro. Oh, what in Jaraba hook tang layo? As Oko, Kiskis and what the heck, garden, chaka, okay, carry tang layo. Nante, we are of high, high, a talk hungry, or much abba. Garden chaka, mamusha money, Jarata.
0: Hm.
2: My god, the boy, and say, I am Uncle Wait, Hatung.
0: Hm.
2: Don't do it. This has Hatung Tung Kai carry up or on Kuru tang like Jiro, tang like Jiro tack. มันก็จะต้องทดตกนะต้องทดตกการงอกกับไส้แกงก็ไส้จะคุมออกก็จะคุมรอรอให้จะตัวก็โอ้ยปัดที่กำลังบาร์ได้จองคาตาว่าโทษสารอกถ้าชุมรอกโอ้ยจอจอมาสอกก็ทาร์ไปมันเองก็ใช้จองไม่ใช่ได้ก็อับรองน้องมือจุ่มมันตัดตาบุ้งจระบะเป็นลูกจ้าทองอาลามกินอะไรกินอะไรก็จะใช้จองไม่ใช่ก็อันเตจ้าตาบุ้งจานันนี่จระบะ อ่าบรองน้องมูจุมันตาอีกนี่ก็อ๋ออ่าอีกว่าต้องไม่ใช่มันนี่อ่าบรองน้องมูจุมันตาตาบุกการิงว่าให้จังตอไปกุนปุรุไคเดซับไลปุรุเดซับไลยอแต่ยากุลบดอลดอลไคคิลาจักตังไลจักขังไคบะอีกบะ
0: ตาบุไคที่ใครไลเลียนะฮุกไลเลียน
2: ตาบุตาบุรอไคฮุกขันยี่ก้อมน้องค่ะ ใช้ชาริโก้ของกายยากุลอาชื่อดอลใครตังไรมันเนี่ยบาตายทางไรอยู่บาตายถ้ามันเจ็บปวดบาตายบ้าก็เด็กให้บาตายชอบสุดใช้ชอบสักครั้งไปมันเอาว่าบาตายชาปุ่งนี่บาตายบ้าก็ยังไรอยู่อาบาตายทางไรไปแข่งไปใช้ก็ก็ปอบปฏิทินไรอยู่ป้าเอาสเตเบิลวันนั้นเล็กหมดสิ่งไรเยอะว่าจะทำอะไรก็
0: ประชาชนนั่งไปชิกลาล็อกปัวบอกขอปฏิทินอะไรมันนี่ใช่ฉันมาเลยยาวว่ารู้อวัติพันอ่ะเลี้ยงน่าจะเชียบเลยฮัดแล้วก็กิจาฮาร์ฮาร์บรอกว่าของกวาดชนนจะปรักเลยอยู่แล้วถ้าเป็นตาสระอันเต็งเลยอยู่ตาสุดต้องตัดตกน่าชันรู้นี่ต้องชดต้องมาเรื่องเลี้ยงเลี้ยงอย่าใช้ชีมาเยอะใช่เอาหูก็บอกหูก็เราก็มาจะมาบทบทบทบุกงกัน
2: อาทุกข้างอะไรเราไม่หมายใช่ไหมอาทุกข์บอกกุศลกุศลดวงดวงนาทุกรอบทุกข์เชื่อกุศลกุศลนี่กุศลกุศลต้องมาแล้วไม่ชมไม่เด็กใครตาบุ๋มมันตาบุ๋มมันทุกข์นะตาบุ๋มบอกฮัทส์โรก็ค่อยมั่งคุ้มมาทำชุกมั่นทุกข์อยู่ต้องคนเดียวฮัทส์ก็ทั้งใครอาบันบอลงเราก็ทั้งใครมาไม่รบทุกข์ก็ได้จึงมาแก้ให้เราหมั่งใครจะอะไรอยู่ตาบุ๋มก็ทั้งใครใจอาบ
0: ถ้าพงบาไปบ้างก็ยังให้บาไปบ้างง่ายหมายว่าสั่งง่ายแค่จะเช็ดตัวเช้าของคนมุยพันยาหาสินะข้างอะไรร่มตัวอะไรใช่ไหมอาบุ๊กก็ชงตามมาสืบบุ๊กตัวเช็ดถอดใช่ไหมเยอะอาบุ๊กก็มาไม่ถูกว่าอีกหรอกอาบุ๊กน่ะตามอาบุ๊กเห็นไงอ๋อหมายไม่ถูกมาเห็นไงใครเช่าตัวบุ๊กฮัตต้องถูกบุ๊กฮัตสไลด์สไลด์ยังจักว่าหน้ามาเกลี่ยแต่ใครช่างเห็นไงอาสึกฮัตจูโก้ที่มุยท่านนี่เล่นยังดีบ่า
2: เล่บุเล่งก็งั้นไม่ยุบบุคุยงั้นงั้นไม่ยุบบุคุตุงก็บ่ใช่มันชินเองเล่ทอกชินเองเล่เอ้ยเอาบ่เนาะอาบุเต้ซาลายเฮ้ยสิเต้ขอปฏิทินเลยงั้นยังไงไหนกันอาบุเต้บุกหามุนค่ะถึงเลยมันนี่อ๋ออาบุโรก็ไม่เคยถึงเลยมันบ้างเลยชักโรก็หามตรงนะอีชักโรก็ตั้งใจ
0: กูก็หันน้องวิจารณ์วิจงตาสกุลงก็ชาวบ้านอยากให้ต้องไม่ต้องเจอพอดีซึ่งต้องมาเลยถ้าจะนั่งมาเราบอกซึ่งมันทงของใครชิกลาเราไปบักสะบัดแต่เยอะอย่างนี้ป่ะ
2: ใช่สิเออว่าแต่พวกเราก็ทั้งใครแต่การิงว่าแต่การิงว่าอาคิโฮสกันนี่เป็นตัวช่วยอะไรหรือไม่ใครมาเจอต้องว่ามันดินชาติดาราหนักสิงนั่นแต่
0: กลางมือชิกแล้วบอกว่าอาบุเต้มาทำบริบุชิกแล้วเสร็จแล้วก็พนันหนึ่งพนันคุณจะตั้งมานอกในโชว์ตั้ง
3: 땅 클레 땀 먹마 에 퍼는 능 봐봐 저 콘드 쌍적도
0: 어 이렇게
3: 我妈说了，那你赶紧我妈说了，那买这么便宜不用其他来着，当来。哦。我那不买，那不要你这么差，我这破烂人。嗯。我讲这，我不过，俺大人马上去开不了，我买有，俺给包差不拢，叫那摊开包。嗯。差不拢叫那摊子，你应该包差不拢，他搞了歪，啥呢？还。
0: 하루보라고두개디바하루와그러고지타블롱로고지쪼고가바음하루와하루왕미지미오스다라클레디로하루아하바이바사한열다불닥이지로카야지바보는보노카지니소보는데로하도다가슬라예한테로카지음방토토카정라요아오아오아오벨레케한바이벨레케카스랑가능바이꼭마사오이
3: 한번안테로가기증가정말파노안테로가동도도가정말와라문크게르슈아아벨라이케라보볼롱카바부만일레마테다아타블롱쇼베케다아타블롱카가르나코르문승어아르노모르도팔라치로바네스록도랑바이상어아모가모가모토블레안테케록사마볼롱어하이시나어아버니
0: 이동토고
3: 안테로 카이 동만이 방거라고 발롱라고 탄가이버 아 멤버 돌돌

0: এই টং নাই গঠ কই টং নাই তুই তুলে টং নাই আবরক বাই টং খাকে টং থকু বলং ন বুস টং থ থ খাই টংলাই মানে বরক নি কক ন সাইখান রেখা হা বলঙ্গ থা চক না থাঙ্গ আর থা চক ও হা করো ন থা মুরই চাউল লাই এই বুস কে টং থ থক খানা না আ কবই ন বিনে কক সামা বিসিং তে ওয়ান টু নাই খান কাই কবই ন টং থ থক লেন খানা না অব তো সাল চানি ক গিয়া বরক আবাই খেলে ন বরক নি শিকলা জরানি ও অমরক নয়ারি লাইরি ফাইকা তাবুখাই মুইতো মানো গুবিন মাই গোবাং মালাং মানে কক্রক মুইতো মানখানকাই খাসরাঙ্গ তাই কিফলি থানা মুচঙ্গ অজরাও
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো
0: এই কথা খান খরা
1: খানা
0: দীপর কাহাম সাপুং খাসাগ্রা দি
1: দল খাই কবাডি থাকলাই তো কবাডি থাকলাই দাম খালাই নখলাই দশ জন আছি দশ জন খাই দুগ্রাই বি দুগ্রাই পারা কাছে পান মানে আমি তুই থাকলাই গাই আজাকে কাছা আইন দায় কাছা লোক কুকুম কতমা দো তো বুকো যখন তো কবাডি রেলাই হাঁকাই ন ও কুকুম রেফাইনে ফাইকা হাঁকাই ন বসু খারলাই বসু গিরেলাই আবার সাইমালাই তাই গিরেলাই তো না সিলতে অগ্রা রবস গাই বড় সে বলতা খারি তো বাই কবাডি না ফাইকা হাঁকাই সিনতে বলতা তাই আগো গম্ভীর ওটা আলোকে দাম খেলাই
0: নাইনে রং অকরা রং এবার যে তুই দুল নাই রং আবহাইকে ইয়াফার খর বই চিরগৈ খাসরাং বাসারে খাঙ্কাই গমি নখা থাংসাই ফাইও
1: গাড়ি থাকলাই আবো আবো তো সেমালাই আবো আবো থাকলাই মানে আই ওয়াশা আমি ঘর ঘুরাই আমি দুই জনা রকম দিই লাইনে রকমাই খেয়ে আবু ঘুম থেকে কি দিলে আমি গোলাই সাই তোমালাই আবো কো আবো আমি তো কে গোলাই আমার রকম মুই তোমার বুকু বইব থানা নাম বলা
0: দো আবহাইকে থাই ফাইলি মানুষ আ জরা রক ফেয়া চিং কাহাম করুন তনু তাবং নি চেরাই রকাই থাইয়া বরথ সে থাইয়া তাবং নি চেরাই রকে চিং রক বুস থাই ফাইকা না চলা বরই অকরা চেরাই যত মিললাই থাই বুস খাইচিকলাই বুস সলাইলাই না অবন বাকে আস অ জরা রক ডক্টর রক থানাস নাই বলে কাহাম করুন না তঙ্গ মানো ফিয়া বা তাবুকে তাবুখাই কিসাখান ডক্টর মা থাকলাই যেন সাহা খামিয়ারি থাকো আও বেলাকে হামবাই খুব স্বর্ণমালা কল খাই মাবাকে আও কবি ন চং যে বুকু খরক নিনি ক খনা মানে চরাই প্রু শিকলা প্রু থং বু মানে বায়া প্রক বাই টং বু মানে অ কক রক ন বরক মুইতো মান যাক কবি ন মুইতো মান খাঙ্কা আমু মুইতো মানো মহাই ন

0: bosak thung lai ka wati ro go bo thung lai ka wati shila ye pukro pukri wo wati yo khai bahari thangai pukri wo hap ka hanke o tui sha ka wo je wati klai mani abon ka sha khorang mani abon khana na ni ham ja gon ke tui bi sing ha bu yo wati ni khorang khana o ga am hai no ka bang ma mu tu man ja mu tu khlai jak nai kok rok tong chini lang ma Hello.
1: Hello.
0: Hmm.
1: Dibor kaham.
0: Dibor kaham lam soko tini niwa panda wo.
1: Ang koi wan kon piju sari do.
0: Piju shna.
1: Hmm. Wala ham ba.
0: Hmm. Kaham da to.
1: Kaham na.
0: Do tini.
1: Jitam jit tini mo tumam panga cha ang kalamu to ka.
0: Hmm.
1: Aji sen school po po ta.
0: Hmm.
1: কবাডি তোমানি কংনো না সাজো নে আও ব্লাইটি মি তোমা হা
0: নং ব কবাডি কংনো মি তোমা না দা
1: তাও জে ও জে সিং দল বাই তলা 5 বাই 4 ইমেজ ইন ফ্লাইও দো
0: হুম
1: মানে ক্লাস 4 বাই সিং আলকা কথা
0: হুম
1: তোমায় নে একদিন ক্লাসা ইংগো মানে মাসারো 4 বাই 5 নো মুঠু মুতা
0: হুম
1: ये चला गए गए और चला दो बुरी दो
0: हम
1: भाई आ गए गए मुठो बुरी दो नो वाल गए मुठो को चला दो वाल गए मुठो ता
0: हम है
1: नि नो बुरी दो नो मुठो ये सनी नो मुठो ना ता चला दो नो सका
0: हम
1: वो भाई ना यांग ओ छाजो ने यांग छाजो ने सिंग थवाई मनी
0: हम
1: बोला से अब ना मुझे मान मान ता
0: ओ
1: बाबा ने चला गए जीवन তলা পর কপরি রক চলাই লই
0: হুম
1: এ চলাই গেন ন আর গাছা আনি দল তোতা মানে আন সাবয়া আয়াং এ বারগান আনি ন
0: এ
1: বই গাই চলাই মি ছয়াতা কি দি যাওতা
0: হুম
1: এ তুমি খাম গন মা থাই নাই ও বহাই কি আই বহাই কুফুং আবুন বাইন বতনা মু সুই গে না খাবুর ময়া নি বাইতা হুম আলবাই বতনা মুসু গানা হিন আগমা সোতা
0: হ্যাঁ
1: আইবনো হারি ক্লায়েন হিনি ন নাহাকা জে
0: হ্যাঁ
1: আমি বলে তুলাই কিয়া হ্যাঁ বই জে খাপু মা নি বই বকিন কি জাগো আব
0: গিচেন কা
1: ইয়াং কো কোসু আর মানে মা কি গা
0: হ্যাঁ
1: এ তুলাই কিয়া সবাই মন খলে না ভোগে টং কব দিন জরা পাগা
0: হুম
1: খানা নি কা এটা ব
0: হুম
1: জে থাঙ্গা পিয়া বলকে বুঝে কিন কি জাগো আইবনো গিজা ফোন তাইরো কই মা দা কি রে তুমি বল হুম গাই রে তুমি বল তাও গাম কুফাং গেতা কি বল
0: হুম তাম জানি বংখা কক্স ক্লিয়ার কে ফাইলিয়া
1: আর খরাং বুঝেরা
0: ও তাম জানি সর সর কাশা খরাং ফাইউতা দ সাকড়ি ফাট ফাট লকে
1: জাই আবো ন
0: না কর্মা সানকা চিনি খুব পিজুষ্ণ নিন কক পাই আসে কং নাং তানি মার খা তামনি হিনবা খরাং স্রাই স্রাই ইংলিয়া আংয়াং খাই সিমাই আংই থাকা আবন বাকি আংকাই তাইসা নং করং না মুচুং খাকাই করং দি
2: সাইদেমান এসটিআই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবু উংখা আবু হাইকাশা বেমার আবু বুকু খিলাম সুতিলাম নি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সলো
3: আবু ব্যাকটেরিয়া ভাইরাস বাই অঙ্গি মানো আবুনি বাগিনো বেমানি ইয়াকনি কাতিউই টংনা বাগৈ হিক সাইনো কারে কেবো বাই থুয়াছে আমা টংনাই কন্ডম থু বিয়াইতা চাসমা লাইদে খরকশানি সাই কবাং বরক বাই থুয়াছে একে টংকে এইচ এবা এইচআইভি বাই মানজকে টংই মাননাই
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির শাক হামতে নখুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাই নি বাকি আওয়াই যাক সাইদেমান এসটিআই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবু উংখা আবু হাইকাশা বেমার আবু বুকুক খিলাম সুতিলাম নি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সলো
3: অবু ব্যাকটেরিয়া ভাইরাস বাই অঙ্গি মানো আবুনি বাগিনো বেমানি ইয়াকনি কাতিউই টংনা

0: हिक सैन गारे केबाई थुयासे मा तंगाई कन्दम थु बेवैता चासमलाइदि खरकसानि साय गोबां बरक बाय थुयासे एखे दंखे एच एबा एच आई बी बाय मानजिके तंगि माननाय
1: त्रिपुरा एच कंट्रोल सोसाइटी सा खामते नखुं हामक्रायनायखुं त्रिपुरा हाफां बाय लुको हामक्रायनि बागै आवायजा
0: नों सायदेमान सागदेरिया बुमानि एच आई बी दिनै अक्सिंनि बोसानि सागब सलोइ मानो
1: अक्सिंग तंगफुरु चेरे आजाइफुरु एबा बुमानि आबुक्ति चामानि बिसिंति एच आई बी सलोइ मानो
0: আবনি বাকি যত সাকদের বোমা রকন এই চাবি দে তং আমজকি মানাই যাব
1: তুমুং এই চাবি সাকো মানজাক ফানো ওয়ানানে মুংসা করে সয়্যা প্রিরম খে জরা তংশানি এআরটি রাইদাতই ডাক্তার বাই নাই যাক খে অক্সিং নিচে রাইনো এই চাবি নি ইয়াক নি ফিওগই মানো
0: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামগ্রে নাইখুং ত্রিপুরা হাপাং বাই লুকু হামগ্রানি বাগৈ আওয়াই যাক নং সাইদেমান সাকদেরিয়া বোমানে এইচ আই বি বিনে অক্সিং নি বসানি সাগব সলো ইমানো
1: অক্সিং তংফুরু চেরে আজাই ফুরু এবা বুমানি আবুক্তি চামানি বিশিংতি এইচ আই বি সলো ইমানো
0: আবনি বাগৈ যত সাগরে বোমা রকন এইচ আই বি দে তং আমজকি মানাই যাব
1: তুমুং এইচ আই বি সাকো মানজাক ফানো ওয়ানানে মুংসা করে সয়্যা প্রিরম খে জরা তংশানি এআরটি রাইদাতই ডাক্তার বাই নাই যাক খে অক্সিং নি চেরাইনো এইচ আই বি নি ইয়াক নি ফিওগৈ মানো
0: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামগ্রে নাইখুং ত্রিপুরা হাপাং বাই লুকু হামগ্রানি বাগৈ আওয়াই যাক
2: হ্যালো
3: দীপর কাহাম ম্যাডাম
2: হ্যাঁ দীপর কাহাম সাবুং খা সাগরে দি
3: বর্তমান ঠাকুর পারানি রঞ্জন দেবর মাসা হারি দং ম্যাডাম
2: বেলাই খে হাম বাই গরং মানে বাকি তে লামসগো তিনি নি পান্দাও দ সাগরে দি
3: গাই ম্যাডাম তাম নি খাই দং নেমে নেবো হাং পুলে সিলি
2: খালিয়া ও পান্দা কা মুই তু মানু পান্দা নিনি লাংমানি যে সা লাই থাংজাক হে চাপুংনি বাকেতে কিছা জরা দংখ তাবুক নং হানিনি লাংমানি মুংসাস কক ন নং জং ন সাই খনার না মুসং খান কাই সাই মান মুই তু মান মানি কক তা
3: আগি ওসুজন ইন লাইব আমানি
2: দ সাদি
3: আমন ন অল্প চুল মান
2: সাদি
3: এ ওসুজন ইন লাইব খকে আগি বেলাই মাসার রক বেলাই কেন আগিনি মাসার রক বেলাই কেন বু
2: হুম হুম
3: ক্লাস পড়ার রকমই আগে এমন কে বুঝা খাবো ম্যাডাম
2: হুম
3: লাঠা বাহি লাগানো বউ
2: হুম
3: হাইতে গে আপুর রক নক থাঙিয়া স্কুল রক থাঙিয়া গেব নক রক যাক আমার বাবু বাই
2: আর
3: স্কুল থানা গেব মাতার মো কিরু কাহাম কমা পড়ি ও আদরা রক
2: রচাপ মুং কই মুং পান্দা তো করে
3: দোকান নাই বিদেশ দেব মা বব গেলে কেন রচাপ মুং খানা ইচ্ছা কল খাই নাই দিনে
2: দর রচাপ মুং নি পান্দা চং তে কিছু উলো চেং নাই কে আপরু আব কই মুং নি রচাপ মুং এ দু হাম ফিয়া রচাপ মুং পাত নাই হাই পন নং সাকাং কে আং আব তামন বব সাগরা দি
3: তাবু ছাপানো আব
2: আপরু তাম সি নাই তা এ আপরু খানা রেছে নাই ছাতি
3: তাকে আং বিছানাত নি কি খানা বদু মাতা
2: ডব রসাপ মু
3: লাইসা কাইসা
2: আচ্ছা দোয়া কোন
3: বিছানাত কি আর বিছানাত ম্যাডাম দিবর কাহাম দো
2: আ দিবর কাহাম হাম বাই আও হলাং মানে কবং মা কক রক না চং মুই তো মানু আং কাছা আং মো সাবনু আং চরাই ফুরু ক্লাস 3 রক পড়ি তং না চিনি যে রং নক অ রং নক খা তাবু ধলাই তিমা রকুঙ্গ খাকসা কাকলাই থাঙ্গি টংকা ক্লাসরুম নি খাকসা দৈমাও থাকা তে খাকসাও যেন ক্লাস খাই কাকলাই আঙ্কাই আ জরাও সে টিকার না ফাইকা ইংকাই আং তো চেরাই সাইমি ক্লাস থ্রি ওসে উংয়া টু রক সেনা আঙ্কাই আনি খরকসা পি দঙ বহানো সাইথাম ফাইকা তা কিরি দি তা খার দি ক্লাসন দং দি আবো ইনজেকশন রানি ফাইমানি আমো ইনজেকশন ফানো আবো সায়া আমো মুশ্রম ওয়ার মা হাইছে নাই সায়া তা খার দি হিনি সাকা আও হনে আং দংখা বকা ক্লাস ফাইভ পড়ো আং ক্লাস ওয়ান টু রো পড়ি না আং দংই দংখা বকা কারাক খাই ফিয়াবা ক্লাস নি যত বড় রকু যে ক্লাস নি ইয়ংগো তিমা লাঙি থাঙ্কা সামনে ফাইজিঙ্গ বেড়া কিচি থাঙ্কা কে কাকলাইজাক নক বাইবা আয়ং তিখে যতন অংখরই স্কুল নক নি উকলক তৈ খেতে কাসা লামা তৈ খাই আয়ং খেত তৈ খে খেত বুচুক তৈ খে থাংলাই দংলাই খা হে আংখে তামখে দংসিনে বাংকে আংব কিরুই বংনি লগেন থাঙ্কাতা বরংনি লগ বসকে কিরি খাফ্রু আং ও ইনজেকশন নব কিরুও সার সঙ্গ নব কিরুও আনি পি নব কিরুও আবহাই কিরিতে কিরিতে তৌ খেত বুচুক্তি বুচুক্তি ফাইপ্রো হে ইয়ং লামাতে আনো নুহুরকা খেত বুচুগ আনি পি হে আনো ইয়াক হারি ফুনুকা থাপরা হারি ফুনুকা দা নগো ফাইদি তিনি ননো তিনি খাই ফিগুং সুকুক নাই নতং ককনাই হে হে আং নগো ফাইনাবো কিরি সুখা দিনো হে হাইফানো ফালে ফাইকা হে আনি নানা সং হনকাতা আনো বান্ডেখা তামনি বাকি নাইকে খারবা হে গান পি খেত জলি যাখা হাইফানো কোন মূসা তো খালাইলিয়া বুবু বুলিয়া কিসা হনকা কে অমুক সাক কাহাম টংনানি বাকি সে গবাং মা বেমার উংয়াংনানি বাকি সে তাঙ্গে নাইকে খারনা নাংবা হে কে আং সাইসি মালিয়া বুঝতো না খারবাই খে আমি কিরুই খারকাতা হানি সাকাতা কে ও সালনি সালতামূলক হে নক ব্রুম ব্রুম ফাই বরক চেরাইদা তং রুতুগু রুতুগুই নক ফাই আপুরো খাইতে ইয়কলিয়া নক ফাই বরক ইনজেকশন টিকার ইকলাং থাকা গাং ও সাল নমুইতো মানো যে স্কুলনি খারমানি বেড়া কিচিক তি খেলাই গাই কাইসা কক দু গিয়াছে কি নাই হ্যালো হ্যালো ও দি লাম সকন চিনি পান্দা ও
4: অনেক
2: হাই দা তামনি বোখা হামিয়া খা
4: মানে
2: ও ও
4: সারাদিন
2: আলাদা
4: মানসিক
2: সারাদিন
4: মানে বান্ধব যতন খালাই
2: Science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is science, technology, this is Hello.
5: Hello.
2: That's a bunka.
5: Oh, by the way, I can be work a ham on a quarter and British by.
2: Taku British. By Tom.
5: Ham not on law. What if a work is up, pile it out is up. What if a cultural painting car? And the cat for a what? Bobbing and such.
2: Takley was what they could swak, Hana?
5: Taka, Mana. On Pasinoyabo, what the hands of Python show.
2: Cycle to which in Nogo Paganke, Tep Saka Kaka, Nini cycle Kisaragan, Gisa Chalogana, Hanitango, Hanko, pedal in Simi, Sito Kamani, Amoro, U Hercules cycle, Kuchuk, Abusik in Chiabroglang, Samia, Abo Kawoi, চালক চালক থাকু কে আবো জেসে সরক হাম দেব চালক নামু চুমু কে আবাই খে কলায়ো ওয়াশে উসু কে সামলক মায়া রকম বলে গায়ে বুইন রক পুইলে কতাল কতাল সরং ফুরাই বুইন বরক নুখানকে বিন ফাইছি তাইসা থাঙি পাইও জেসে ফানো ব্রেক রম না হিন্দি ব্রেক রম না সে রঙিয়াঙি থাঙু ইনকা বরক নুখা বরক নি ফাইছি সে থাঙু ককে কুবুই ন আম আম তিন খানা চিন্তা খুব রেজেসনি আমন বাকি ন হাই দ কন্টে কাইসা কক তো করি নাই গে না হ্যালো
6: হ্যালো বাইনো বেলাই দিবর কাহাম
2: দিবর কাহাম
6: এপর বাইনো গাঙ্গিয়াং শিক্ষন্দ্র পারানি তিন তাকু রবীন্দ্র দেবরমা
2: ও তাকু রবীন্দ্র শিবচরণ পারা ও বিয়াং খা
6: গ্যাং গাবরদি গানা
2: ও
6: গাবরদি বাই গানা গাবরদি সাইমান না বাই গাবরদি রতনপুর
2: আ আ আ রতনপুর
6: শিক্ষন্দ্র পারা পা চিনা পারানি বমু খা গানি শিক্ষন্দ্র পারা হঙ্গা গোতা বা পিছালি
2: রবীন্দ্রালয়
6: ফাইলাইকা ফাইলাইমানে মুয়া বসির থাস থাস বারথ বারথ কলক না তাং হামজা গিয়া মানে হে বারা বারানি বম হাইসা যে মানে বাই কসম কসম কসম কসম তা কসম কসম বাহানো মানো বাই নরাও মুই বাহান মানো তা
2: তা মুয়া বো
6: ও ক ওয়া থই ওয়ান দা লং তা
2: ও
6: ওয়া থই ওয়ান দা এ ইয়া লাইকা ফাইলাইমানে বড় খাপ আসে খাইনা রং থে তা আনি কা ফাইসা তা খা ফাইরে লাখ ফাইরে ভাই মানে পরে মরে বুডক বুডক কজা বুডক মানে কত লাইক কি দিন কি

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত 700 বেশি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। 1975 সালের 25 জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে আজ দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আজ উত্তরপ্রদেশে বারাণসীতে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। হরিয়ানার গুরুগ্রামে শুরু হয়েছে একাদশ ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠক। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা রাজ্য সরকারের। ফুটবল বিশ্বকাপে আজ কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সেদেশে ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা করেছেন। 7.5 মাত্রার পরপর দুটি কম্পনে কারাকাস ও তার আশপাশে সকালে বহু বাড়ি ভেঙে পড়ে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি নয় সেরকম পরিষেবা বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত ত্রাণ উদ্ধার ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভয়াবহ এই ভূমিকম্পে বহু বড় কাঠামো ভেঙে পড়েছে। রাষ্ট্রপতি রড্রিগেজ জানিয়েছেন, শক্তিশালী পরপর দুটি ভূকম্পনে এ পর্যন্ত 32 জনের মৃত্যু হয়েছে, আহত 700 বেশি। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় আপৎকালীন ভিত্তিতে ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেনেজুয়েলার এই ভয়াবহ বিপর্যয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহতদের পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। ভারত সবরকমভাবে ভেনেজুয়েলার পাশে আছে বলেও আশ্বাস দেন মোদী। অন্যদিকে জাপানের উত্তরাঞ্চলেও আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জেএমএ জানিয়েছে, ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়া প্রিফেকচারের উপকূল থেকে দূরে, মাটির 50 কিলোমিটার গভীরে। আওমরি প্রিফেকচার হাশিকামি শহরের এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 7। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালে এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানে 352 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের ওপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল, তাকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন 1975 সালে জরুরি অবস্থার সময় যারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করে সে সময় যারা এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। সে সময় অসংখ্য নাগরিক এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন এবং সংবিধানের মর্যাদা রক্ষায় একত্রে লড়াই করেছিলেন বলেও উল্লেখ করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি অবস্থা চলাকালীন যারা তার বিরুদ্ধে লড়াই করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে 1975-এর 25 জুন একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এবং কংগ্রেস দলের সংবিধান, সংবাদ মাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ইতিহাসরূপে এই সময় চিহ্নিত হয়ে থাকবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। দিল্লি হয়ে বারাণসীকে বিশ্বের সঙ্গে সংযোগকারী এই হাব অ্যান্ড স্পোক উড়ানটির লক্ষ্য ভারতের প্রতিটি প্রান্তকে বিশ্বের সঙ্গে এবং বিশ্বকে ভারতের সঙ্গে যুক্ত করা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, নতুন হাব অ্যান্ড স্পোক মডেলটি ভ্রমণ পদ্ধতিতে এক যুগান্তকারী পরিবর্তনের পথ প্রশস্ত করেছে।
1: अगले 6 हफ्ते में हम 6 नए डेस्टिनेशन को मॉडल में ही कन्वर्ट करके वो सारे एयरपोर्ट्स को भी इसी तरह वो ताकत भी हम देने वाले हैं। और यही विश्वास हमारे प्रधानमंत्री मोदी जी की इस सेक्टर पे रखते हैं कि एक सिविल एविएशन सेक्टर में एक रिफॉर्म, एक कार्यक्रम अगर करते हैं तो इसका प्रभाव पे पड़ता है।
0: হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্সভুক্ত দেশগুলির বিদ্যুৎ মন্ত্রীদের একাদশতম বৈঠকের সূচনা করেছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল। তিনি বলেন, ভারত জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ব্রিক্সের পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চায়। জ্বালানি ক্ষেত্রে ভ্যালু চেনে ভারতের বিনিয়োগের কথা তুলে ধরে তিনি জানান, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম ডিজিটাল চালিত বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি স্থাপন করেছে।
2: Excellencies, recognizing that future energy systems must balance sustainability with reliability, India is making significant investments across the entire energy value chain. As part of this effort, India is laying the foundation for one of the world's largest digitally enabled electricity systems. More than 60 million smart meters have already been deployed, and this transformation will continue at scale in the coming years, empowering consumers while strengthening utility.
0: আগামীকালও এই বৈঠক চলবে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে আর্থিক অনিয়মের আদালত নিরীক্ষণে তদন্তের দাবিতে একটি জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তবে আদালত আবেদনকারীকে আশ্বস্ত করেছে যে বিষয়টি যথাসময় শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতায় তারাতলার নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে নয়। আজ বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিস্তৃত বিবৃতি দেওয়ার সময় সরকারি হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, এখনও 20 জন হাসপাতালে চিকিৎসাধীন।
1: এখন অবধি 20 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে, 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারের কে হস্তান্তর করা হয়েছে, বাকি 4টি আন্ডার প্রসেস, 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, একটু আশঙ্কাজনক আছেন আরো 1। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আমরা আর্থিক সাহায্য, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাতলার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তায় সরকার সর্বতোভাবে পাশে আছে বলেও তিনি জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন ও গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস, বিহার, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক NH10-এর বাগপুল সংলগ্ন কালীমন্দির এলাকার পথে আজ সকালে ফের ধস নামায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ পর্বের খেলায় আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর 2টি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে আগামীকাল ভোর 4:30 টিউনিশিয়া নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং জাপান সুইডেনের মুখোমুখি হবে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7:00। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও এক। ইসরায়েলের ভয়াবহ ভূমিকম্পের পরে জরুরি অবস্থা, এ পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত 700-এরও বেশি। উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। 1975 সালের 25শে জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে আজ দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। ত্রাণ তহবিল থেকে তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতদের নিকটাত্মীয়কে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা রাজ্য সরকারের। খবর পড়া এখনকার মতো শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

Si club khani ba ke khana tha tok rachap mung harumi mara sing ni aur rachap mung belai keno chikla rok cha cha kha te belai keno ham jak kha te rachap lai butongo a chal ka bang ma sakang obo onkhor phano bisi ka bang ma sakang no hne jeng sai mano tabuk bai bisi chuko sakang aur rachap mung onkhor phano tabuk phano afro ni haina katal katal rachap mung haina khana tok ei butongko খনাথক রচামং তে তাংশা সৌরভী দেবর মাতায় নবনীল চাকমানি খরাঙ্গ।

এতক্ষণ শুনলেন এফএম উজ্জয়ন্তের ককবেলক অনুষ্ঠান, আপনাদের আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট, বন্ধু পরকে করিলে ভাই। পুরানো আবাস ছেড়ে যায় যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে, নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যায়। দূরকে করিলে নিকট, বন্ধু পরকে করিলে ভাই। জীবনে মরণে নিখিল ভুবনে যখনই যেখানে লবে, চিরজনমের পরিচিত হে তুমি চিনাবে সবে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর, সবারে মিলায়ে তুমি জাগিতেছ, দেখা যেন সদা পাই। দূরকে করিলে নিকট, বন্ধু পরকে করিলে ভাই।

এই নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যে ঋণ করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়।

অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে, অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে, যুক্ত কর হে সবার সঙ্গে,

নন্দিত কর হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তরতর হে।

নিরহানলে জালরে তারে জাল, রয়েছে দ্বীপ না আছে শিখা, এই কি ভালে ছিল রে লিখা, ইহার চেয়ে মরণ সে যে ভালো, বিরহানলে প্রদীপখানি জাল। বেদনা দুটি গাহিছে ওরে প্রাণ, তোমার লাগি জাগেন ভগবান, নিশীথে ঘন অন্ধকারে ডাকেন তোরে প্রেমাভিসারে, দুঃখ দিয়ে রাখেন তোর মান, তোমার লাগি জাগেন ভগবান। গগনতল গিয়েছে মেঘে ভরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি, এই ঘোর রাতে কিসের লাগি, পরাণ মম সহসা জাগি, এমন কেন করিছে মরি মরি, বাদল জল পড়িছে ঝরি ঝরি, বিজুলি শুধু ক্ষণিক আভাহানে নিবিড়তর তিমির চোখে আনে, জানি না কোথা অনেক দূরে বাজিল গান গভীর সুরে, সকল প্রাণ টানিছে পথ পানে, নিবিড়তর তিমির চোখে আনে, কোথায় আলো কোথায় ওরে আলো, বিরহানলে জালরে তারে জাল, ডাকিছে মেঘ হাঁকিছে হাওয়া, সময় গেলে হবে না যাওয়া, নিবিড় নিশা নিকষ ঘন কালো, পরাণ দিয়ে প্রেমের দীপ জাল। আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিগ দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল, মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলো।

শতদল আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, চারদিকে গান বেজে ওঠে, চারদিকে প্রাণ নাচে ছোটে, গগন ভরা পরশ খানি লাগে সকল গায়, ডুব দিয়ে প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে, ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়। দশ দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি, রয়েছে জীব যে যেখানে সকলকে সে ডেকে আনে, সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় মাটি, ভরেছে মন গীতে গন্ধে, বসে আছি মহানন্দে, আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ, বাতাস তোমায় নমি আমার ঘুচুক অবসাদ, সকল দেহে বুলায় দাও পিতার আশীর্বাদ, মাটি তোমায় নমি আমার মিটুক সর্বসাদ, গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ।

হেথায় তিনি কুল পেতেছেন আমাদের এই ঘরে। আসনটি তাঁর সাজিয়ে দে ভাই মনের মতো করে, গান গেয়ে আনন্দ মনে ঝাঁটিয়ে দে সব ধুলা, যত্ন করে দূর করে দে আবর্জনা গুলা, জল ছিটিয়ে ফুলগুলি রাখ সাজিখানি ভরে। আসনটি তাঁর সাজিয়ে দে ভাই মনের মতো করে, দিন রজনী আছেন তিনি আমাদের এই ঘরে। সকালবেলায় তাঁরই হাসি আলোক ঢেলে পড়ে, যেমনি ভোরে জেগে উঠে নয়ন মেলে চায়, খুশি হয়ে আছেন চেয়ে দেখতে মোরা পাই। তাঁরই মুখের প্রসন্নতায় সমস্ত ঘর ভরে, সকালবেলায় তাঁরই হাসি আলোক ঢেলে পড়ে। একলা তিনি বসে থাকেন আমাদের এই ঘরে, আমরা যখন অন্য কোথাও চলি কাজের তরে, দ্বারের কাছে তিনি মোদের এগিয়ে দিয়ে যান। মনের সুখে ধাইরে পথে আনন্দে গায় গান, দিনের শেষে ফিরি যখন নানা কাজের পরে, দেখি তিনি একলা বসে আমাদের এই ঘরে। তিনি জেগে বসে থাকেন আমাদের এই ঘরে, আমরা যখন অচেতনে ঘুমাই শয্যা পরে, জগতে কেউ দেখতে না পায় লুকানো তাঁর বাতি, আঁচল দিয়ে আড়াল করে জ্বালান সারা রাতি, ঘুমের মধ্যে স্বপন কতই আনাগোনা করে। অন্ধকারে হাসেন তিনি আমাদের এই ঘরে।

একটি একটি করে তোমার পুরানো তার খোল, সে তারখানি নূতন বেঁধে তোল। ভেঙে গেছে দিনের মেলা, বসবে সভা সন্ধ্যাবেলা, শেষের সুর যে বাজাবে তার আসার সময় হল, সে তারখানি নূতন বেঁধে তোল। দুয়ার তোমার খুলে দাও গো আধার আকাশ পরে, সপ্তলোকের নীরবতা আসুক তোমার ঘরে। এতদিন যে গেয়েছো গান, আজকে তারই হোক অবসান। এ যন্ত্র যে তোমার যন্ত্র, সেই কথাটাই ভোলো, সে তারখানি নূতন বেঁধে তোলো। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। মিত্রতপুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে। বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে। ধুলায় লুটানো নীরব আমার বিনা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কতবার আমি ভেবেছিনু উঠি উঠি, আলোস ত্যাজিয়া পথে বাহিরায় ছুটি। উঠিনু যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে।

আমার একলা ঘরের আড়াল ভেঙে বিশাল ভবে প্রাণের রথে বাহির হতে পারব কবে? প্রবল প্রেমে সবার মাঝে ফিরব ধে সকল কাজে, হাটের পথে তোমার সাথে মিলন হবে, প্রাণের রথে বাহির হতে পারব কবে? নিখিল আশা আকাঙ্ক্ষাময় দুঃখে সুখে, ঝাঁপ দিয়ে তার তরঙ্গপাত ধরব বুকে, মন্দ ভালোর আঘাত বেগে তোমার বুকে উঠব জেগে, শুনব বাণী বিশ্বজনের কলরবে, প্রাণের রথে বাহির হতে পারব কবে?

0: কবিতার আকাশ এই অনুষ্ঠানে এখন শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষে গীতাঞ্জলি থেকে আবৃত্তি। শিল্পী ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কবিতার আকাশ অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনুন আমি নারী এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনুন আমার কথা। বলবেন যোগা টিচার সুচন্দা চৌধুরী। ঠিকানা বেলটিলা, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সুচন্দা চৌধুরী। আমি একজন ইয়োগা টিচার। আমার জীবনের কথা যদি বলতে চাই তাহলে বলবো, আমার ছোটবেলার থেকে যোগ অভ্যাস শুরু করেছিলাম। আমি যখন ক্লাস ফোরে পড়ছি তখন থেকে আমি রেগুলার যোগা অভ্যাস শুরু করেছি। তারপর আমার ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে গোল্ড মেডেল, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল এসব জেতা। আর ওইসব জেতার পিছনে আমার অক্লান্ত পরিশ্রম, মা বাবার সাপোর্ট ছিল বলে আমি অতটা করতে পেরেছি। ছোটবেলায় আমাদের আমাদের বলতে আমার বাবার ফিনান্সিয়ালি এতটা সাপোর্ট ছিল না। বাবা একজন গৃহশিক্ষক ছিলেন আর মা হাউসওয়াইফ ছিলেন। যদিও পরে আমি যখন ক্লাস 8-এ উঠেছি তখন মা জব পেয়েছিলেন, বাট এর আগে আমাদের ভীষণ স্ট্রাগল করতে হয়েছে। মা বাবা আমাদের কখনো বুঝতে দেয়নি যে ওরা স্ট্রাগল করছে, বাট আমরা নিজের চোখে দেখেছি। যোগ অভ্যাস করার জন্য আমার এখন তো যোগামেট অ্যাভেলেবেল হয়েছে, বাট আগে তখন যোগামেট ছিল না, টাওয়ালদের মধ্যেই আমরা করতাম। তো একটা টাওয়াল কেনার মতনও আমাদের ক্ষমতা ছিল না। পাড়ার এক কাকি উনি টাওয়াল দিয়েছেন এবং যোগা কম্পিটিশান করতে, সবাই জানে যোগা ড্রেসের প্রয়োজন হয়, তো কস্টিউম ওটাও আমাকে আগরতলার এক ম্যাম আমার যোগা দেখে খুশি হয়ে উনি আমাকে যোগা কস্টিউম দিয়েছেন। তো ওটা নিয়েই আমার শুরু, যোগা জীবন শুরু, কম্পিটিশান করা এসব শুরু হয়েছে। তারপর যখন আমি ধীরে ধীরে ক্লাস 6-এ উঠেছি তখন আমি ফার্স্ট গোল্ড মেডেল জিতেছি, ক্লাস 7-এ একবার জিতেছি, তারপর প্রত্যেকবার ব্রোঞ্জ সিলভার মেডেল জিতে গেছি। 17 বার আমার ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিট আছে। তারপর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বিলোনিয়া কলেজ থেকে। গ্রাজুয়েশনের পর আমি বিবিএড করেছি, তারপর যোগার উপর ডিপ্লোমা করেছি। আফটার ডিপ্লোমা আমি এমএসসি করেছি, এমএসসি ইন যোগা করেছি, ওটা তামিলনাড়ু ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস ইউনিভার্সিটির থেকে। এরপরেই আমি প্রফেশনাল কাজে যুক্ত হয়ে যাই। আমি প্রথমে তো আমি ইকফাই ইউনিভার্সিটিতে কিছুদিন কাজ করেছি অ্যাজ এ গেস্ট ফ্যাকাল্টি। তারপর নবোদয়াতে, জেএনবি পুরুলিয়া নবোদয়াতে আমি 3 মান্থ কাজ করেছি। এরপর কেন্দ্রীয় বিদ্যালয় বগাফাতে আমি 3 ইয়ার্স কাজ করেছি অ্যাজ এ যোগা টিচার। বর্তমানে আমি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ শান্তিবাজারে অ্যাজ এ যোগা গেস্ট ফ্যাকাল্টি হিসাবে কাজ করছি। তো আমি সবাইকে একটা কথাই বলবো যে নিজের ইচ্ছা শক্তি থাকলে লাইফে সাকসেস হওয়া যায়, আর সাথে সাথে পাশাপাশি মা বাবার গুরুজনদের তো সাপোর্ট আশীর্বাদ অবশ্যই দরকার। নমস্কার।
0: আমি নারী এই অনুষ্ঠানে এখন শুনলেন আমার কথা। বললেন যোগা টিচার সুচন্দা চৌধুরী। এখন শুনুন এই পক্ষের গিন্নি এই অনুষ্ঠানটি। এতে আজ রয়েছেন বেবি বণিক, শিশু উদ্যান পাড়া।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি এ পক্ষের গিন্নি অনুষ্ঠানটি। আজকে আমি শিশু উদ্যানের বাসিন্দা শ্রীমতী বেবি বণিকের বাড়িতে চলে এসেছি। বেবি বণিক একজন গৃহিণী এবং সেই সাথে একজন ব্যবসায়ী। তো আজকে আমরা এ পক্ষের গিন্নির কাছ থেকে জানব উনি ওনার জীবনের বিভিন্ন দিক, ওনার বিয়ের আগের পরের সব ঘটনা। তো শ্রীমতী বেবি বণিক, তো নমস্কার দিদি, আপনাকে আমাদের এই এ পক্ষের গিন্নি অনুষ্ঠানে।
1: আমার নাম বেবি বণিক।
0: তো আপনার বিয়ে কবে হয়েছে?
1: আমার বিয়ে হয়েছে 2006 12 জুলাই।
0: 2006, অনেকগুলো বছর কেটে গেছে,
1: 20 বছর।
0: আচ্ছা, তো আপনার বাপের বাড়ি কোথায়?
1: দিদি, আমার বাপের বাড়ি ধলাই ডিস্ট্রিক্ট আমবাসা। ওই আমবাসাতে কুলাই ধরে আর কিটা।
0: আচ্ছা, মানে আমবাসাতে আপনার
1: জায়গাটা কুলাই,
0: বাপের বাড়ি মানে কুলাইতে,
1: ডিস্ট্রিক্ট ধলাই।
0: ডিস্ট্রিক্ট ধলাই। তো এই যে এত দূরে আপনি এলেন, হ্যাঁ, মানে ছোট্ট জায়গা বিলোনিয়া, অনেক দক্ষিণে। তো বিয়ের আগে কেমন একটা মানে ভয় ভয় করছিল কি, অত দূরে কি করে যাব?
1: না, অ্যাকচুয়ালি দিদি, আমার তো বিয়েটা রিলেশন চড়ছে, মানে আমার যে হাজব্যান্ডের বাড়ি আর আমাদের বাড়ি, দূর সম্পর্কে রিলেশন বলতে আমার হাজব্যান্ডের যে মেজো বোন আবার আমার জ্যাঠতো বোন, ওরা দুজন যা হয় ওই চড়ছে আমাদের যে আলাপটা হয়, বিয়ের আলাপটা হয় ওই চড়ছে আমার বিয়ে,
0: মানে এটা সম্বন্ধ করে বিয়ে,
1: সম্বন্ধ করে বিয়ে।
0: আচ্ছা, তো অনেকগুলো বছর তো আপনি কাটিয়ে দিলেন, তো বিয়ের আগের আপনার কিছু ঘটনা যদি বলেন, মানে আমি বলতে চাইছি যে আপনার লেখা পড়া কোথায় হয়েছিল?
1: আমার বিয়ের আগে তো আমার বাপের বাড়ি, যখন যেহেতু আমবাসা আমি ওইখানে ছিলাম, আমার শিক্ষাগত যোগ্যতা বিএ পাস, পলিটিক্যাল সায়েন্স অনার্স। তো আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন আমার বাবা মারা যায়।
0: মানে মাধ্যমিক পরীক্ষার পরে
1: আমার মাধ্যমিক পরীক্ষার, আমি যখন যেদিন আমি মনে করেন আমার টেস্টের মাধ্যমিকের টেস্টের রেজাল্টের এক সপ্তাহ পরে আমার বাবা মারা যায়। তখন আমাদের গার্জিয়ান আমার গার্জিয়ান মা, আমাদের আমরা দুই ভাই দুই বোন ছিলাম, মা ছিল, ঠাকুমাও ছিল, ঠাকুমার আগে বাবা মারা গেছে। তো আমাদেরকে পরিচর্যা বা দেখাশোনা বা গার্জিয়ান বলতে আমাদের বড় ভাই ছিল, বড় ভাইটা আমার থেকে বেশি বড় না, তবে দায়িত্ব অনেক দায়িত্ব নিয়েছে আমাদের জন্য, নিয়ে আমাদের পড়াশোনা বা আমাদের যে একটা গার্জিয়ান হিসেবে রাখা খুব যত্ন সহকারে রেখেছে। আমরা দু ভাই দুই বোন ছিলাম। আমার 2020 আমার ছোট ভাইটা করোনাতে, করোনা না ঠিক, তখন ওই

0: সুগার থেকে একটা প্রবলেমে ছোট ভাইটা মারা যায়।
1: এখন এক ভাই বেঁচে আছেন?
0: এক ভাই আছে, এক বোন আছে।
1: আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে?
0: আমার এক ছেলে ক্লাস 12-এ সায়েন্সে বিনোনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে।
1: আচ্ছা, তো এই যে পড়াশোনা, হ্যাঁ, ছেলের পড়াশোনার যাবতীয় দায়িত্ব বা ছেলেকে বড় করে তোলা, হ্যাঁ, তো এগুলো তো আপনি নিশ্চয়ই আপনি নিজেই সামলাচ্ছেন, না আপনার কর্তাও আপনাকে সাহায্য করেন?
0: না, ছেলে মানুষ করা, ঘর করা, কাজে বলবো না যে হাজবেন্ড হেল্প করে না, অনেক যথেষ্ট হেল্প করে। আমার দ্বারা তো একা সম্ভব হবে না, যেহেতু আমি সংসারের পাশাপাশি অনেকগুলা একটা ব্যবসা, ছোট মোটো একটা ব্যবসা নিয়ে যুক্ত আছি। বা এক এক তখনকার যখন আমি ছোট থেকে ব্যবসাটা শুরু করছি, তখন আমার এক ধরনের কষ্ট হয়েছে। তখন যেটা আমি ব্যবসাটা দাঁড় করাতে গিয়ে অনেক জায়গায় ছুটেছি, ছেলেটাকেও যত্ন নিতে হয়েছে বা ব্যবসাটাও চালায় রাখতে হয়েছে
1: আচ্ছা,
0: এক্ষেত্রে।
1: হ্যাঁ, এখানে আমি একটা প্রশ্ন করতে চাইছি যে আপনার এই যে মানে গৃহবধূ, আপনি গৃহস্থালির কাজকর্ম নিশ্চয়ই করেন, নিজের হাতেই করেন, তো এই যে ব্যবসা করা, কিসের ব্যবসা আপনি করেন?
0: আমি প্রথম শুরুতে আমি 2017-তে একটা ছোট কাপড়, অল্প স্বল্প কাপড় নিয়ে একটা বিজনেস শুরু করি। তারপর মনে করেন মাঝে মধ্যে মানুষের বাড়িতে গিয়েও বিক্রি করেছি, বা আমি আমার অনেক পরে এটা ঘরোয়া অনেকগুলো মাল টাল রেখেছি, পাড়ার লোকেরা গিয়ে
1: মানে
0: নিত।
1: দোকানটা আপনার বাড়িতেই?
0: দোকানটা আমার বাড়িতে প্রথমে আমার একদম ঘরে ছিল, তারপর 2020-এ আমি আমার রোড সাইডে যেহেতু বাড়ি, একটা ঘর নিয়ে সামনের দিকে মুখ করে একটা দোকানের মতো, ছোট মোটো একটা দোকানের মতো দিয়ে দিয়েছি। পাড়ার লোকেরা নেয়, বা যখন একটা জিনিস কারো কাছে পছন্দ হলো, দূরের থেকে অনেক সময় আসে। এইটা বলতে পারবো আমার ব্যবসাটা ছোট হলো, আমার থেকে জিনিস দিল্লি গেছে, বোম্বাই গেছে, বা অনেক দূর দূরান্ত চলে গেছে আমার জিনিস পছন্দ। বা কারো কাছে একটা নাইটি পছন্দ হলো, ওর বোন বললো যেটা কোত্থেকে নিলি, তা আমার জন্য 2টা নে। এভাবে আমার জিনিস অনেক দূরে গেছে। ব্যবসা আমি এখন কি পর্যন্ত করছি জানি না, তবে মানে এখনো পর্যন্ত আমি যে বিজনেসটা করছি, অনেকে বলে যে বেবির জিনিস ভালো। বা এখন লিসেন, আমি অনেক জায়গাতে মেলা টেলাতে যাই, বা চৈত্র মেলাটা আমি করি, বা আমার বিরুনিয়া পরিষদের একটা পরিচিতি আছে। আমি বিভিন্ন যে ত্রিপুরা আরবান লাইফহুড মিশনের যে SHG গ্রুপ, ওই একটা গ্রুপের প্রেসিডেন্ট। এটা সুবাদে
1: আচ্ছা,
0: আমি
1: তো আপনি একদিকে গৃহবধূ, আরেক দিকে আপনি একটা দোকান সামলাচ্ছেন, এটা কাপড়ের দোকান, আর এর সাথে কিছু আছে কি?
0: এর সাথে আছে আমি ত্রিপুরা আরবান লাইফহুড মিশনের যে
1: না,
0: SHG
1: আমি
0: গ্রুপটা।
1: জিজ্ঞেস করতে চাইছি যে দোকানে কাপড়ের পাশাপাশি অন্য কোনো প্রোডাক্ট আছে কি, অন্য কোনো জিনিস?
0: আছে আমার কাছে টুকটাক কসমেটিক আছে। লিসেন, আমি আবার যে এটাকে কেউ বুশি মাল বলে, কেউ বাজে মাল বলে,
1: হুম
0: কিছু
1: হুম হুম
0: জিনিস রেখেছি। যেহেতু এখন আমাদের বিলুনিয়াতে অনেকগুলা মল,
1: হুম
0: আমাদের
1: হুম হুম হুম
0: কাস্টমার কমে গেছে,
1: হুম
0: তা আমাদের তো একটা টাকা, যে আমরা ব্যবসাতে একটা টাকা নিয়োগ করেছি, টাকাটা আমাদেরকে যে কোনো প্রকার তুলতে হয়। তো আমার যে মনে হয় যে আমি এক
1: শুধু কাপড়ের কেন হ্যাঁ
0: তখন আমি
1: করবো?
0: টুকটাক কাপড় থেকে বের করে, আজকে আমি কাপড় থেকে 2000 টাকা কারো কাছ থেকে বাকি পেলাম, ওটা দিয়ে আমি বাজে মালের আইটেমটা তুলছি। যে
1: আচ্ছা,
0: আমি 2 হালি ডিম বিক্রি করলে আমার কাছে 70 টাকা আসবে, বা 2টা মশলা বিক্রি করলে 50 টাকা আসবে, যে আমার ডেলি 600-700 টাকা আর্নিং হয়, ওই জন্য আমি এটা তুলেছি।
1: মানে কাপড়ের পাশাপাশি আপনি মুদির সামগ্রীও
0: মুদির
1: রেখেছেন?
0: সামগ্রী রেখেছি, কসমেটিক রেখেছি,
1: হ্যাঁ, তাহলে মানে একই জায়গায় শপিং
0: একই
1: মলে
0: জায়গায়
1: যেমন
0: সবকিছু
1: সবকিছু পাওয়া
0: সবকিছু
1: যায়, মোটামুটি ছোট্ট পরিসরে আপনার দোকানেও যারা আসেন, কাস্টমার যারা আসে, তারা হয়তো সব সামগ্রী হয়তো
0: একটা
1: মোটামুটি
0: সময়
1: পেয়ে যায়।
0: একটা সময় কিন্তু ভালোই চলতো। আমি এটা পাড়ার দোকান বললো, অনেক ভালো একটা আমার আর্নিং ছিল। কিন্তু বর্তমানে আমাদের এখানে অনলাইন বিজনেস,
1: হ্যাঁ
0: আপনার
1: হ্যাঁ
0: আমাদের বিলোনিয়ার মতো একটা ছোট্ট জায়গা, ওটাতে 4-4টা শপিং মল, মাসের প্রথম শুরুতে দেখা যায় কি, যারা জব করে তারা প্রত্যেক দিন বাজার করবে না। তারা কি
1: হুম
0: করবে, গাড়ি
1: হুম
0: নিয়ে যাবে বা মিসেসকে নিয়ে গিয়ে,
1: হুম
0: তারা মোটামুটি মাসের 20-25 তারিখ অবধি যায়, অবধি এক জায়গা থেকে সব কিছু ক্রয় করে। এটাতে আমরা একটা খুব লসে পড়ে গেছি।
1: আচ্ছা আচ্ছা, তো ভবিষ্যতে এমন অন্য কিছু আরো করার কি ইচ্ছে আছে?
0: এই ব্যবসাটাকে আমি ধরে রাখবো যতদিন পারি, আমার খুব শখ যেটা শুরু করেছি এটাকে, যাতে আমি আমার আমি সবসময় মনে করি আমার ব্যবসাটা আমার মা, আমার ব্যবসাটা আমার সন্তান। আমি এটাকে অনেক যত্ন করি, বা সব সময় একটা ভয় থাকে যে ভগবান আমার এমন কোনো দিন এনো না যাতে আমি মূলধনের জন্য আমার ব্যবসাটাকে আমি টিকিয়ে রাখতে পারি না।
1: তো আপনি তো এত ব্যস্ত মানুষ, সারাদিনে ধরতে গেলে মোটামুটি আপনার খুবই শ্রম দিতে হয়। হ্যাঁ দোকান সামলাতে হয়, আবার বললেন আপনি এসএসজি গ্রুপে আছেন, তো এসএসজি গ্রুপে সেখানে তো রোজগার, মহিলাদের রোজগারের একটা পথ।
0: হ্যাঁ, এখান থেকে আমার একটা সুবিধা আসে, যেমন আমি আমার গ্রুপ থেকে সুবিধা পাই, বা ওই গ্রুপের প্রেসিডেন্ট হওয়ার সুবাদে, বা ওই গ্রুপ থেকে আমি একটা আরেকটা যে ওই এই গ্রুপেরই একটা শাখা, এটা হলো এসএসজি, হলো 10টা আমার পাড়াতে 10টা দিদিকে নিয়ে একটা গ্রুপ, ওটার থেকে বের হয়ে যেমন একটা এরিয়া ভিত্তিক 4টা 5টা ওয়ার্ড নিয়ে একটা গ্রুপ, এটা হলো আপনার ওমেন সোসাইটি, এটা মহিলা সমিতি যেটাকে বলে, আমি ওটারও প্রেসিডেন্ট। আর ওটার ক্ষেত্রে আমার একটু পরিশ্রম, এটা পুরাটাই আমি আমার নিজের দায়িত্বে গ্রুপটাকে আমি টিকিয়ে রেখেছি। কেন কেননা টিকিয়ে রেখেছি, আমাদের বর্তমানে আমরা যাই করি একটা জিনিস যেটা মুখ্য, সেটা হলো অর্থ। এখন আমাদের একটা সময় আমরা গল্প শুনে এসেছি যে মার্কেটে টাকার যখন প্রয়োজন হয়, আগে যখন আমাদের জমিদার আমল ছিল, যখন মানুষের টাকা জমিদার থেকে টাকা নিত, এখন যখন সরকার আমাদেরকে এসএসজি গ্রুপের মাধ্যমে বিভিন্ন সুবিধা দিছে, আমি যখন অনুভব করলাম, দেখেন নিজের প্রবলেমটা আমরা প্রথমে অনুভব করি, আমার ব্যথাটা আমি অনুভব করার পরে আমি অন্যের ব্যথাটা, যে আমার যখন এই ব্যথাটা হয়েছিল তখন আমি কি কষ্ট পেয়েছি, আমার মতো আরেকজনের ব্যথাটা যাতে আমি একটু সান্ত্বনা দিতে পারি, ওই জন্য একদম নিজ দায়িত্বে আমি একটা গ্রুপ যে আরাধনা মাল্টিপারপাস ওমেন সোসাইটি, ওটারও আমি প্রেসিডেন্ট, আমি গ্রুপটাকে নিজের দায়িত্বে নিয়ে একদম আমি এটা ওর জন্য একাই খাটি, এখনো টিকিয়ে রেখেছি। এর পাশাপাশি আমি এটা থেকে আমাদের ত্রিপুরা বিলোনিয়াতে একটা নতুন ইয়ে হয়েছে আপনার সিএলএফ, সিটি লেভেল ফেডারেশন যেটাকে বলে, এটা একটা মিনি ব্যাংক ধরা যায়, তবু এখনো এটার কাজ শুরু হয় নাই, শুরু হয় নাই ত্রিপুরা আরবান একটু সমস্যা হওয়াতে এটার কাজ এখনো স্তম্ভিত আছে, তো আমরা সঞ্চয় বা আমাদের মিটিং আমরা চালু রেখেছি।
1: আচ্ছা, তো এই যে এত এত ধরনের কাজ আপনি করেন, তো কিভাবে আপনি সেগুলো সামলে নেন?
0: ইচ্ছা থাকলে দিদি সব হয়, আমার যখন ইচ্ছা থাকবে না বা ইচ্ছার থেকে যেটা তাগিদ, দেখেন আমার ছেলেটাকে আমি, আমার ছেলেটা যখন ক্লাস থ্রিতে পড়ে তখন থেকে আমি আমার ছেলেটাকে, আমার একটা চিন্তা যে আমি আমার ছেলেটাকে একটা ভালো পরিবেশ দেব, একটা ভালো পড়াশোনা করাবো। ভালো পরিবেশ, ভালো পড়াশোনা করতে কী দরকার জানেন? আমি একদম বাংলা ভাষায় বলি, আমার ঘরের যে আমরা যে মহিলা, আমরা যে ভাত রান্না করি সেটাই মেন। আমার ঘরে যদি ভাত না থাকে, আমার ছেলেটা ওর পেটে খিদে লাগবে, তখন ওর ঘরে, ওর ঘরে যাবে বা ঘর থেকে তার পয়সা নিয়ে দোকান থেকে বিস্কিট কিনতে যাবে, ও নিজের নিজস্ব একটা দিক আর অন্যরকম হয়ে যাবে। আমি আমার ছেলেরা যখন ক্লাস থ্রিতে পড়ে তখন থেকে আমি বিজনেস করি, আমি সারাটা দিন ছোটাছুটি করি, আমি যে এখন আপনার সাথে কথা বলছি আমি এখনও ভাত খাইনি, আমি যে ছোটাছুটি করি কেন, আমার তাগিদে, আমার নিজস্ব কোনো হয়তো তাগিদ আছে, এটা তাগিদে। কিন্তু আমি কি করি জানেন, আমি প্রথম শুরুতে আমার হাজবেন্ড দোকানে যাবে, আমার হাজবেন্ডের জন্য সকালে যে ডাল ভাজি দিয়ে একটা টিফিন দিয়ে দেবো, বা আমার ছেলেটা এক বেলা পেট ভরে খেতে পারে এমন একটা ব্যবস্থা করে দিয়ে আমি ওকে খাওয়াবো, যাতে ও কারো কাছে গিয়ে বলতে না হয় যে আমি আমার খিদে পেয়েছে আমাকে খাওয়া দো। যার ঘরে আমি যখন নিয়েছিলাম তখন আমার মা ছিল, আমরা ভাই বোন চারজন ছিলাম, ঠাকুমা ছিল, আমার মা অসুস্থ ছিল, তখন আমার যে যে ছোট ভাই বোন সবগুলো যে রান্না বান্না পরিচালনা করা আমি একাই করতাম, আবার পড়াশোনা করতাম। তখন আমার যখন বিয়ে ঠিক হয়, আমার পাশের বাড়ির কাকু আমাকে প্রশ্ন করে যে শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি, তখন আমার ছোট ভাই উঠে বলে যে ও তো আমাদের মা বোন না, ও তো আমাদের মা, ও
1: মানে দায়িত্বটা বাপের
0: ছোটবেলা থেকে, ও আমাদের ছোটবেলা থেকে, ও আমাদের ভাতের ডেকটা ঠিক রেখেছে বলে আজকে আমরা ঠিক আছি। ওই আমার ভাইয়ের ওই কথা থেকে আমি একটা শিক্ষা পাইছি যে ঝাড় ঘরে ভাতের ডেক ঠিক আছে, ওর ঘরে সব কিছু ঠিক।
1: আমি আগে আমাদের খাওয়া ঠিক রাখতে হবে,
0: আগে আমাদের খাওয়া, আমি ভাত রান্না করলাম না, ঘরের ঠাকুর পূজা দিলাম না, ঘরে সবকিছু এলোমেলো, কি আমি আমার কর্মে ছুটলে আমার সংসার ঠিক থাকবে না। আমার সংসার, আমি আমার স্বামীকে যখন আমাদের বিবাহের 12-13-14 বছর গড়িয়ে যায়, তখন আমাদের মধ্যে এটা স্বাভাবিক কথা, আমার থেকে আরেকজন শিখো, তখন আমাদের মধ্যে রোমান্টিকতা বলে কিছু থাকে না, তখন আমাদের থাকে দায়িত্ব কর্তব্য বোঝাপড়া। তো আমার স্বামী যতই আমি ওকে সময় না দিই, ও যখন এসে ঘরে বাটটা রেডি পাবে বা সবকিছু ওর জামা কাপড়গুলো ধোয়া পাবে, বা ও দেখবে যে ওর ছেলেটা, ওর মা নাই, ওর ছেলেটা এক জায়গাতে বসে আছে পড়াশোনা করছে, নিশ্চয়ই ওর কোনো এমন দায়িত্ব পালন করছে যে ও থাকে না ওর ছেলেটা ওর মনোযোগ দিয়ে। তো আমি এটা বলবো যে প্রত্যেকটা মহিলাকে এটা করার দরকার। আমি ঘুরব, সাজগো, সব কিছু বলবো যে যে আমরা কি রান্না করি না করি। আমি প্রত্যেকটা মাকে বলবো যে যে প্রথমত আমার ভাতের দেখ, আমি যখন ছোটবেলা আমার ছেলেটা ক্লাস থ্রিতে যখন পড়ে, তখন যদি আমি মা আনতে যেতাম, আমি ভোর 4টার সময় উঠতাম, তখন আমার ছেলেটা আনন্দমার্গ স্কুলে পড়তো, সকাল 9:30 স্কুলে যেতে হতো। আমি হয়তো 8:30 রেলে যেতাম, না হলে বাসে যেতাম, বেশিরভাগ আমি রেলে যাইতাম। আমি কি করতাম জানেন? তাকে ঘুম থেকে তুলে অল্প ভাত খাওয়াইয়া দিতাম। আমি সারাদিনের জন্য নিশ্চিত আমার ছেলেটা ভাত খেয়েছে, তখন ওর বাবার কয়ে আমি ওর ভাত খাওয়াই দিছি, তুমি তার স্কুলে নো।
1: এটাই তো মায়ের অনুভূতি। হ্যাঁ,
0: কি এটাই যে যাই মারা মানে সন্তানকে শিক্ষা দিতে হবে। আমি আমার সন্তানকে যখন মুখ কালো দেখবো, কি হয়েছে বাবা তোমার মুখটা এমন কেন, তখন ও বুঝবো যে যে আমার মা এত ছুটাছুটি করে, যাই করুক আমার মানসিকতায় ও লক্ষ্য দে। আমার খুব প্রিয় সাবজেক্ট ছিল এডুকেশন। আমি এডুকেশন যে শিশুর মানসিক বিকাশ চাহিদা সব কিছু একটা ফলো করি, এখনো অবধি ঠিক আছে। বাকিটা আমার প্রিয় স্যার, আমার ভাগ্য।
1: মায়েরা এমনিতেই বাচ্চাদের মুখ দেখলে টের পেয়ে যান যে কি অভাব হচ্ছে সন্তানের।
0: আমি এখনো আমার ছেলেটা ক্লাস 12-এ পড়ে, এখন যথেষ্ট বড় হয়েছে, বা ওকে দেখলে মনে হয় যে ও আর একটু মানে আমার নজর না লাগুক, কিন্তু আমি এখন ওকে জড়াইয়া ধরি, এখন ওকে কপালে চুমু দিই, বা যখন ও সকালবেলা আমাকে বলতে যায় যে মা আমি স্যারের বাড়িতে যাই, তখন আমি ওর হাতটা ধরি, ওর হাতটা ধরি, ওর হাতের মধ্যে একটা চুমু দিয়ে দিই। এটা এটা যে ছেলেকে আদিক্ষেতা করা তা না,
1: এটা
0: আদিক্ষেতা করা তা না, ও যাতে এটা বুঝতে পারে যে তোমার জন্য, তোমার ভালো কিছুর জন্য তোমার মা অপেক্ষা করছে।
1: আর মা সবসময় যতই কাজ থাকুক, মা আমার দিকে পুরো নজর আছে বা খেয়াল আছে। হ্যাঁ, মা আমাকে খুবই ভালোবাসে, আন্তরিক। হ্যাঁ, আর মমত্ববোধটা প্রকাশ করা দরকার।
0: ও যখন আমাকে বলে যে মা আমি স্যারের বাড়িতে যাইতেছি, বা আমি আমি বাবু দাঁড়াও, গিয়ে ওকে হাতটা বাম হাতটা ধরি বা ডাইন হাতটা ধরি, তখন হাতের মধ্যে মুখের মধ্যে লাগাই একটা চুমু কাটি। এটা দিয়ে ওকে বোঝায় যে জীবনের সব মূল্যে যে তোমার মা তোমার সব কিছুর বিনিময়ে তুমি আমি আসি, বা আমি তোমার জন্য অপেক্ষায় আছি একটা দিনে যে তুমি আমারে আমি যে কষ্টগুলো করতেছি যে তুমি বুঝবে যে আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে।
1: আচ্ছা, এখানে কষ্টের কথা যখন উঠলই যে এত দিক সামলাতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে?
0: সম্মুখীন আমরা তো মহিলা, বা আমাদের যখন একটা ছেলে মেয়ে হয়ে যায় বা আমাদের 30-এর উপরে বয়স হয়ে যায়, তখন আমাদের শরীরে একটা ঘাটতি আসে। এটা তো মেশিন, হয় প্রবলেম হয় না যে তা না, বা আমি যে আমার সন্তানকে বকি না তা না, আমার হাজবেন্ডকে বকি না তা না, সব কিছুই আমি করি, কিন্তু কি করবো আমি আমি এটা একটা জিনিস আমি আজকে আমি যদি ঠিক থাকি, বা এখন বর্তমানে আমার হাজবেন্ড জুতার ব্যবসায়ী, ব্যবসার দিক ঠিক নাই, শুধু অশান্তিও করতে হয়, শান্তিও করতে হয়, ঝগড়াও করতে হয়। আমি একটা নিয়ে আমি অনেক সময় লক্ষ্য করি কি জানেন, আমি আমার স্বামীর সাথে ঝগড়া করলাম তো ও আমার সাথে কথা বলে না, আমি তখন নিজের থেকে কথা বলি। কথা বলার পরে একবার দেখবো একটু গাঢ় মুখ, দুইবারের সাথে ও আমার সাথে নর্মাল হয়ে যায়। তো ও অনেক সময় আমাকে বলে তুমি খুব চালাক মহিলা। এই চালাকি আমাদের, আমি একটা জিনিস জানি,
1: যদি আমার সংসারে ভালো হয়,
0: আমি একটা জিনিস যদি জানি, আমি একটা জিনিস জানি, আমাদের মহিলারা যে 18 কলা বুদ্ধি,
1: 16 কলা নয় 18 কলা,
0: ওরা সব কিছু বশ করতে পারে, যে নারীরা পারে না এমন কিছু নাই। নারীরা পুরুষেরকে কান্দি কান্না করে, হাসি দিয়ে, ঝগড়া করে, বা চুপচাপ থেকে প্রত্যেকটা জিনিস দিয়ে পুরুষকে তারা বশ করতে পারে। তো এই জন্য আমার সংসারটা ঠিক রাখতে হলে আমিও ঝগড়াও করবো আবার আপোষও করব। আর মার ক্ষেত্রে প্রথমত ওকে বোঝাতে হবে যে আমরা আমি আমি আমার ছেলেকে একটা জিনিস বলি, দেখো বাবা আমরা মা বাবা আমরা সবসময় তোমার মঙ্গল দিচ্ছি, যেহেতু আমাদের অভাবের সংসার, আমাদের মা বাবার মধ্যে কথা কাটাকাটি হবে, তুমি কিন্তু আমাদের মধ্যে ঢুকবে না। আমি প্রথমে তো তোমার বাবার বউ হয়ে এই বাড়িতে এসেছি, তারপর তোমার মা, তুমি আমার কাছে সবসময় মানে আমার জীবনের বেঁচে থাকার অবলম্বন তুমি। তুমি আমি যে এত কষ্ট করি, এত কিছু করি, একটা উদ্দেশ্য আমার সন্তানটাকে যদি আমি একদিন দাঁড় করাতে পারি, বা আমি আমার ছেলেদের বলি বাবা তুমি, তোমাকে এখন সবাই বলে যে ওই যে জয়ন্ত বণিকের ছেলে বা বেবির ছেলে, কিন্তু যেদিন আমার এই দিনটা আসবে যে পিতৃরাজের মা ওই যে পিতৃদাদের মা,
1: সন্তানের পরিচয়ে যখন মা বাবা,
0: আমি যেদিন তোমার পরিচয়ে বাঁচতে পারবো আমার জীবনের সব কষ্ট আমি ভুলে যাব। আমি এমন পর্যন্ত আমার ছেলেকে বলি, বাবা তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত একজন লোক হতে পারো, তুমি

0: তো আমরা এখন খুঁজে পাই না,
1: পরিশ্রমটা আরো বেশি করতে হয়,
0: খুঁজে পাই না আমাদের ও পরিশ্রম খাওয়ার জন্য না, খাওয়ার সারাদিনে ডাল ভাত দুই বেলা খেলে বাঁচা যায়, কিন্তু যে চতুর্দিক যে ম্যানেজ করে চলাটাই, মান সম্মানের যে আঘাত না আসে, এইগুলো চিন্তাধারার থেকে জীবনটা অনেক কঠিন। আমি মনে করি জীবন সংগ্রামটা সবচেয়ে বড় সংগ্রাম। আমি আমার সময় আমার ছেলেকে বলি, মানে হে যখন অসুস্থ হয়ে যায় বা একটু দুর্বল হয়ে যায়, বাবু ক্ষুদিরাম বসু 16 বছর বয়সে শহীদ হয়েছে, তো ক্ষুদিরাম বসু তারা যে দেশের বিপ্লবী হয়েছিল, তারা তো খাওয়া দাওয়া পাইছে না, তো তারা যে দেশের মান লেগে দেশমাতৃকার লেগে ফাঁসির মঞ্চে ঝুলে গেছে, তো তারা তো গান গাইয়ে গায়ে ফাঁসির মঞ্চে ঝুলছে, তোর মা তারা দেশমাতা তো তারা লোক কথা কইছে না, তোর মা তো তোর লোকে কথা কইতেছে, বেটা তুই মান লেগে কি করতেছস? আমি এই ধরনের কথা কইতে তার লোকে।
1: আচ্ছা, তো এই যে পরিবার, একটা পরিবার চালাতে গেলে গৃহিণীদের অনেক কিছু মানে খেয়াল রাখতে হয়, কিভাবে ভালো করে আমার এই পরিবারটাকে চালাবো, এই যে একটা আর্থিক বাজেট, হ্যাঁ, যে আমি সারা মাস কিভাবে চলবো, তো সেটা কিভাবে করেন?
0: বাজেট বলতে দিদি কিছু নাই আমার, সোজা কথা, আমি আমার দিক থেকে আমি যতটুকু পারি আমার সংসারে দিই, বা আমার 2020-এর করোনার পর থেকে আমার হাজবেন্ডের কিন্তু একদম ব্যবসায়িকটা খুবই
1: মন্দা,
0: তখন আমি একটা দিক চিন্তা করতাম যে একেবারে শেষ হওয়ার থেকে একটু ধরে বেঁচে থাকা ভালো, তখন আমি আমার হাজবেন্ডকে তেমন একটা প্রেশার দিতাম না, বা আমার ঘরে ডেলি মাছ খাইতে হইব বা মাংস খাইতে হইব এমন কোনো ইয়ে নাই। আমি যখন একদম দেখতেছি যে যে আমি যে বললাম আমি কাপড়ের পাশাপাশি বাজে মাল রাখছি, কেন রাখছি, যখন আমি অনেক সময় দেখা যায় কি আমি যেহেতু ব্যবসা করি, আমার ব্যবসা মানে টাকা, টাকা ছাড়া কোনো ব্যবসা এটা ভাবা যায় না, এটা যে মানে যে যাই বলুক আমি এটা বলবো, টাকা ছাড়া ব্যবসা ভাবা যায় না বর্তমান কম্পিটিশনের যুগ, বর্তমান না আমি এখন এটা বলছি, আমার ছেলে এটা বলবে, আমার ছেলের ছেলে এটা বলবে, এটা যখন যার যুগ সে এই কথা বলে যাবে যে বর্তমান টাকার যুগ, এটা পরম্পরা চলে যাবে, এটা আমার কথা না। তো এটা করতে গিয়ে যখন আমি একটু ব্যাগ পাইয়া লাইছি, তখন আমি কি করছি জানেন, তখন আমি যে যে বাদামালটা বলছেন এটা রাখছি কেন, আজকে দিন শেষে আমার কাছে 2টা টাকা নাই, আমি যে ডাইলের লেগে ডাল কেনার জন্য 30 টাকা, বা খালি ডিম কেনার জন্য 30 টাকা, বা একটা তেল কেনার জন্য 100 টাকা বাইরে যাবে, ওই টাকাটা আমার থেকে বাইরে যাবে না, ওই টাকাটা আমার কাছে থাকবে, ওই জন্য আমি এটা পাশে রাখছি। ভুল সিদ্ধান্ত কিনা আমি জানি না, তবে আমি আমার সিদ্ধান্ত আমি এটা রাখছি, তো এটার জন্য আমার নিজস্ব কোনো বাজেট নাই, যখন যেটা লাগে, বা অনেক সময় হাজবেন্ডকে বলি যে আজকে এটা এটা লাগবে, এই টাকাটা আমাকে একটা টাকা ধার্য করে দিই, বা অনেক সময় নিজের থেকে নিয়ে নিই।
1: তো এত পরিশ্রমের মাঝে, এত দায়িত্বের মাঝে কখনো কি পরিবারের সবার সাথে কোথাও ঘুরতে যাওয়া হয়েছে?
0: না, অ্যাকচুয়ালি আমি বাইরে কখনো গিয়েছিলাম একবার আমার বিয়ের আগে গুয়াহাটি, এর থেকে বাইরে কোথাও যখনও কোনো কোনো এক সময় মাতার বাড়ি বা
1: ত্রিপুরার বাইরে কখনো,
0: ত্রিপুরার বাইরে বিয়ের পরে যাইনি, বিয়ের আগে গেছি আমি,
1: আচ্ছা,
0: বিয়ের আগে আমি বাংলাদেশ গেছি, গুয়াহাটিতে গেছি।
1: তো একটা পরিবারকে সুখী করতে গেলে গৃহিণীদের কেমন ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন?
0: একটা পরিবারকে ঠিক রাখতে গেলে আমি যেটা মনে করি সবচেয়ে মানে বেশি যেটা ত্যাগ, ত্যাগ সমুদ্রের বুকে যেমন কিছু এসে আটকায় না, আপনার বুকে যদি কিছু এসে না আটকায় আপনি কখনো ঠেকবেন না। আমি আমার বাড়িতে আমার হাজবেন্ড, আমার স্বামী, আমার 2 বাসর, তারা 3 ভাই, আমি কিন্তু ছোট সবার থেকে, কিন্তু আমি
1: বিয়ে হয়েছিল তখন আপনারা 51 পরিবারে ছিলেন,
0: আমার বড় বাসুর আলাদা ছিল বা আমার মেজ বাসুরের সঙ্গে আমি ছিলাম, তো আমি যখন বিয়ে করেছি তখন মাস অন্তত মাসখানিক আমরা একসঙ্গেই ছিলাম, বা আমাদের মধ্যে মানে আমরা আলাদা বা তেমন একটা সেপারেট ছিল না, আমরা ভালো কিছু রান্না করলাম সবাই মিলে খেলাম, বা অত সন্ধ্যার টিফিনটা সকালের টিফিনটা তখন আমার শাশুড়ি ছিল, মানে আমাদের মধ্যে তেমন একটা বিবাদ দেখা দিত না, এখনো নাই। আমার আপনারা জানেন আমার বড় জাটা মারা গেছে, তখন থেকে বাসুর তখন একটু আমরা বাড়িতে একটা যখন দুর্ঘটনা ঘটে একটু উলট পালট হয়, তবে আমি তখন থেকে আমি যেহেতু ছোটবেলায় আপনার ভাই বোনদেরকে রান্না বান্না করে খাওয়াইছি বা একটা দায়িত্ব নিয়ে আসি, আমার ভিতরে একটা দায়িত্ববোধ কাজ করে, এটা আমি সবসময় মনে করি আমি ত্যাগ করে যাই, আমি জীবনতে একটা নিয়ে এসেছি যে আমি যদি জীবনে কিছু না পাই

0: একজন যদি বলে যে একটা নারী ছিল, সেটাতে আমার অনেক পাওয়া। আমি এই পরিবারটাকে,
1: তো আপনি নতুন যারা বিয়ে করে গিন্নি হচ্ছেন তাদেরকে আপনি কি বলবেন,
0: নতুন করে বিয়ে, এখন
1: কি
0: তো
1: উপদেশ দেবেন আপনি?
0: হ্যাঁ, একটা মেয়ে অনেক আশা নিয়ে শ্বশুর বাড়িতে আসে, বা এক সবচেয়ে বড় কথা যেটা, পরকে আপন করা অনেক কষ্টের। আমি অনেক বউদের, আমার পাড়াতে অনেক বউরা আছে, প্রথম একজার সাথে কষ্ট হয়, তো যখন বলে আমাকে বলে যে শাশুড়ি এটা বলছে এটা বলছে, তখন আমি ওদেরকে বলি তুমি তো ছেলের বউ, আর এখন ম্যাক্সিমাম মানুষের একটা ছেলে থাকে, তো তুমি তো ছেলের বউ, 6টা মাস 1টা বছর অপেক্ষা করো, একদিন তোমার জয় জয়কার হবে। তুমি এখন, তোমার শাশুড়ি বললো যে কি কি গো বৌমা, বা যে যেটা বলে, তুমি তো এই কাজটা করনি, তুমি যদি উঠে বলো যে না কিলিকে আমি করছি না, আমি তো করছি, তখন এটা হবে তর্ক। আর তুমি যদি না,
2: আমি নারী এই অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন এই পক্ষের গিন্নি। আজকের গিন্নি ছিলেন বেবি বণিক, শিশু উদ্যান পাড়া, নিজস্ব ব্যবসা অর্থাৎ সহউদ্যোগী। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন জয়িতা দত্ত, আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রথমে দিল্লি কেন্দ্রের বিশেষ হিন্দি সংবাদ বুলেটিন এবং পরে রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান বিবিধ ভারতী রিলে করে শোনানো হচ্ছে।

0: 0.14%. The Sensex rose 109 points to close at 77,100. The Nifty also added 34 points to settle at 24,056. In football, South Africa advanced to the knockout phase of the FIFA World Cup for the first time with 1-0 victory over South Korea in Monterrey today. Thapelo Maseko hit the only goal for South Africa in Group A match. Earlier, Mexico defeated Czech Republic 3-0 to win all three of its World Cup group stage matches for the first time in Mexico City this morning. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে অবকাশ রঞ্জনী, শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান। আজকের গীতিকার আনন্দ বক্সী, প্রথম ছবি সরগম শিল্পী মোহাম্মদ রফি।

গানটি শুনলেন এক দুজে কেলিয়ে ছবি থেকে। শিল্পী ছিলেন এসপি বালাসুব্রমণিয়াম এবং লতা মঙ্গেশকর। গীতিকার আনন্দ বক্সি। অনুষ্ঠানে এবারে ছবি দশ থেকে পার্থের, শিল্পী মুকেশ। শুরু কর লক্ষ্মীকান্ত প্যাডিলাল, গীতিকার আনন্দ বক্সি।

আপনারা শুনছেন অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে পুরনো দিনের হিন্দি ছায়া ছবি গান। গানটা শুনলেন জওয়ানি দিবানি ছবি থেকে, শিল্পী ছিলেন আশা অবস্থায়। অনুষ্ঠানের এবারের ছবি রকি, শিল্পী আশা অবস্থায়।

অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী, আকাশবাণী মিলনিয়া। লোকসঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন লোকগীতি শিল্পী স্বপন বসু।

0: লোকসঙ্গীত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন স্বপন বসু। আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন গল্প পাঠ, পাঠ করবেন রাকেশ দেববর্মা।
1: আনি কতমা বসানি মংখা থিতিকরই দংথাই মাসিং মল পোস্টাল বা কসাংমানি গোলকরই বাক্সা বাক্সা বুড়া বড়ি রখে কসাং জাংবাইমানি থৈনা কষা অঙ্গই দংবাইখ্যা হর মুসুঙ্গই হর দংলাইমানি জাক নাংলাইজাক সেরাই খনাই রখে বেড়াইনানি থংলাইনানি সে পাইলিয়া তাকলাই বিশিও বা তামনি আসো কসাং কাশিলিয়া

আচ্ছা সালনই আইফান সালনি মোখাং নগিয়া সিয়ারিব আসকে লব লব ইয়াং নার বাই আয়ং নার খরং সিমি খালায়ো ফিয়াবা মোখাংকে নখর লাইয়া তিনি কাক সাল সিনাই হাতি ও থাঙ্গই ডাক্তিন হাতি খলায়ী নগ কিফিলকা বেনুমালা সিনাই হাতি ও বেরমা কাহাম মানোহিনে খকবাসী নি বেরমা পাইতুবুখা আলু ফান্তক ফুলকপি রক পাইবেয়ী নগ কিফিলকা সানজাও ইয়াকং ইয়াক সুই নগ সাতরাই সকবেয়ী হরনি সামু যুগালো ন গানটি থাপা গানাও আসুগুই হরতুং তুংখে বেরমা বুতৈ তিনি চাষিনাই হিনে হাতিনি ফান্তক তুবুমানো হেলেপতুতৈ ডাল বিদাল কক রং ওয়ানসুক্রুঙ্গই বেখা খামজাগৈ মুক্তি রেকেজাক সাইসুংন আজরাও বসলা নগিয়া সিনি রিতুকু কোনা বাইকি মুক্তি হই নাহার সেথওয়াং কামিনী মনিরামবাই ওয়ালাইতিসা কামিনী দনাচরণনি বসাজক বেনুমালানি কথার কাইলি পান্ডা অঙ্গ হদানী রায়দা রগৈ ওয়াথব খুলমৈ লোকরকন মাইখপসা সারি ওই খরক নই বজ্র অঙ্গ মনিরামবাই বেনুমালা সাল কতাল ইমান কতাল ওয়ানসুমুং হাতায় বড় খরক নৈনি নুখুং কতাল সেরাই কলৈন মনিরাম নাক রই কলাংখা বুমা বুফা মতাই সাজাক বুমা বাই বুফা ওলো বসই বাই টঙ্গই নরখা লখা খাসিকা রংনগ কিসা মিসা পরীক্ষা ফিয়াবা বিয়াল টংমা বাই আশক পরাও ইয়াপি সেবই মানলিয়া বুমা মাসং মনিরাম ন শিকলা সগৈ কায়ী বরৈ নখংখারৈ রেখা মনিরাম পড়াইয়া কারবাইমানি ইয়াগুলো মালখং চালকনাই বাই টঙ্গুয়ো লগে লগে মালখং সুও হুও সাবসত্রা খ্লায়ো আবনো বিনি সামং সাল পাইখে আবো হাইখেন টংতে টংতে আ মালখং চালকনাই মনিরাম ন ত্রক ত্রক সারি লগ মালখং চালকনানি ফরঙ্গ সালচা অবো হাইখেন সুরংতে সুরংতে মনিরা মালখং মথরনানি সুরঙ্গই খিবিকা আবনি ইয়াগুলো মালখং চালকনা রংখে বইনি আরো মালখং খুংসা নাহারৈ চালকনানি সেঙ্গো আকন কাইজাগৈ বরজাগৈব পাইখেবা বিনি সাইসুং অক বংমা বাই সিমিত অঙ্গিয়া নখংব খাজাকবা হামৈব হামিয়াব নগ বিহি খরকসালে তংমাবা জানা নাঙ্গৈ রং পয়সারক আজিও তাই আবো হাইকেন বিনি নখং চলিব বিশি কিসানী ইয়াগুলো বেনুমালানি অগ বসারক খরংনৈ ওংখা অকরা বরৈ তে কুসু চলা বসা খরংনৈ নইন মনিরাম বাই বেনুমালানি নখং জরা কাইসাও বরকনি নখং কচাং কচাং টংফান ফিয়াবা আসুক সাল লগৈ টংলিয়া বরকনি নখং কচাং মোনা খাবার সগৈকা মনিরাম কাইজাক বাইমানি ইয়াগুলো কাইসা আরি গ্রৈ লয় সিতরা বেলাইখে বিনি সাগলমৈ টংখা ত্রক ত্রক অলয় সিতরা আরি গ্রৈ মনিরামনি বাহান বুথৈয় হাবৈ বিনি লংমানো কুসুবনানি চেংখা ও আরি গ্রৈ লয় সিতরা তমুং আবো উংখা চুয়াক ও চুয়াকনি চকাও কলায়ন মনিরাম তে গবং জরা হায়ঙ্গ টংনানি আসুকথাই মানলিয়া বৈখে ফুঙ্গ তৈ বাইখে মোখাং সুফু ফিয়াবা মনিরাম খে চুয়াক বাইসে মোখাং সু ফুংনি সিমি চুয়াক বাই চুয়াক মকলসে কিয়কথাইয়া চুয়াক নিয়াখে বিনি ইয়াকসে বুপ্রাজাগৈ দঙ্গ চুয়াক নংখেসে ও ইয়াক বসাক বুপ্রাজাক মা হামো মনিরাম মাইন থকজাগিয়া চুয়াক নসে থকজাগো সালচা অব হাইকেন চুয়াক নংমাং নংমাং বেমার সাগো স্রাবকা হামিয়া কতর কলাইখ্যা ডাক্তার অসাই বেবাক পাইখ্যা হসপিটালত লাংখি হাইফানো বনো হামরৈ মানজালিয়া বিহিক বেনুমালা নগ হামিয়াবা নগ হামিয়া বালুকতে বালুকতে থাঙ্গারো কলাইখ্যা অব হাইকেন বিনি সাকনি চাতি সালচা মোনা

শুনলেন ককবরকে আধুনিক গান, শিল্পী ছিলেন আয়েশা দেববর্মা। এর সাথে শেষ হলো ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্জে FM প্রচারতরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী।

0: নমস্কার কৃষক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিষাণ বাণী অনুষ্ঠানে। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে প্রথমেই শুনবেন আবহাওয়ার পূর্বাভাস এবং এই সময়ের কৃষি পরামর্শ। এরপরে শুনবেন লাইফোনের অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। অনুষ্ঠানে আলোচনার বিষয় বর্ষায় কাপজাতীয় মাছের চাষ এবং পুকুর ব্যবস্থাপনা। এ নিয়ে বলবেন মৎস্য আধিকারিক মৃন্ময়ী দত্ত। কৃষক বন্ধুরা, শুরু করছি আবহাওয়ার পূর্বাভাস বিষয়ে আপনাদেরকে অবগত করছি। আগামী 28 জুন সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং এক দুই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি থেকে 34 ডিগ্রি এবং 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে ঘন্টায় সর্বোচ্চ 8 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 98 এবং 60% হতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস, এবার জেনে নেব এই সময়ের কৃষি পরামর্শ। কৃষক বন্ধুরা, প্রতিদিনই রাজ্যের প্রায় সব জেলাতেই কিছু না কিছু বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এই বৃষ্টিপাত আমন এবং আউশ দুই ধানের জন্য অনুকূল থাকবে, তবে জমিতে এবং বিশেষত বীজতলায় দীর্ঘক্ষণ জল দাঁড়িয়ে গেলে চারার কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আউশ ধান যেখানে এখন মূল জমিতে রয়েছে সেখানে বৃষ্টিপাত গাছের বৃদ্ধি এবং পরবর্তী পর্যায়ের জন্য যথেষ্ট সহায়ক হবে। আমন চাষিবাদের উদ্দেশ্যে বলছি, বীজতলায় জল জমে থাকা রোধ করতে নিষ্কাশনের সুব্যবস্থা আপনাদেরকে রাখতে হবে। চারা গাছের ব্লাইট, ড্যাম্পিং অফ এবং পাতা পোড়া বা ব্লাস্ট রোগের লক্ষণ দেখা মাত্রে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভারী বৃষ্টিপাতের ফলে নার্সারি থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ধুয়ে দিতে পারে। জল নিষ্কাশনের পর নির্দেশিকা অনুযায়ী হালকা মাত্রায় নাইট্রোজেন সার প্রয়োগ করুন। ঝিঙ্গে চাষি ভাইরা, যে সমস্ত জমিতে বিগত দিনের বৃষ্টির ফলে জল দাঁড়িয়ে গিয়েছিল সেই সমস্ত জমিতে গাছ খানিকটা দুর্বল হয়ে যেতে পারে। এই অবস্থায় ফসলে রোগ পোকার আক্রমণের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি, তাই ফসলের প্রতি নিয়মিত নজর রাখতে হবে। যেহেতু গাছে এখন ফল নেওয়ার মতো ঝিঙ্গে রয়েছে, তাই কোনো ধরনের সতর্কতামূলক রাসায়নিক ঔষধ প্রয়োগের পূর্বে প্রয়োজন অনুসারে সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়া এখন যেহেতু বর্ষার সময়, তাই যে কোনো ঔষধ প্রয়োগের সময় স্টিকার ব্যবহার করতে হবে। করলা চাষিবাদের উদ্দেশ্যে বলছি, অধিক তসের ফলে করলা পাতায় হলুদ ছোপ ছোপ দাগ দেখা দিতে পারে, যা ডাউনি মিলিডিও রোগ। আবার কোথাও কোথাও কাণ্ডের গোড়া ফেটে গিয়ে কাণ্ডক্ষরণ রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণে কার্বেন্ডাজিন এবং ক্লোরোথেলিনল 1.5 গ্রাম অথবা মেটালেক্সিল ও ম্যানকোজ্যাব 2 গ্রাম হিসেবে প্রয়োগ করতে হবে। শুনলেন এই সময়ের কৃষি পরামর্শ। কৃষক বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের লাইফ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। অনুষ্ঠানে আলোচনার বিষয় বর্ষায় কার্প জাতীয় মাছের চাষ এবং পুকুর ব্যবস্থাপনা। এ নিয়ে আলোচনা করবেন মৎস্য আধিকারিক মৃন্ময়ী দত্ত। নমস্কার ম্যাডাম।
1: নমস্কার।
0: আপনি আমাদের আজকের বিষয় সম্পর্কে নিশ্চয় অবগত আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় বর্ষায় কার্প জাতীয় মাছের চাষ এবং পুকুর ব্যবস্থাপনা। তো মূল আলোচনা শুরু করার আগে আমরা সংক্ষেপে আপনার কাছ থেকে জেনে নেব, রাজ্যের প্রায় সর্বত্রই কিছু না কিছু বৃষ্টিপাত হচ্ছে, এই সময় মাছ চাষি ভাইদের কী করণীয় কাজ একটু সংক্ষেপে বললে আমাদের মাছ চাষি ভাইরা উপকৃত হবেন?
1: বর্ষা এখনো ত্রিপুরাতে ততটা এখনো এসে পৌঁছয়নি। এখনো আমরা যেটা দেখতে পাচ্ছি, বেশিরভাগ পুকুরেই জলস্তর এখনো নিচেই আছে, যতটা দরকার ততটা নেই, কারণ
0: স্বাভাবিক থেকে অনেকটা নিচে।
1: অনেকটাই নিচে, কারণ ততটা বৃষ্টিপাত এখনো হয়নি।
0: আচ্ছা,
1: তো এখন প্রাথমিক কাজ যেটা থাকবে, নতুন করে আমরা যখন বর্ষা হবে কিছুদিন পর থেকেই পোনা মজুদ শুরু হয়ে যাবে, তো পোনা মজুত করার আগে যে প্রি স্টকিং ম্যানেজমেন্ট, যেটা পোনা মজুত করার আগে যে ব্যবস্থাপনাগুলি নেওয়ার, সেগুলি এখনই নেওয়া নিয়ে নিতে হবে।
0: আচ্ছা,
1: জলটা যেহেতু এখনও কম আছে, যদি বিক্রিজাত মাছ পুকুরে থেকে থাকে, আমরা পরামর্শ দিয়ে থাকি যে সেগুলি যেন বাজারজাত করা হয়।
0: আচ্ছা,
1: বাজারজাত করে তারপর পুকুর খালি করে পুকুর তৈরি করতে হবে, পরবর্তী কালচারের জন্য, মাছ চাষের জন্য যে পোনাটা স্টক করা হবে তার জন্য।
0: শুনলেন মাছ মৎস্য চাষি ভাইরা, এখন আপনাদের কী করণীয় কাজ? আলোচনার বাইরে আমি আপনার কাছে জানতে চাইব, গত 1 সপ্তাহ বা 15 দিন ধরে আমরা দেখছি যারা নিয়মিত মাছের, মানে আমরা যারা খরিদ্দার তারা বা আমরা যারা ভোক্তা, তারা দেখছি বাজারে মাছের যোগানটা অনেকটা কম চাহিদার তুলনায়, এর কারণ কী?
1: এটা বিভিন্ন কারণে হতে পারে। যেসব জায়গায় বৃষ্টিপাত হয়েছে, ওনাদের পুকুরে হয়তো বা জলটা বেড়ে গেছে, যদি হয়ে থাকে তো পুকুরে জল বেড়ে গেলে অনেকেই জাল ফেলতে অনীহা প্রকাশ করেন।
0: আচ্ছা,
1: আবার অনেকে আছেন যে পুকুর তৈরি করবেন, পুকুরটা রেডি করবেন, যার জন্য এখন মানে সামনে পুকুরটা শুকোবেন, কারণ এখনও বাজারে সাফিসিয়েন্ট পোনা এখনও ওঠেনি।
0: আচ্ছা,
1: যখন পোনা উঠবে তখন ওনারা পুকুর খালি করবেন, তখন হয়তো বা বিক্রি করবেন। এই জন্য বিভিন্ন কারণে চাষিরা কেন
0: বা
1: মাছ,
0: বা এখন কি রেণু ছাড়ার সময়?
1: হ্যাঁ এখনই রেণু ছাড়া, এখন মাছের ব্রিডিং হচ্ছে, এখনই ব্রিডিং সিজন, এখনই রেণু স্টক করছেন।
0: তাহলে কি এখন কি পুকুরে জাল ফেলা
1: না না
0: নিষেধ?
1: না না না, পুকুরে অ্যাকচুয়ালি মাছ প্রাকৃতিকভাবে পুকুরে প্রজননক্ষম নয়।
0: আচ্ছা,
1: রুই, কাতলা, মৃগেল, আমরা যে কার্প জাতীয় মাছগুলি জানি, সেগুলি মানে রানিং ওয়াটার, চলমান জলে এগুলি প্রজননক্ষম,
0: আচ্ছা,
1: তো সেটা নদীতেই সম্ভব বা হ্যাচারিতে কৃত্রিমভাবে সম্ভব, তো
0: হ্যাঁ,
1: পুকুরে সেই ব্রিডিংয়ের কোনো চান্স থাকে না, এজন্য পুকুরে বর্ষাকালেও মাছ ধরা যায়।
0: আচ্ছা, আমরা আলোচনার প্রসঙ্গে আসি, কার্প জাতীয় মাছ বলতে আমরা কোন কোন মাছগুলিকে বুঝি?
1: কার্প জাতীয় মাছ বলতে একটা আছে ইন্ডিয়ান মেজর কার্প, যেটা আমাদের দেশীয়, রুই, কাতলা, মৃগেল, এগুলো হচ্ছে দেশীয় কার্প জাতীয়
0: আচ্ছা,
1: মাছ। এছাড়া যেগুলি রয়েছে সিলভার কার্প, গ্রাস
0: গ্রাস কার্প,
1: কার্প, কমন কার্প, মানে কার্ফু যেটাকে বলি, সেগুলি হচ্ছে বাইরে থেকে ইম্পোর্টেড কার্প, সেগুলিকে বিদেশি কার্প। তো এগুলি দুই দুটো সবগুলিই কার্প মাছ, শুধু রুই, কাতলা, মৃগেল এগুলি দেশীয় কার্প মাছ, আর ওইগুলো বিদেশি কার্প মাছ।
0: আচ্ছা, তো আমাদের যে বিষয় বর্ষায় কার্প জাতীয় মাছের চাষ, তো আপনি একটু আগে কথা প্রসঙ্গে বলেছিলেন এখন মাছের রেণু ছাড়ার সময়, তো কৃষক আবার বলেছেন স্বাভাবিকের থেকে অনেকটা মানে জলস্তর নিচে আছে।

0: তাহলে সেক্ষেত্রে চাষি ভাইরা এখন কি শুরু করবেন? যদি কার্ভ জাতীয় মাছের চাষ শুরু করেন বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি, এখন তাদের কি করণীয় কাজ?
1: অ্যাকচুয়ালি চাষি ভাইদের এটা বুঝতে হবে যে ওনার পুকুরটা কি চাষের জন্য সুইটেবল। আমরা পাহাড়ি অঞ্চলগুলিতে যেগুলি একটু মানে উচ্চ ইয়েতে আছে, অলটিটিউডে আছে, সেগুলির ক্ষেত্রে দেখতে পাই যে এখনও পুকুরগুলি শুকনোই রয়ে গেছে বা একদম কম জল রয়েছে। তো যেসব পুকুরে জল থাকে না একেবারেই বা শুধু বর্ষার সিজনটাই জল থাকে, সেই সব পুকুরগুলি রেণু চাষের জন্য একদম উপযুক্ত, কারণ 1 মিটার বা তার থেকে কম জল থাকলেও রেণু চাষ করা যায়। কিন্তু মাছ চাষের জন্য থ্রু আউট মানে সারা বছর ধরে যদি জলের স্তরটা 1.5 মিটার মিনিমাম না থাকে, তাহলে মাছটা মাছ চাষের জন্য সেটা আমরা উপযোগী বলি না। তো সেটা চাষি ভাইদের বুঝতে হবে যে আমার পুকুরটা কি সিজনাল টাইপের পুকুর নাকি সারা বছর জল থাকে এমন পুকুর। যদি সিজনাল টাইপের পুকুর হয়, তাদের অবশ্যই করে উচিত পোনা চাষ বা রেণু চাষ করা, রেণু থেকে যেটা পোনা করা হয় সেটা করা। আর সেটার জন্য এখনই মোক্ষম সময়, কারণ মাছের ব্রিডিং সিজন প্রায় শেষের পথে এখন। তো এখনই যদি রেণু চাষ করতে চান, এখনই রেণু নিয়ে সেটা ফেলতে হবে, কিন্তু তার আগে পুকুরটাকে রেডি করে নিতে হবে। পুকুরে কোনো মাছ, বড় মাছ থাকতে পারবে না, পুকুরটা সম্পূর্ণ মাছ মুক্ত হতে হবে রেণু ফেলার আগে। আমাছাও থাকতে পারবে না, কোনো ধরনের মাছ পুকুরে থাকতে পারবে না, পুকুর পুরো খালি হতে হবে। যেগুলি আমরা আমাছা বলি, মানে লাটি মাছ, তারপরে বাইলা মাছ যেগুলি আমরা লোকাল ভাষায় বলি, এগুলি কিছুই থাকতে পারবে না, কারণ এগুলি মাছ খায়।
0: তাহলে তো পুকুর আপনার মানে পুরো
1: ড্রাই
0: একদম
1: করতে হবে।
0: ড্রাই করতে হবে, তারপরে কি করতে হবে? ড্রাই করে কি করতে
1: ড্রাই
0: হবে?
1: করে আমরা মাছ আমাছা মারার যে কেমিক্যাল পাওয়া যায় সেগুলি দিয়ে আমাদের,
0: আমরা দেখি ম্যাডাম, আমাছা কেমিক্যাল দিয়ে না মারে না, এখন মানুষ নিজে যারা বা যারা পুকুর মানে জল সেচ ইয়ে করছে তারাই মাছ ধরে নিচ্ছে।
1: না এটা অ্যাকচুয়ালি কোনোদিনও 100% এভাবে ইয়ে করা পসিবল না, কারণ এই যে লাটি মাছ থাকে বা বাইলা মাছ আমরা যেটাকে
0: হ্যাঁ
1: বলি,
0: হ্যাঁ হ্যাঁ
1: সেগুলি একদম মাটির নিচে মাথা গুঁতে থাকে,
0: আছে
1: সেগুলি তোলা পসিবল হয় না হাত
0: আছে
1: দিয়ে,
0: হ্যাঁ হ্যাঁ
1: সেজন্য কেমিক্যাল অনেক ক্ষেত্রে প্রয়োগ করতে হয়। আর যদি পুকুর পুরো শুকিয়ে যদি ম্যানুয়ালি করতে পারে পুরো ড্রাই, তাহলে তো খুবই ভালো কথা, কারণ কেমিক্যালের একটা এফেক্ট
0: থাকেই
1: থেকেই
0: যায়।
1: যায়।
0: হ্যাঁ
1: সেক্ষেত্রে যদি ম্যানুয়ালি সব মাছ উঠিয়ে নেওয়া যায়, তাহলে কালচারের ইয়েটা অনেকটা মানে পুকুর তৈরির ইয়েটা অনেক কমে যায়, কারণ
0: কমে যায়।
1: যদি কোনো কেমিক্যাল ইউজ করা হয়, 15 দিন আবার এটাকে ছেড়ে দিতে হবে বিষক্রিয়াটা যাওয়ার জন্য।
0: অনেকটা কাজ করতে হবে।
1: হ্যাঁ
0: হ্যাঁ আচ্ছা, আর একটা জিনিস আপনার কাছে জানবো, যে পুকুর ড্রাই করার পর কি চুন বা গোবর দেওয়ার কোনো প্রয়োজন আছে?
1: হ্যাঁ নিশ্চয়ই পুকুরে চুনটা প্রথমেই দিতে হবে। পুকুর শুকানোর পর জলটা যখন শুকিয়ে যাবে, পুকুরটাকে সূর্যের আলোতে এমনিতেই ছেড়ে দিতে হবে। সূর্যের তাপে পুকুরটা বড় বড় ফাটল সৃষ্টি হবে পুকুরের তলদেশে, তখনই চুনটা দিয়ে দিলে সেটা মানে জল ভবিষ্যতে কালচার পিরিয়ডের সময় জলের পিএইচের সাথে সাথে মাটির পিএইচটাকেও রেকটিফাই করে। কারণ আমাদের নর্থ ইস্টের মাটিটা হচ্ছে
0: অম্ল।
1: অ্যাসিডিক মাটি, লাল মাটি। তো যদি মাটির পিএইচ যদি ভালো থাকে, সেটা অটোমেটিক জলের পিএইচও ভালো
0: ভালো
1: থাকবে।
0: হবে। হ্যাঁ
1: তো যখন মাটিটা এক্সপোজ হয় সূর্যের আলোয়, সেক্ষেত্রে তখনই যদি চুন ছড়িয়ে দিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে ভবিষ্যতে যে রোগ জীবাণুর সংক্রমণ হওয়ার সুযোগ থাকে, মানে চান্সেস থাকে, বা মাটির যে পিএইচ বাড়ানোর ব্যাপার থাকে সেই জিনিসটা, সেক্ষেত্রে ওই সময় চুন প্রয়োগ করলে ভালো
0: ভালো
1: এফেক্ট
0: হবে।
1: পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা বলে থাকি যদি মাটি বেশি অ্যাসিডিক হয়, 80 কেজি পর্যন্ত কানি প্রতি চুন দিতে হবে, আর যদি মিডিয়াম অ্যাসিডিক হয়, তাহলে পুকুর তৈরির সময় 40 কেজি চুন দিলেই যথেষ্ট।
0: তারপরে আপনার মানে যদি মাটি শোধন করার পর বা মাটিতে কতটুক অ্যাসিডিটি আছে বা পিএইচ কতটুক আছে সেটা বোঝার পর, চুন দেওয়ার পর, এরপর কী করণীয়?
1: চুন দেওয়ার পর আমাদের পুকুরটাকে 7 দিনের জন্য ছেড়ে দিতে হবে, তাহলে মাটিটা রেকটিফাই হবে। তারপর আমাদের যেটা মেইন কাজ থাকবে সেটা হচ্ছে ফার্টিলাইজেশন করা, মানে
0: ম্যাডাম,
1: সার প্রয়োগ।
0: এর মধ্যে একটা কথা আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি আলোচনার মধ্যে বলেছেন সূর্য আলোক একান্ত প্রয়োজন, হ্যাঁ, তো সেক্ষেত্রে গাছের যে সমস্ত গাছ বা পুকুরের পাড়ে রয়েছে সেগুলো কেটে দেওয়াই ভালো না?
1: হ্যাঁ নিশ্চয়ই, সেগুলি তো প্রথমে পুকুরে
0: হুম
1: জল শুকানোর আগেই প্রথম কাজ থাকবে হচ্ছে আগাছা পরিষ্কার করে
0: হুম
1: নেওয়া, তারপর পুকুরে জল শুকানো হবে, তারপর চুন দেওয়া
0: আচ্ছা
1: হবে।
0: আচ্ছা আচ্ছা
1: তো চুন দেওয়ার পর 7 দিন রাখা ছেড়ে দিতে হবে, তারপর কি করতে হবে, সার প্রয়োগ করতে হবে, কারণ পুকুরে পর্যাপ্ত প্ল্যাঙ্কটন গ্রো করতে হবে। আর প্ল্যাঙ্কটন,
0: অনুখাদ্য
1: হ্যাঁ, অনুখাদ্য তৈরি করতে হবে।

0: চুন দেওয়ার পর সেটা কি করতে হবে, জল ঢোকাতে হবে।
1: হুম,
0: বাট ন্যাচারালি যদি জল হয় তো ভালো
1: বৃষ্টির জল
0: কথা,
1: তো
0: বৃষ্টির
1: আসবে।
0: জল, না হলে জল ঢোকাতে হবে। জল ঢুকিয়ে যেটা কাজ হবে, সার প্রয়োগ করা, যাতে পর্যাপ্ত পরিমাণে উদ্ভিদ এবং প্রাণী অনুখাদ্য তৈরি হয়। কারণ আমরা যে কার্ব জাতীয় মাছটা ফেলবো, সেটা বেসিক্যালি যে ফুডটা খেয়ে থাকে সেটা হচ্ছে ন্যাচারাল ফুড, যেটা অনুখাদ্য। যেমন কাতল মাছ প্রাণী অনুখাদ্যটা প্রেফার করে, রুই মাছ উদ্ভিজ্জ যে অনুখাদ্যটা হয়
1: সেটা পছন্দ
0: সবুজ
1: করে।
0: সেটা পছন্দ করে। তো আমরা আর্টিফিশিয়ালি ফিড করে থাকি, সাপ্লিমেন্টারি ফিডিং আমরা যেটা বলি, বাইরে থেকে আমরা প্রোটিন জাতীয় খাবার দিয়ে থাকি, কিন্তু সেটার উপর মাছ ডিপেন্ড করে থাকে না। মাছের জন্য সাফিসিয়েন্ট প্ল্যাঙ্কটন পুকুরে থাকতে হবে। সেটার জন্য আমরা রাসায়নিক সার প্রয়োগ করতে পারি বা জৈব সার প্রয়োগ করতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় চাষিরা রাসায়নিক এবং জৈব দুটো সারেরই কম্বিনেশন করে পুকুরে প্রয়োগ করে। তো সেটা ডিপেন্ড করবে, কেউ যদি চায় যে আমরা গোবর দিয়ে পুকুর তৈরি করবো, সে তারা শুধু গোবর দিয়েও পুকুরটা মানে সার হিসেবে গোবরও ব্যবহার করতে পারে। কোনো চাষিরা যদি ভাবে যে আমি কিছু শতাংশ গোবর দেবো, কিছুটা খৈল দেব, সেটাও করা যায়। আবার অনেকে কি করেন, শুধু ইউরিয়া দিয়েও পুকুর, সুপার ফসফেট দিয়েও পুকুর তৈরি করছেন। তো সেটা ডিপেন্ড করবে চাষি কিভাবে প্রেফার করছেন সেটার উপর ডিপেন্ড করে, বা কি অ্যাভেলেবেল আছে ওনার কাছে, উনি কতটা ইনভেস্ট করতে পারবেন মাছ চাষের ক্ষেত্রে, সেটার উপর ডিপেন্ড করে সার প্রয়োগ করতে পারেন।
1: সার প্রয়োগের পর এবার কোন
0: সার
1: কোন কোন
0: প্রয়োগ
1: কোন
0: করে 15 দিন ছেড়ে দিতে হবে
1: আবার
0: পুকুরটাকে,
1: 15 দিন?
0: আবার 15 দিন ছাড়তে হবে। কারণ প্ল্যাঙ্কটনটা তৈরি হতে 15 দিনের মতো, মানে 14 থেকে 15 দিন টাইম লাগে। আর সেটা আমরা বুঝতে পারবো জলের কালার দেখে। জলটা যখন হালকা সবুজ হয়ে যাবে, তখন বোঝা যাবে যে পর্যাপ্ত প্ল্যাঙ্কটন হয়ে গেছে। বা প্ল্যাঙ্কটন মেজারও করা যায়, প্ল্যাঙ্কটন নেট থাকে, সেটা দিয়ে মেজার করে দেখলে দেখা যাবে যদি 1.5 ml প্ল্যাঙ্কটন আসে, তো সেটা সেক্ষেত্রে ওটা সাইন্টিফিক্যালি যদি দেখতে হয়, সেভাবে দেখলে বোঝা যাবে প্ল্যাঙ্কটন আছে। সেটা দরকার না, সেটা খালি চোখে দেখেই আমরা বুঝতে পারি প্ল্যাঙ্কটন
1: জলের
0: হয়ে
1: জলের
0: গেছে,
1: রং দেখে বোঝা যায়।
0: বোঝা যায়।
1: হ্যাঁ,
0: তো প্ল্যাঙ্কটন পর্যাপ্ত হলে তারপর পোনা মজুদের জন্য আগাতে হবে।
1: এরপরে কোন কোন মাছ মানে চাষ করবে সেটা তো নির্বাচিত করতে হবে।
0: সেটা ডিপেন্ড করবে চাষির প্রেফারেন্সের উপর। এখন যদি জল কোনো চাষি ভাবেন যে আমি কাতল মাছটা বেশি মজুত করব, সেই ক্ষেত্রে আমরা স্তর অনুযায়ী মাছ দিই। তো আমরা,
1: রেশিও কি হবে?
0: হ্যাঁ সেটাই, আমরা কানিতে 1600 পোনা বলে থাকি, সেক্ষেত্রে আমরা 1600 থেকে 2000 পোনা, এমন তো ফিক্স হয় না যে আমি 1600 পোনাই ফেলবো। আমরা যদি 7 to 10 সেন্টিমিটারের পোনা হয়, আমরা 1600 থেকে 2000 পোনা ফেলতে বলে থাকি। তো 2000 পোনা ফেললে আমরা 30% যেটা ফেলি, উপরের মাছ ফেলি, মানে কাতল
1: কাতল
0: মাছ
1: মাছ।
0: আর সিলভার কার্ব মাছ। আর মাঝখানে যে কলামে বেশিরভাগ অংশটাই তো জলস্তরটা
1: হুম
0: থাকে,
1: হুম হুম
0: সেক্ষেত্রে কলামে রুই মাছ আর গ্রাস কার্প মাছ থাকে, আর বটম যেটা তলদেশে মৃগেল মাছ আর কার্পু মাছ, এগুলি আমরা ফেলে থাকি। তো সেটা ডিপেন্ড করবে, এখন কোনো চাষি ভাইরা যদি ভাবে যে আমি কাতল মাছ বেশি ফেলবো, সেক্ষেত্রে কাতল মাছের সঙ্গে যে উপরের স্তরের কম্পিটিটর সিলভার কার্পটা থাকে, সেটা কম ফেলতে হবে।
1: আচ্ছা,
0: আর যদি ওই রেশিওটা উপরে 30%, মিডলে 40%, নিচের 30%, ওইটা মেনটেন করে যে চাষি আছেন ওনার নিজের মতো করে উনি ফেলবেন। উপরে 300টার মধ্যে, 1000-এর মধ্যে, 300-এর মধ্যে যদি উনি ভাবেন আমি 150 কাতলা ফেলবো, 150 সিলভার ফেলবো, সেটাও পারেন। আবার অনেকে কী করে, কার্ব জাতীয় মাছের সঙ্গে যেগুলি হাই ভ্যালু ফিশ স্পিসিজ আছে, যেমন পাবদা কিছু ফেললেন, কেউ কিছু গলদা চিংড়ি ফেললেন,
1: সেক্ষেত্রে
0: সেক্ষেত্রে
1: মিশ্র চাষ হয়ে যাচ্ছে।
0: হ্যাঁ মিশ্র চাষ, কার্প মাছের সঙ্গে এখন মিশ্র চাষ সবাই করে,
1: আচ্ছা,
0: সেক্ষেত্রে কি হয়, ইনকামটা আলটিমেটলি তো আমরা বাণিজ্যিকভাবে চাষ
1: বাণিজ্যিক
0: করি ইনকাম
1: দৃষ্টিভঙ্গি। হ্যাঁ,
0: বাড়ানোর জন্য। তো সেক্ষেত্রে সেটা বাড়ানোর জন্য এখন যদি কেউ মনে করে যে আমি কিছু পাবদা ফেলবো, সেক্ষেত্রে কিছু উপরের স্তরের মাছ কমিয়ে দিতে হবে,
1: মানে
0: কেউ
1: কাতল কাতলটা কমিয়ে দিতে।
0: কাতল বা সিলভার কার্প কমিয়ে দিতে হবে। কেউ যদি ভাবে আমি কিছু গলদা চিংড়ি ফেলবো, সেক্ষেত্রে মৃগেল আর কমন কার্প যে কার্পু
1: মানে
0: মাছ
1: যেটা
0: কম
1: কার্পো
0: করে
1: মাছ
0: দেবো,
1: সেটা কমিয়ে দিতে হবে,
0: কমিয়ে দিতে হবে।
1: মিডল মিডল পোর্শনটা ঠিক থাকবে।
0: মিডল পোর্শনে রুই, অ্যাকচুয়ালি সব মাছই মিডল মিডলে আসে,
1: আচ্ছা, হ্যাঁ,
0: কাতল মাছও থাকে যায়, মৃগেল মাছও যায়।
1: কিন্তু সমস্ত মাছের একটা প্রেফারেবল প্লেস
0: প্রেফারেবল,
1: থাকে,
0: হ্যাঁ,
1: সেই ক্ষেত্রে উপরের স্তর, মাঝারি স্তর এবং
0: নিচের
1: নিচের
0: স্তর।
1: স্তর। ম্যাডাম আপনি বললেন মানে এই মাছ চাষের পর আমরা ছাড়ার পর কেউ খাদ্যের প্রশ্ন আসে, তো কি কি খাদ্য দেব, মানে কতদিন পর আমরা খাদ্য দেব?
0: মাছ মজুদ আমরা যেদিন করব, আমরা প্রথমে, আমি আরেকটা জিনিস বলে থাকি যেটা মানে মেইন ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা হয় পোনা মজুদ করার যে প্রক্রিয়াটা, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কোথা থেকে পোনাটা আনছি, পোনাটা রোগমুক্ত আছে কি না, হেলদি আছে কি না, সেগুলি জানা আমাদের খুব দরকার। পোনা মজুদের আগে আমরা সেগুলি দেখে নেব, যদি রোগ

0: থাকে, এগুলিকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা ডিপ ট্রিটমেন্ট দিয়ে আমরা পুকুরে ছাড়তে পারি। আর পোনাটাকে আমরা ছাড়ার সময় এটা ইয়ে রাখবো যে আমরা যেন ওদেরকে একটা হিট শক না দিই, টেম্পারেচার শক, মানে জল পোনাটা তো একটা জল থেকে আসছে, আমার পুকুরে আরেকটা জলে টেম্পারেচার, তো এটা যেন সাডেন একটা শক না পায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ সাডেন শক পেলে অনেক মর্টালিটি হয়। তো আমরা অনেক সময় আমাদের কাছে খবর আসে যে পোনা মারা গেছে, পোনা অ্যাকচুয়ালি এইসব কারণেই মারা যায়।
1: সেক্ষেত্রে
0: তো
1: আমাদের কি করণীয় রয়েছে?
0: সেক্ষেত্রে পোনাটাকে আস্তে আস্তে জলের সঙ্গে ওটা টেম্পারেচার মানিয়ে পুকুরে, এটাকে আমরা অ্যাক্লেমেটাইজ করা বলি,
1: আচ্ছা,
0: যদি ওটা অক্সিজেন ব্যাগে থাকে ওইটাকে ফ্লোট করে রাখতে হবে, অক্সিজেন ব্যাগগুলিকে ভাসিয়ে রাখতে হবে পুকুরের জলে। ভাসিয়ে রাখলে আস্তে আস্তে কি হবে, টেম্পারেচারটা মেনটেন হবে দুটো জলের মধ্যে, তখন আস্তে আস্তে পোনাগুলিকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে যেতে দিতে হবে। সেম হান্ডিতে করে পোনা আনলেও হান্ডিটাকে কিছুক্ষণ পুকুরে রেখে তারপর আস্তে আস্তে রিলিজ করতে হবে। মজুদ করার পর যেদিন আমরা ট্রান্সপোর্ট করি কোথা থেকে পোনা, সেদিন আমরা বলি যে খাওয়ার না দিতে।
1: আমাদের দক্ষিণে সবসময় উদয়পুর থেকে গোমতী ডিস্ট্রিক্ট।
0: তো পরের দিন থেকে খাওয়ার শুরু হয়ে যাবে, মাছের মুখের সাইজ অনুযায়ী খাবারের সাইজ হয়ে থাকে। প্রথম দিকে আমরা কি হয়, প্রথম ইনিশিয়াল কিছু দিন থাকে প্ল্যাংটনের উপর ডিপেন্ড করেই মাছ বাড়তে পারে, কারণ সাফিসিয়েন্ট প্ল্যাংটন হয়ে গেলে মাছ সেটাকেই থাকে। তারপর কারোর যদি ইয়ে হয় যে সাপ্লিমেন্টারি ফিডিং পর দিন থেকেই শুরু করবেন, ওনারা শুরু করতে পারেন 1 mm সাইজ, 0.5 mm সাইজের ভাসা খাওয়ার, ডুবা খাওয়ার সব কিছুই বাজারে পাওয়া যায়। ভাসা খাওয়ারটা দিলে উপরের স্তরের মাছগুলো খাবে, ডুবন্ত খাবারগুলি যেগুলি থাকে নিচের স্তরের মাছের জন্য থাকে। তো সেটা মাউথ সাইজের ফিশের, মাছ যখন ছোট থাকবে স্বাভাবিকভাবে মুখও ছোট থাকবে, তো ছোট মুখের জন্য ছোট জানাদার খাবার পাওয়া যায়। যেভাবে বাড়তে থাকবে মাছ, সাইজে বাড়তে থাকবে, তো সেই মাছের মাছের যে সাপ্লিমেন্টারি ফিড সেগুলিরও আকার বাড়তে থাকবে।
1: আমরা তো মানে বলেছেন যে খাওয়ার ব্যাপারটা আপনি বলেছেন, এবার আসি আমরা মাছের রোগ, মাছের রোগ সম্পর্কে কি কি রোগ দেখা দিতে পারে?
0: রোগ দেখা দিতে পারে যেগুলি আমরা এখানে কমন দেখে থাকি, ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখে
1: মানে
0: থাকি,
1: ক্ষতরোগ।
0: ক্ষতরোগ দেখি, ফাঙ্গাল ইনফেকশন দেখি, ওই যে যেটা বললাম আমরা দেখি ইউএস যেটা ক্ষতরোগ সেটা দেখতে পাই, এছাড়া প্যারাসাইট যেগুলি উকুন থাকে মাছের সেগুলি দেখতে পাই, আরগুলাস যেটা। আর মেইনলি যে রোগগুলি আমরা দেখতে পাই ত্রিপুরাতে সেগুলি হচ্ছে পরিবেশ ঘটিত রোগ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা পরিবেশ ঘটিত রোগ দেখতে পাই। কারণ হচ্ছে ওই যে পুকুর আমরা
1: চেঞ্জ
0: সব
1: করছি,
0: সময় শুকাই না, পুকুর সংস্কার করি না আমরা, তো সেই কারণে পরিবেশ ঘটিত রোগগুলি বেশি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সব সময় পুকুর তৈরির সময় চুন দিতে হবে, প্লাস কালচার যখন চলবে তখনও 3 মাস অন্তর অন্তর চেষ্টা করতে হবে যাতে যেন আমরা চুন দিতে পারি।
1: এককালীন জমির মধ্যে কতটুকু চুন দিতে হবে?
0: আমরা যেটা বলে থাকি সাধারণত পুকুর তৈরির সময় যদি আমি 50% দিয়ে দিই, আমার এককানি পুকুরে ধরুন 80 কেজি চুন লাগবে, তো আমরা পুকুর তৈরির সময় পোনা ফেলার আগে আমরা অর্ধেকটা দিয়ে দিলাম 40 কেজি, বাকি যে 40 কেজি থাকলো সেটা আমরা 2 মাস বা 3 মাস পরে পরে 10 কেজি 10 কেজি করে থ্রু আউট দ্য কালচার পিরিয়ড দিয়ে যাব।
1: আচ্ছা,
0: তাহলে কি হয়, পিএইচটা সবসময় মেনটেইন থাকে।
1: আর যখন আমরা মাছে কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়েছে সেটা চাষি ভাই কীভাবে বুঝতে পারবেন?
0: সেটা একটা মাছ যখন অ্যাকচুয়ালি আমরা মাছ মরে যখন একদম পচে ভেসে উঠে তখন আমরা বলি যে রোগ হয়েছে, অ্যাকচুয়ালি রোগটা আরো অনেক আগেই হয়ে যায়। তো সব সময় চাষি ভাইদের অনুরোধ থাকবে, আমরা বলে থাকি যে পুকুর পাড়ে একবার হলেও যাবেন, যে কোনো অসংলগ্নতা দেখলে সেটাই রোগ, অ্যাকচুয়ালি সেখান থেকেই লক্ষণটা দেখা যায়। আমরা যেটা ক্ষত রোগ দেখি সেটা হচ্ছে রোগটার লাস্ট স্টেজ, তখন গিয়ে সেটাকে কিওর করা সম্ভব হয় না, কারণ প্রথম একটা সুইয়ের ইয়ের মতো থাকে, সুইয়ের আঘাত যেমন একটা ইয়ে হয়, পিন ড্রপ ইয়ের মতোই হয়, পিন হেডের মতো ফার্স্ট স্টেজ, তো সেটা আইডেন্টিফাই করা খুব মুশকিল। তো আমরা সবসময় লক্ষ্য রাখবো মাছ উপরে খাবি খাচ্ছে কি না, মাছ ঘুরে উপরে উঠে আবার নিচের দিকে নেমে যাচ্ছে কি না, সেগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। এইসব সিমটমস দেখলে প্রথমেই আমার মৎস্যচাষী যারা মৎস্য সহায়ক আছে তাদের পরামর্শ নিতে হবে, বা নিকটবর্তী যে কোনো মৎস্য দপ্তরের অফিসে গেলে ওনারা বলে দেবেন যে কি ওষুধ লাগবে। তবে অনুরোধ থাকবে যেন কোনো বিশেষ যে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই যেন ওষুধটা দেওয়া হয়।
1: ম্যাডাম, যদি আমরা যেহেতু বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে মাছ চাষের কথা বলছি, সেক্ষেত্রে আমরা মানে মাছ ছাড়ার পর কখন কখন আমরা জাল ফেলতে পারবো বা বাজারজাত করতে পারবো?
0: আগে মানুষ যেটা করতো সেটা হচ্ছে সিঙ্গেল স্টকিং সিঙ্গেল হারভেস্টিং করতো, বছরে একবারই মাছ মজুত করতো, একবারই বছরের শেষে তুলে পুকুর
1: বিক্রি
0: খালি
1: করতে।
0: করতো।
1: হ্যাঁ হুম
0: কিন্তু দেখা গেছে

0: জাল টেনে যেগুলি বিক্রিযোগ্য হয়ে যায় সেগুলিকে বিক্রি করে নেওয়াই বেটার। আর যদি দেখা যায় যে দু সাইজের মাছের সৃষ্টি হচ্ছে, কিছু বেড়েই যাচ্ছে বড় হচ্ছে কিছু ছোট, সেক্ষেত্রে শিফট করে নিলেই বেটার হয়।
1: না, এবার একটা জিনিস আপনাকে মানে জিজ্ঞাসা করব, যদি আমরা কোনো চাষি ভাই 1 বৎসরের টার্গেট নিয়ে থাকে, হ্যাঁ, মানে সেক্ষেত্রে আপনার কাতল মাছ যদি আমি 3-4 মাসের মধ্যে বিক্রির টার্গেট নিই, তাহলে সেক্ষেত্রে খুব একটা বেশি বড় হবে না। হ্যাঁ, কোন মাছ কত মাস পর্যন্ত মজুত রাখতে হবে, তারপরে বাজারজাত করতে হবে, মানে যদি আমি বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে থাকি?
0: বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাখলে আমরা প্রথমেই বলবো যে কেউ যদি মনে করে যে আমি 1 বছরের মধ্যে মাছটা বাজারে তুলবো, সেক্ষেত্রে ওনাদের পুরনো পোনা, আমরা যেটা বলি 1 বছর আগে, যেটা আমরা স্টান্টেড পোনা বলি, যেটা গ্রোথ আটকে ছিল অনেক দিন, আগের বছরের পুরনো পোনাটা কিনে মজুত করতে হবে। সেক্ষেত্রে কি হয়, ওই পোনাটা মজুত করলে গ্রোথটা অনেক তাড়াতাড়ি হয়। আমরা যদি এই বছরে ব্রিডিং করা যে পোনাটা কিনি সেটা ছোট হবে
1: ছোট
0: আকারে,
1: হবে, হ্যাঁ,
0: সেটাকে 1 বছরের মধ্যে বাজারজাত করাটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায়।
1: আচ্ছা,
0: যে কারণ সেটাই কারণ কারণ ত্রিপুরাতে বেশিরভাগ পুকুরই সিজনাল, আমরা কালচার করার সুযোগই পাই। যখন বৃষ্টি হয় তখন ফ্লাড হয়ে যায়,
1: হ্যাঁ,
0: আর যখন বৃষ্টি থাকে না তখন পুকুর শুকিয়ে
1: পুকুর
0: যায়।
1: শুকিয়ে
0: তো
1: যায়।
0: মাছ চাষ করাটা সত্যি ত্রিপুরার জন্য চ্যালেঞ্জিং, আর চাহিদাও এখানে অনেক
1: অনেক বেশি।
0: অনেক বেশি। তো সেক্ষেত্রে অনেক মানে নিজের পুকুরটাকে বুঝে চাষ করতে হবে।
1: আচ্ছা,
0: আর সব পুকুরে সব মাছ সমানভাবে বাড়ে না, সেই
1: বাড়ে
0: যে
1: না।
0: যে পুকুরে জু প্ল্যাংটন প্রাণী অনুখাদ্য বেশি থাকে সেই পুকুরে কাতল মাছ অনেক বেশি। আমরা অনেক পুকুরেই দেখি গ্রাস কার্প বড় হচ্ছে, রুই মাছ বড় হচ্ছে, কিন্তু কাতল মাছ বড় হচ্ছে না। তো আমার পুকুরে কোন মাছটা ভালো হচ্ছে আর যে মাছটা ভালো হচ্ছে না, কেন হচ্ছে না সেটার কারণটা বুঝে সেই মাছের প্রেফার যে খাওয়ারটা সেটা দিলে আশা করি সেই মাছটা সেভাবেই 1 বছরের মধ্যে বড় হবে।
1: কৃষক বন্ধুরা শুনলেন বর্ষায় কার্প জাতীয় মাছের চাষ এবং পুকুর ব্যবস্থাপনা সম্পর্কে। ম্যাডাম, আপনার কাছে সংক্ষেপে একটা জিনিস জানবো, যদি কেউ কৃষক ভাই কোনো কৃষক ভাই এই বর্ষায় বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে মাছ চাষ করেন, তাহলে এখন তো পুকুর মোটামুটি জলস্তর আস্তে আস্তে বাড়বে, সেক্ষেত্রে আপনি একটা জিনিস বলেছেন চিংড়ি এবং পাবদা মাছ, এটা যদি শর্ট টার্ম হিসাবে নিয়ে, তাহলে তো অনেক বেশি বাণিজ্যিকভাবে আয় করতে পারবে, সেক্ষেত্রে এই মানে পাবদা এবং চিংড়ির এই পোনাগুলি কোন জায়গা থেকে কালেকশন করতে হবে?
0: এখন ত্রিপুরাতে অনেক জায়গাতেই পাবদা মাছ আর চিংড়ি মাছের পোনা
1: না,
0: পাওয়া
1: তবে
0: যাচ্ছে।
1: আপনি নির্ভরযোগ্য বলেছিলেন,
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: সরকারিভাবে যদি নিতে হয়
1: হ্যাঁ
0: তাহলে উদয়পুরে টিএফটিআই,
1: রাইট,
0: ত্রিপুরা ফিশারিজ ইনস্টিটিউট বলে একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, সেখানে চিংড়ি হ্যাচারি রয়েছে। সরকারিভাবে যদি ইয়ে করতে হয়, কিনতে হয়, তাহলে ওনাদের কাছে যোগাযোগ করলে যদি অ্যাভেলেবেল থাকে, কারণ সরকারি যে ফার্মগুলি হ্যাচারিগুলি থাকে সেগুলি মেইন উদ্দেশ্য থাকে সরকারি স্কিমগুলিতে দেওয়া, তো যদি অ্যাভেলেবেল থাকে ওনারা অবশ্যই দেবেন। 3.5 টাকা করে রেট থাকে গভর্নমেন্ট রেট, সেটা যোগাযোগ করে নিতে পারেন। আর মাগুরের পোনা যদি লাগে কারো, তাহলে মুড়িপুর ন্যাশনাল ফিশ সিড ফার্মে মাগুর হেচারি আছে, মাগুরের পোনা ওখানে 3.5 টাকা রেটেই পাওয়া যায়। আর কেউ যদি পাবদার পোনা নিতে চায় তাহলে মেলা ঘরে গভর্নমেন্ট হেচারি রয়েছে, সেখান থেকে নিতে পারবেন।
1: ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। কৃষক বন্ধুরা শুনলেন বর্ষায় কার্প জাতীয় মাছের চাষ এবং পুকুর ব্যবস্থাপনা, এ নিয়ে বলেছেন মৎস্য আধিকারিক মৃন্ময় দত্ত। কৃষক বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই, আবারও আপনাদের সাথে কথা হবে আগামী শনিবার সন্ধ্যে 6:30। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

এতক্ষণ শুনলেন কিষাণ ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণবাণী। আকাশবাণী বিলোনিয়া জানিয়ে দিচ্ছে অনুষ্ঠান সূচি।

একটু পরেই 7:05 শুনবেন আইসিসি উইমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ধারা বিবরণী বাংলাদেশ বনাম ভারতের মধ্যে আইসিসি টি টোয়েন্টি উইমেন্স ওয়ার্ল্ড কাপের ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং 7:55 শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। রাত 8:05 আবারও শুনতে পাবেন ভারত বনাম বাংলাদেশের মধ্যে আইসিসি উইমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলার ধারা বিবরণী। শুনলেন আজকের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ একাদশতম ব্রিকস বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খট্টার বলেছেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানি ক্ষেত্রে নিহিত আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করেছেন। দিনটি আজ সংবিধান হত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। এদিকে ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ সংশ্লিষ্ট এলাকা। সরকার পাসপোর্টের নতুন আবেদন বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে আজ ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ আইজিএফ এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছন। সেটার অধীনে বার্ষিক প্রায় 48 বিলিয়ন পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এই সুযোগকে কাজে লাগানোর জন্য দুই দেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে।

0: ব্রিক সভাপতিত্বের অধীনে হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ একাদশতম ব্রিক শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী, উপমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের মূল দিকগুলি নিয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে সহযোগিতা বাড়িয়ে তোলার ক্ষেত্রেও তাদের মধ্যে কথা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খাট্টার বলেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানি ক্ষেত্রে নিহিত রয়েছে।
1: Excellencies, energy remains fundamental to economic growth, social progress and human development. Affordable, reliable and sustainable energy is indispensable for achieving our developmental aspirations and the sustainable development goals. India assumes the BRICS chairship at a time when the global energy landscape is undergoing a profound transformation.
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী জানান, বৈঠকে দুই নেতা শক্তিক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কথা বলেছেন। আলোচনা, অংশীদারিত্ব এবং পারস্পরিক লাভজনক আদান প্রদান বাড়িয়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ সংসদ ভবনে 10 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে রয়েছেন তেলুগু দেশম পার্টির সানা সতীশবাবু, বিজয় চিন্তাকালায়া, বাসাম রামকৃষ্ণ এবং জনসেনা পার্টির লিঙ্গামানিনী রমেশ। এরা সকলেই অন্ধ্রপ্রদেশ থেকে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আজ অরুণাচল প্রদেশের বিজেপি সদস্য তাই তাগাগ ও ওড়িশার বিজেপি সদস্য দেবাশিস সামন্ত রায় শপথ বাক্য পাঠ করেন। আজ সংবিধান হত্যা দিবস। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদকে কাজে লাগিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধান হত্যা দিবসের ওপর লেখা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি কবিতার লাইন পাঠ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, ভারতের জরুরি অবস্থার সময় গণতন্ত্রের ওপর যে বাধা নিষেধ আরোপ ও দমবন্ধ করার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল তারই বহিঃপ্রকাশ এই কবিতা।
2: जब आपातकाल को एक वर्ष हो गया तो अटल जी ने एक कविता लिखी और उन्होंने उस समय की मनस्थिति का वर्णन अपनी कविता में किया है। झुलसाता जेठ मास शरद चांदनी उदार, झुलसाता जेठ मास शरद चांदनी उदार, सिसकी भरते सावन का अंतर्गत रीत गया, एक बरस बीत गया।
3: सीख चो में सिमटा जब किंतु विकल प्राण बेहद, धरती से अंबर तक बुझा मुक्ति गीत गया, एक बरस बीत गया, एक बरस।
0: প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামী 27 থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতীয় রেলকে বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের পছন্দের মাধ্যম হিসেবে গড়ে তুলতে দপ্তরের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। সিমেন্ট এবং লবণের মতো পণ্য পরিবহনে সাম্প্রতিক সময়ে বিশেষভাবে তৈরি ওয়াগনের কার্যকারিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি এই মর্মান্তিক ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছিলেন। উল্লেখ্য, কলকাতা তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। গতকাল দুপুরের পর থেকে একটানা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ বিকেলে ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হচ্ছে। মুহুর্মুহু বজ্রপাত এবং প্রবল বৃষ্টির মধ্যে সর্বোত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে উদ্ধার কাজ চালু রাখার। এখনও বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। এদিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে আজ দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। 2/24 পরগনা এবং কলকাতার বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত 164 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 1,000। যদিও বেসরকারি মতে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। সেদেশে কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডলসি রড্রিগেজ বলেছেন, গত রাতে 7.2 এবং 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে একাধিক আবাসন ও বহুতল মুহূর্তে ভেঙে পড়েছে। রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যের এক ভাষণে তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পঠন পাঠন এবং জরুরি নয় এমন কার্যকলাপ বন্ধ রাখার কথা জানান। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্প, ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও সেদেশের বাসিন্দাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। শোক ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যান্তেজ, মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাম সহ অন্যরা। সরকার 36 পাতার নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করেছে। আগামী 1 জুন থেকে সংবিধান সংশোধন নীতি কার্যকর হতে চলেছে। আবার পড়ছি, আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রিইস্যু করার জন্য 5,000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3,500 টাকা। এ ধরনের পাসপোর্ট তৎকাল পরিষেবায় পেতে হলে 6,000 টাকা লাগবে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 9 ওভার 1 বলে 2 উইকেটে 60 রান করেছে। ফুটবল বিশ্বকাপে আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে ও ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর 2টি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলকাতায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
4: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতাই নকুং হামগ্রাই নাইকুং ত্রিপুরা হাফাং বাই লুকো হামগ্রাইনি বাকি আওয়াই যা।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিবেশ সুভাষ দেববর্মা তিনি ককতুমা ভূভাগ রকংখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী ও তার নিশিসা সালমারি সেসেলস বেরেমাও থাঙ্গানো তিনি হাক্তর গনঙ্গ সংবিধান হত্যা দিবস পালাইজাগী দঙ্গ মন্ত্রী বখরক এক্ট ইস্ট রায়দানী বাকে রেল তাই লাহার মানজু মংন খবই জুদা জুদা দিকল ত্রিপুরা দশাজাগাই বসকাঙ্গী দঙ্গ হনে সাকা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা উলথাম ডিভিশন লীগ ফুটবল বাতাল মুগ তিনি সিমনা তমাকারি ফুটবল ক্লাব তাই ইকফাই ফুটবল ক্লাব কপলাই ইংখা তাবু ককতমা শুক্রবই মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী ও তাল নিচিসা সালমারি সেসেলস বেরামাও থাঙ্গানো নখা সালতামনি বেরামাও ব সেসেলস বসং সালনি রাংসাক তের পালাইমা পান্ডাও মানজাগানো ও বেরামা জরা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী সেসেলস মন্ত্রী বখরক হারমিনী বাই বখাকনী কগলাম সালাইমাও আচুগুই তাই বখাকনী জুদা জুদা বাবাইন তুই কগলাম সালাইয়ানো মন্ত্রী বখরক সেসেলস বসং সংসদ কক নারগানো তাই আরব ভারত টংনাইরক বাই ব কগলাম সালাইয়ানো তিনি হাক্তর গনঙ্গী সংবিধান হত্যা দিবস পালাইজাগী দঙ্গ অবনরগী রাষ্ট্রবখরক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চিচুকু রা চিনিসিবা বিসি ইমার্জেন্সি তংহালকনি জরা লোকোফান খাতি নারগনাও জবা খাইলাইরকনি বখা খুলমা ইয়াফারকা হদালাম বরক ও ইমার্জেন্সি জরানো ভারত লাইবুমাও কাইসা মোনাক জরা হনে খুরসাখা বরক খুরসাই সাকা ও জরা ইয়কমুং মানমানি তাই খরংটিসানা ফানক মুথাক তনিজাখা সংবিধান হত্যা দিবস পালাইমা নাহার মংখা থিনাঙ্গ লোকফান তাই সংবিধানী সাকা অমতই তাই খাইজাগিয়া নানি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী সাকা সেবা পর্ব তাই আজাদী কা অমৃত উৎসব মহোৎসব বাই হাফাংনি চেতন রক লাইবুমা রোগজাক হজাকমুং বাংরানা হুকুমু মতন খাতি নারগনা তাই বসং থানচান গ্রাক খাইমা সেব বাই সংবিধানী ফান্ড গ্রাক খাইও হদালাম কেন্দ্রনি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতনি কক খাল কাইসা শেয়ার খাইয়ী মন্ত্রী বখরক অ ককনো সাকা অ কক খাল মোসং শেখাওয়াত চিচুকু রা চিনিসিবানী চিমি চিনিচিচুকু চিনিচি চিনি বিশিব নাংকমা জরানী কক্ন খুরচাওই সাকা ইমার্জেন্সি তংহালগ টংমারি ইয়কমা মানজাক ভারত লাইবুমান কাইসা কটর চ্যালেঞ্জ ব সাকা ও ইমার্জেন্সি হালক ফুনুমারি রেখা সংবিধানী নাইমথাংনি সেব কেবেল উংথাই তাই লুকুরকনি টংরাইদা দেরা রাজাকাই লুকুফান মথারক বম বম তৈখে সেব মুং খাই মানো মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী তিনি ভারত এমাজননি খক ব্রিচিসার বিলিয়ন মার্কিন ডলার রেকর্ড রাং বক্সিন মুং লামসকা দিল্লি কতাল এমাজননি সিইও এন্টি জেসি বাই মালাইমা ইয়াগুল হদালামো বসাকা ও রাং বক্সিন মুং শিখলা হদানী বাকি কতাল টং সংনি সেব সুনামতি সাবানো বতাইব সাকা অব ভারত ত রাংবক সিমুঙ্গ হায়ুংনি বখাক্তই বাঙ্গই টংমা মুসুংমানি ফুনুংমারি আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই টংবায়ো আকাশবাণী ককতমানি আপডেট মানা বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনক কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে টুইটার এবার এক্স হেন্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো মন্ত্রী বখরকনি এক্ট ইস্ট রায়দানী বাকি রেল তাই লাহার মানজু মংন খবই জুদা জুদা দিকল ত্রিপুরা বসকাঙ্গী দঙ্গ হনে সাকা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সিফাইজল হাঙ্কর রং সাক হাম তাই রেভিনিউ কাইনৈচি হামক্রাই গনাং তাংবুতাংন চেঙ্গী হলংথং কাইমা পান্ডাও বম

0: মন্ত্রীপক্ষকনি এক ইট রায়দানী বাকি রেল তাই লাহার মানজুমংন খবৈ জুদা জুদা দিখল তীরপ্রা বসকাঙ্গি টঙ্গ হনে সাকা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ওলথাম ডিভিশন লীগ ফুটবল বাতালে মঙ্গ তিনি সিমনা তমাকারী ফুটবল ক্লাব তাই ইকফাই ফুটবল ক্লাব কপ্লাইংখা ককতমা তিনি বাকি অরণ পাইখ্যা ওলনি ককতমা আওয়াঙ্গান খানাফুং দামসিনি ছতি বৃষি ও
1: মনে রাখবেন যে সব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
2: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে,
1: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
2: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
1: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
2: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
1: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই,
2: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না,

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলছে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলিতে আজ মাঠে নামছে তিনটি গ্রুপের 12টি দেশ। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলছে। সিপাহীজলা জেলায় শিক্ষা, স্বাস্থ্য ও রাজস্ব দপ্তরের 20টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিশালগড়ের লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে সুশাসনের মাধ্যমে সরকারি পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস ব্যবস্থা চালু করে সরকার প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করেছে। মুখ্যমন্ত্রী আজ লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 24 ঘণ্টার পরিষেবার সূচনা করেন। পাশাপাশি তিনি 10টি নতুন আয়ুষ্মান আরোগ্য মন্দির, বক্সনগর সিএইচসি কোয়ার্টার কমপ্লেক্স, বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন ভবন সহ আরও বেশ কয়েকটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন। এর আগে তিনি বিশ্রামগঞ্জে সিপাহীজলা জেলা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, জেলাশাসক সিদ্ধার্থ শিবজয়সওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর প্রমুখ। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস আজ ফটিকরায়ের ডোলুকাউ দ্বাদশ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের দ্বারোদ্ঘাটন করেন। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 1,87,00,000 টাকা। বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলাশাসক মেঘা জৈন, সভাপতিত্ব করেন বিলাসপুর পঞ্চায়েতের প্রধান সুরজিৎ দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে সেবা পর্ব এবং আজাদি কা অমৃত মহোৎসবের মতো সরকারি উদ্যোগগুলো ঐতিহাসিক সচেতনতা বৃদ্ধি, সাংস্কৃতিক স্মৃতি সংরক্ষণ এবং জাতীয় একাত্মবোধ সুদৃঢ় করার মাধ্যমে সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করে। সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের একটি প্রবন্ধ শেয়ার করে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। ওই প্রবন্ধে শ্রী শেখাওয়াত 1975 থেকে 1977 সালের জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে ধরে বলেন, জরুরি অবস্থা ছিল স্বাধীন ভারতের ইতিহাসে অন্যতম বড় একটি অগ্নিপরীক্ষা। তিনি বলেন, এই জরুরি অবস্থা প্রমাণ করেছে যে সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে এবং জনগণের স্বাধীনতা খর্ব করা হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিভাবে চাপের মুখে পড়তে পারে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। দেশে জরুরি অবস্থার ফলে নিপীড়িত মানুষদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে জরুরি অবস্থা চলাকালীন গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা সকল সাহসী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের সাহস ভারতের ইতিহাসের অন্ধকার সময়ে সংবিধানের চেতনাকে সুরক্ষিত রেখেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ সামাজিক মাধ্যমে দেশের জরুরি অবস্থার সময় গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় যারা দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, জরুরি অবস্থা একই সঙ্গে অসংখ্য সাধারণ নাগরিকের অসাধারণ সাহসকেও তুলে ধরেছিল। তিনি বলেন, সংবিধান 140 কোটি ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা, অধিকার ও কর্তব্যের প্রতিফলন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ভারতের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ উন্নত রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংবিধান হত্যা দিবস উপলক্ষে আজ আগরতলার নজরুল কলাক্ষেত্রে প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত আলোচনা চক্রে তিনি এই কথা বলেন। জরুরি অবস্থাকে একটি অন্ধকার অধ্যায় হিসেবে অভিহিত করে তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার দমন করে ক্ষমতা আঁকড়ে রাখাই ছিল একমাত্র উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের সংবিধানের পবিত্রতা রক্ষায় কাজ করেছেন এবং নাগরিকদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করেছেন। অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়ও বক্তব্য রাখেন। বিজেপির কৈলাসহর স্থিত জেলা কার্যালয়ে সংবিধান হত্যা দিবস পালন করা হয়। বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, বিজেপির জেলা সভাপতি বিমল কর, সহসভাপতি ডক্টর সুশান্ত সিং, শিক্ষাব্রতী বিকাশেন্দু দেব প্রমুখ। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে সিপাহীজলা জেলার প্রমোদনগরের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসের কনফারেন্স হলে আজ এক বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বিষয় হিসেবে তুলে ধরা হয় জনগণনা 2026, নেশামুক্ত ভারত এবং পরিবেশ রক্ষায় এক পের মাকে নাম অভিযান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রমোদনগর সাব জোনাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার মানিকলাল দেববর্মা। উক্ত বিষয়গুলো নিয়ে বিশদে বক্তব্য রাখেন দুই বিশেষজ্ঞ অফিসার আইচুক দেববর্মা এবং অস্ট্রিন রিয়াং। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে অফিস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আগামীকাল 26 জুন থেকে 28 জুন পরপর তিন দিন সরকারি ছুটি ঘোষণা থাকলেও আগামী 27 জুন চতুর্থ শনিবারে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। এজিএমসি ও জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন আগামী কাল পর্যন্ত খোলা থাকবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। উদয়পুরে আজ গোমতী জেলাভিত্তিক বিশ্বদেব স্মৃতি শিশু নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোমতী জেলার অমরপুর, করবুক ও উদয়পুর মহকুমা থেকে মোট 12টি শিশু নাট্য দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিচারকের রায়ে প্রথম স্থান অধিকার করে অভিমুখ নাট্য দল। এই দলটি রাজ্যভিত্তিক আসরে অংশ নেবে। রামনগরের শঙ্কর চৌমুহনীতে আজ দুপুরে একটি অ্যাপার্টমেন্টে বিস্ফোরণ হয়েছে। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, বিস্ফোরণে ওই অ্যাপার্টমেন্ট সহ আশপাশের বেশ কয়েকটি ফ্ল্যাটের কিছু ক্ষতি হয়েছে। এই ঘটনায় বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে ফরেন্সিক বিশেষজ্ঞরা তদন্ত করছেন। পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব এই খবর জানিয়েছেন। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। দিল্লি হয়ে বারাণসীকে বিশ্বের সঙ্গে সংযোগকারী এই হাব অ্যান্ড স্পোক উড়ানটির লক্ষ্য ভারতের প্রতিটি প্রান্তকে বিশ্বের সঙ্গে এবং বিশ্বকে ভারতের সঙ্গে যুক্ত করা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, নতুন হাব অ্যান্ড স্পোক মডেলটি ভ্রমণ পদ্ধতিকে এক যুগান্তকারী পরিবর্তনের পথ প্রশস্ত করেছে। ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে আজ সিপাহীজলা জেলার কাঁঠালিয়া দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয়ে এক সচেতনতামূলক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। বাল্যবিবাহ, শিশুশ্রম থেকে শুরু করে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কোথায় কিভাবে অভিযোগ জানাতে হবে, এইসব বিষয়ে আজ সেমিনারে বিস্তারিত আলোচনা হয়। 2026 বিশ্বকাপ ফুটবলে গ্রুপ এর সবকটি ম্যাচ সম্পন্ন হল। আয়োজক মেক্সিকো চেকিয়াকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে রাউন্ড অফ 32-এ প্রবেশ করল।

ম্যাচে দক্ষিণ আফ্রিকা চমক দিল দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে। প্রথমবারের মতো তারা বিশ্বকাপে নক আউটে প্রবেশ করল। ভারতীয় সময় আজ রাত 1:30 রয়েছে গ্রুপ ইর শেষ দুটি ম্যাচ। কোরাশাও খেলবে আইভরি কোস্টের বিরুদ্ধে, অন্য ম্যাচে নক আউট নিশ্চিত করে থাকা জার্মানি খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আগামীকাল ভোর 4:30 গ্রুপ এফ এর দুটি ম্যাচে নেদারল্যান্ডস বনাম টিউনিশিয়া এবং অপরদিকে জাপান বনাম সুইডেনের খেলা রয়েছে। সকাল 7:30 গ্রুপ ডির শেষ ম্যাচ দুটিতে খেলবে আমেরিকা বনাম তুর্কি এবং অস্ট্রেলিয়া বনাম প্যারাগুয়ে। আমেরিকা ইতিমধ্যেই নক আউটে প্রবেশ করায় এবং তুর্কি ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়া প্যারাগুয়ে দুদলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী 24 ঘণ্টায় পশ্চিম ধলাই, খোয়াই, ঊনকোটি, গোমতী, উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রধানমন্ত্রীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে রেল ও সড়ক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা দ্রুত এগিয়ে চলছে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলিতে আজ মাঠে নামছে 3টি গ্রুপের 12টি দেশ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।